0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হেমন্ত মুখোপাধ্যায়ের নাম উঠলেই আরও একজনের নাম কিন্তু অবস্মরণীয়ভাবে এবং অবধারিতভাবে উঠে আসে। তিনি হলেন মহানায়ক উত্তম কুমার। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আগামীকাল হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, তাই আজকে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী। তো উত্তম কুমার আর হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন একে অপরের পরিপূরক, মানে একজনের কণ্ঠস্বর আরেকজনের কণ্ঠস্বরের সঙ্গে যে কতটা ম্যাচ করতে পারে এটা ভাবতেই অবাক লাগে। এরকমও ঘটনা ঘটেছে যে যখন কিনা কোনো একটি ডায়লগ উত্তম কুমার হয়তো বলতে ভুলে গিয়েছেন, সেই সময় কিন্তু সেইটুকু কথা ডাব করে দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, আর কেউ বুঝতেও পারেননি যে এটা উত্তম কুমারের গলা নয়। তো সাপমোচন এই ফিল্ম থেকে শুরু হয়েছিল এই দুইজনের জয়যাত্রা। পরবর্তীকালে একাধিক লেজেন্ডারি অবিস্মরণীয় সমস্ত গান আমরা উপহার পেয়েছি এই দুই জুটির থেকে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে, আর সেটিই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

শুধুমাত্র গায়ক কিংবা শুধুমাত্র কণ্ঠশিল্পী হিসেবে ধরলে হেমন্ত মুখোপাধ্যায়কে কখনোই বোঝা যাবে না, এতটাই বড় পরিব্যাপ্তি ওনার। তার মধ্যে আরও একটি অত্যন্ত বিরল প্রতিভা ছিল, সেটা হচ্ছে সুরকার, সুরস্রষ্টা। তিনি অত্যন্ত সহজভাবে এরকম বেশ কিছু কম্পোজিশন করেছেন যেগুলো এক কথায় অবিস্মরণীয় এবং অবিশ্বাস্য। এই সমস্ত কম্পোজিশনের পেছনে তার কাল্পনিক, তার কল্পনা শক্তি, তার সৃষ্টিশীলতাই অধিকাংশভাবে দায়ী। তো রেডিও বাংলানের .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায় এবং ওনার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ,

আরও একটি উল্লেখযোগ্য বিষয় যেটা আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু একজন লেখকও। আগে হ্যাঁ, তিনি রীতিমতন একটি নতুন ঘরানার সৃষ্টি করেছিলেন এই বাংলা সাহিত্যে। তো রেডিও বাংলা রেড ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো যে কথা বলছিলাম যে খুব কম সংখ্যক কয়েকটি ছোট গল্প তিনি কিন্তু লিখেছিলেন, যা বেরিয়েছিল বিভিন্ন পত্রপত্রিকায়, এবং সেই ছোট গল্পের বিষয়বস্তু ছিল অদ্ভুতুড়ে। আগে হ্যাঁ, অদ্ভুতুড়ে। পরবর্তীকালে যে বিষয় নিয়ে অসাধারণ সমস্ত গল্প লিখে গিয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তো সেই বিষয় কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথমই লিখতে শুরু করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। যদিও ব্যস্ততার জন্য তিনি সেই ব্যাপারটা আর কন্টিনিউ করতে পারেননি, কিন্তু এক্ষেত্রেও কিন্তু তিনি একজন ট্রেন্ড সেটার। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং থাকবে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো এরকম বেশ কিছু ফিল্ম হেমন্ত মুখোপাধ্যায় প্রোডিউস করেছেন যেগুলো কিনা ইতিহাসের পাতায় লেখা রয়েছে। তার মধ্যে অন্যতম একটি ফিল্ম হলো মৃণাল সেনের নীল আকাশের নিচে। নীল আকাশের নিচে সেই লেজেন্ডারি ফিল্ম যেখানে কালী ব্যানার্জির অসাধারণ অভিনয় আমাদের প্রভাবিত করে, আমাদের নিয়ে যায় অন্য এক জগতে। সেই ফিল্ম কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে সাকসেসফুল হয়েছিল রিলিজের বেশ কয়েক বছর পরে, কারণ এই ফিল্মটি প্রথম ফিল্ম যেটি ভারত বা স্বাধীন ভারতে ব্যান করা হয়েছিল, যদিও পরবর্তীকালে রিলিজ পায় এবং যথেষ্ট সেটি সাকসেসফুল হয়। এরকমই আরও একটি অত্যন্ত সাকসেসফুল ফিল্ম হচ্ছে বম্বে, তৎকালীন বম্বের বলিউডের ফিল্ম বিশ সাল বাদ, যেই ফিল্মের গানও আজ পর্যন্ত অমর। এই সমস্ত ফিল্মেই মিউজিক ডাইরেকশন দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং লিড ভোকাল অবশ্যই তার ছিল। তো এরকমই আরও অনেক ঘটনা আছে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনে। সেরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও রেডিও বাংলানেট .com।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়। কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

যদিও আধুনিক গানেই তিনি সর্বাধিক জনপ্রিয় তার নিজস্ব গানে, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের কথা উঠলেই কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের নামও সবার উপরে থাকে। হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, এরা বলতে গেলে রবীন্দ্রসঙ্গীতে বাঙালি জাতির এক একজন অহংকার। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে তিনি প্রডিউসার হিসেবে অত্যন্ত সাকসেসফুল ছিলেন, ফিল্ম প্রডিউসার হিসেবে, কিন্তু তিনি কিন্তু কয়েকটি সিনেমার নির্দেশনাও করেছেন আগে। হ্যাঁ, তিনি ডাইরেক্টর হিসেবেও বেশ কিছু ফিল্ম আমাদের উপহার দিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে এক অবিস্মরণীয় ফিল্ম অদ্বিতীয়া। সেখানে দিনের শেষে ঘুমের দেশে গানটি হেমন্ত মুখোপাধ্যায় নিজে কণ্ঠে গিয়েছিলেন, যেটি কি না আজও আমাদের শিহরণ জাগায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী নিয়ে। তার কারণ, আগামীকাল ওনার জন্মদিন, তাই আজকে গঙ্গা জলেই গঙ্গা পূজাটা সারলাম। কেমন লাগলো আপনার জানান, আমাকে আমাকে মেল করুন হারানো সুর অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

নমস্কার। আমরা বেশ কিছুদিন আগে একটা উদ্যোগ নিয়েছিলাম, তারপর একটু থমকে দাঁড়িয়েছিলাম কিছুদিনের জন্যে। উদ্দেশ্যটা ছিল খুবই সিম্পল, বিজ্ঞানকে একেবারে যাকে বলে জলবৎ তরলং, মানে সহজ করে সাবলীলভাবে যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং বিজ্ঞানের সঙ্গে আমাদের এই দিন প্রতিদিনের জীবনের যে সম্পর্ক, নিগূঢ় সম্পর্ক, তাকে আরও বেশি করে কাছে আনা যায় মানুষের এবং তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তার মানে ব্যাখ্যাটা আনা, যাতে একটা বিজ্ঞান মনস্কতা গড়ে ওঠে সামগ্রিকভাবে। তো আমরা প্রযুক্তি তক্ক গপ্প, যার মধ্যে যুক্তিতক্ক তো আছেই, প্রযুক্তিও আছে, আবার প্রো আমরা যাতে যেভাবে বলি যে হি ইজ এ প্রো, মানে তার একটা বিশেষজ্ঞ, সেই যুক্তিতক্কর ক্ষেত্রেও একজন প্রো, এরকম একজনকে আমরা খুঁজছিলাম। তো আমরা খুবই বলবো সৌভাগ্যবান যে আজকে আমরা আমাদের মধ্যে এই প্রযুক্তি তক্ক গপ্প বিভাগের নতুন করে শুরু করার জন্য যাকে আমরা পেয়েছি, প্রফেসর সৌম্যজিৎ রায়, প্রফেসর ডক্টর সৌম্যজিৎ রায়। উনি আইজার, যেটা দেশের অন্যতম একটা অগ্রণী প্রতিষ্ঠান, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন রিসার্চ, তার অধ্যাপক। তাছাড়াও উনি রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি, তার ফেলো মেম্বার। উনি আমেরিকান কেমিক্যাল সোসাইটি, যে তার কাউন্সিল মেম্বার, যেটা খুবই প্রেস্টিজিয়াস ব্যাপার। আর আমাদের একেবারে ওয়েস্ট বেঙ্গলে ঘরের মধ্যে যদি দেখি, তাহলে একাডেমি অফ সায়েন্স অ্যান্ড কেমিক্যাল, সায়েন্স অ্যান্ড কাউন্সিলে উনি সেই কাউন্সিলেও আছেন আর কি। পরিচয়টা বড় হয়ে গেলে অনেক সময় মনে রাখা মুশকিল হয়, ওটা আমাদের বিজ্ঞানের ঘাটতি আর কি, স্মৃতিশক্তি বা মেমোরি। তো সেটা নিয়ে আমরা সুযোগ পেলে আলোচনায় আসবো, কিন্তু আজকে তোমাকে পেয়ে আমরা প্রথমেই যেটা আমার মাথায় ঢুকছে, যে এই যে ধরো কেমিস্ট্রি, যেটা তোমার একেবারে নিজস্ব বিষয়, কেমিস্ট্রিটার মধ্যে আপাতভাবে একটা অসম্ভব জটিলতা, মানে আমি আমার যখন ছাত্র জীবনের কথা মনে পড়ি, ওই কেমিক্যাল কেমিস্ট্রির বা কেমিক্যাল সায়েন্স একটা ভাগ ছিল একটা সময় পর্যন্ত, তার ওই জটিল ইকুয়েশন মনে রাখা এবং ওই যে সমীকরণগুলো তৈরি করা, কার সঙ্গে কী মিশলে কী তৈরি হচ্ছে, এটা সব কিছু নিয়ে একটা বেশ জটিলতা এবং ভয়ের ব্যাপার ছিল, যেটা না ছোঁয়াই ভালো। অথচ তুমি সেই বিষয়টা নিয়েই এতদিন ধরে চর্চা করে এই জায়গাটায় পৌঁছেছ। এই যে কেমিক্যালের একটা দিক, কেমিস্ট্রির একটা দিক, তার আরেকটা দিক হচ্ছে খুব সামগ্রিকভাবে ধরলে, বা আমরা যদি বৃহৎ অর্থে ধরি, তাহলে কিন্তু আমরা খুব কথায় কথায় বলি যে এর সঙ্গে ওর কেমিস্ট্রিটা দারুণ, মানে এই যে মানবিক সম্পর্ক, তার মধ্যেও একটা প্রধান কোথাও রসায়ন, আমরা বাংলায় বললে বলি এদের দুজনের মধ্যে রসায়নটা খুব ভালো। তো এই যে রসায়ন, যেটাকে আমরা দুটো মানুষের মধ্যে বিচার করি, আর কেমিস্ট্রির যে রসায়ন, যেটা অত্যন্ত জটিল ব্যাপার, তো এই দুটোর মধ্যে তো নিশ্চয়ই তুমি আরও ভালো বলতে পারবে, বিজ্ঞান দর্শন সবই বোধহয় লুকিয়ে আছে। তো দুটোর মধ্যে কি কোনো মিল আছে, না দুটো একবারে ডাইভার্জেন্ট দুটো বিষয়, নাকি কোথাও না কোথাও কনভার্জ করছে?

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: প্রথমে ঋত্বিকদা ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রশ্নটা দারুণ প্রশ্ন। আসলে যদি আমরা সেইভাবে ধরো তোমার দেখি, তাহলে কেমিস্ট্রি বা রসায়নের সঙ্গে দর্শন যেরকম ভাবে জড়িয়ে আছে, সেরকম ভাবে এই যে মানুষে মানুষের যে রসায়ন সেটাও নানানভাবে জড়িয়ে আছে। এবার তার মধ্যে কিরকম ভাবে, কারণ ধরো রিচার্ড ফাইনম্যানটা খুব সুন্দর কথা বলেছিলেন শেষ জীবনের দিকে, খুব দার্শনিক এবং খুব কাব্যিক একটা কথা বলেছিলেন, যে মানে যেখানে তিনি বলেছেন যে আমি হচ্ছি এক একরাশ অণুর সমাহার, যে তার মহাবিশ্বের দিকে অত্যন্ত তুচ্ছ নগণ্য একজন হিসেবে তাকিয়ে দেখছে, একটা মহাকাশের মহাবিশ্বের অসংখ্য কোটি কোটি সৃষ্টির মধ্যে একটা ছোট্ট সৃষ্টি, আর সেই বিষয়ের মধ্যে জড়িয়ে রয়েছে, অথচ সে হচ্ছে এক লক্ষ লক্ষ কোটি কোটি অণুর সমাহার। কাজেই বিষয়কে বিষয়ের সঙ্গে বিষয়কে দেখা এবং বিষয়ের সঙ্গে বিষয়ের যে মাখামাখি, সেই আঙ্গিকটা ফাইনম্যানের ওই কথার মধ্যে ভীষণভাবে জড়িয়ে রয়েছে, কাজে এটা ভীষণভাবে মনে হয় প্রাসঙ্গিক। এবার ধরো আমরা যদি নিজেদেরকে ভাবি, আমাদের মধ্যে ধরো প্রথম কথা হচ্ছে, যেমন আমরা কথা কথা বলি না আইস ব্রেকার, হ্যাঁ, এবার সেটা কি মানে ফিজিক্যালি
1: মানে বরফ গলছে এটাকে বলছে,
0: এবার সেখানে যে কেমিস্ট্রিটা শুরু হয়, একটা মানুষের মানুষের যে রসায়নটা শুরু হয় সেটা আমরা কিভাবে দেখতে পারি। যেমন ধরো আমি এবার একদম তাত্ত্বিক দিক থেকে, রসায়নের তাত্ত্বিক কোণ থেকে, তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সের একদম থেকে দেখতে গেলে, যে অ্যাবসলিউট জিরো ছাড়া সবসময় যে অণুগুলোর মধ্যে একটা কম্পন হয়, একটা কাঁপতেই থাকে, এবং তাদের মধ্যে একটা শক্তির আদান প্রদান চলতেই থাকে। এবার যদি না সে অ্যাবসলিউট জিরোতে থাকে, অর্থাৎ সে যখন একটা সামান্য নর্মাল রুম টেম্পারেচার, অর্থাৎ এই ঘরের তাপমাত্রায় যেটা, সেই তাপমাত্রায় যখন সে থাকে, তখন তার মধ্যে একটা শক্তির আদান প্রদান হয়, এবং সেই শক্তির আদান প্রদানের থেকেই কিন্তু তৈরি হয়েছে জীবন, তৈরি হয়েছে জীবনের যাবতীয় তাত্ত্বিকতা, যাবতীয় বাস্তবিকতা সব। আর সেখানে কয়েক ডিগ্রি এদিক ওদিক হয়ে গেলে কিন্তু সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, এবং সেখানেও কিন্তু ওই কেমিস্ট্রি আছে, এবং সেই যে কেমিস্ট্রি বা যে রসায়নের যে আঙ্গিকটা, যে আঙ্গিকটা ধরা আছে এই সুন্দর তাপমাত্রার রেঞ্জে। যেমন মনে করো জীবনের উদ্ভাবন রয়েছে শুধু তাপমাত্রায় নয়, অক্সিজেন, আজকে অক্সিজেন 20% জীবন দারুণভাবে উৎসাহিত হয়, অথচ এটাই যদি 19% হয়ে গিয়ে পৌঁছবে, তাহলে আমি তুমি আজকে বসে কথা বলতে পারতাম। আবার যদি 21% চলে যায় তাহলে দাবানল চলে যায়। এই যে একটা সাম্যের সমীকরণ যেটা রসায়ন লিখে দিয়েছে প্রত্যন্ত সৃষ্টির মধ্যে, এবং সেই সৃষ্টির থেকে উৎসারিত হয়েছে যাবতীয় রসায়ন, এবং সেখানেই এই যে রুম টেম্পারেচার অর্থাৎ ঘরের তাপমাত্রা, সেই তাপমাত্রাতেই কিন্তু যাবতীয় কেমিস্ট্রি তৈরি হচ্ছে। এবং ঠিক একইভাবে মানুষের আঙ্গিকে দেখতে গেলে দেখতে হবে যে মানুষ যদি দুজন মানুষ দুজনের সঙ্গে কথা না বলে, দুজনের মধ্যে কোনো ইন্টারাকশান নেই, কোনো শক্তির আদান প্রদান নেই, অর্থাৎ কথা বলাটাও তো এক ধরনের শক্তির আদান প্রদান, সেই কমিউনিকেশন নেই, সেই যোগাযোগ নেই, সেই সংযোগ নেই, তাহলে তাদের মধ্যে কোনো কথা হবে না, তখন কোনো সংলাপ তৈরি হবে না, জীবনের যে মাধুরী সেই মাধুরী আসবে না। সেটাকে আমরা বলতে পারি অ্যাবসলিউট জিরোর মতো অনেকটা, যেখানে অণুরা সব স্থির, যেখানে সৃষ্টি উচ্চারিত হচ্ছে না, যেখানে সৃষ্টি নেই। আবার মানবিক ক্ষেত্রে বা মানুষের থেকে দেখতে গেলে, দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে, সেখানে কোনো সৃষ্টি উচ্চারিত হওয়ারও কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ এই যে আঙ্গি সেইটা আমরা বলতে পারি অ্যাবসলিউট জিরো।

আবার যখন টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা যখন আস্তে আস্তে আস্তে আস্তে বাড়তে শুরু করছে, তখন মানুষে মানুষে কথা বলার তো অনুতে অনুতে যে সংলাপ, সেই অনুগুলো সংলাপও কিন্তু শুরু হচ্ছে। কারণ আমি যে এই কথাগুলো বলছি এর মানে আমার মধ্যে, আমার শরীরের মধ্যেও কিন্তু অসংখ্য অণু, পরমাণু, অসংখ্য সিগনাল প্রসেসিং, সেগুলো সামগ্রিকভাবে চলছে। এবং সেটাও কিন্তু আসলে তার মাধ্যমে, যে কথাবার্তার মাধ্যমে আমরা যে কথা বলছি বা যে সংলাপ করছি, সেটাও কিন্তু কেমিস্ট্রির মাধ্যমেই প্রবাহিত হচ্ছে, রসায়নের মাধ্যমেই প্রবাহিত হচ্ছে। এবং সেইখানে আসছে আইস ব্রেকার, অর্থাৎ বরফ গলছে এবং অণুতে অণুতে সংলাপ আসছে, মানুষে মানুষেও ঠিক সেইভাবে কথার মাধ্যমে সেই তাপমাত্রা, সেই তাপগতিবিদ্যার অ্যাঙ্গেলে বলতে গেলে বা কোন থেকে বলতে গেলে সেখানেও একটা কথা শুরু হচ্ছে, একটা সংলাপ শুরু হচ্ছে, মানুষে মানুষের যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ বন্ডিং তৈরি হচ্ছে। আর বন্ডিংটা কি? বন্ডিংটা রসায়নের অ্যাঙ্গেলে দেখতে গেলে বা রসায়নের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে সেটা হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান, এবং সেই ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে সংযোগ আরও সুদৃঢ়ভাবে স্থাপিত হচ্ছে। কাজে এইভাবে আমরা অনেকটা এই রসায়ন, মানুষের রসায়ন, মানুষে মানুষে যে রসায়ন বা মানুষে মানুষে যে কেমিস্ট্রি তুমি যেটা সুন্দর করে বললে, তার সঙ্গে রসায়নের অণুতে অণুতে যে রসায়ন, তার যেন একটা মেলবন্ধন কোথাও না কোথাও জড়িয়ে চলেছে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: যেটা তুমি সুন্দরভাবে বিজ্ঞানের সঙ্গে দর্শনকে মিশিয়ে বললে, সেটাকেই আবার যেহেতু আমরা দুজনেই বসে আছি এই বঙ্গে বাংলায়, এবং সেখানে আমরা যাই করি, যাই আলোচনা করি, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বোধ হয় কিছু করা যায় না। কারণ ওই ভদ্রলোক গত বছর আগে বসে সম্ভাব্য যা যা পরিস্থিতি হতে পারে, যা যা বিষয়ে আলোচনা হতে পারে, সবই লিখে দিয়ে গেছেন। তো আমার তোমার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে ওই যে লাইনটা, যে শুধু তোমার বাণী নয় বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। তো এই যে প্রাণে পরশখানি দেওয়া, এটাই কি তুমি বলতে চাইছো এতক্ষণ ধরে, যে প্রাণে পরশটা দিলেই রসায়নটা তৈরি হয়, যেটা অণুপরমাণুর তুমি সমীকরণ বলো, বিকিরণ বলো, একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই যে আদান প্রদান, এইটা তো তখনই হয় যখন ওই মাঝে মাঝে প্রাণে তোমার পরশ, ওই মাঝে মাঝে প্রাণে পরশখানি দেওয়া বোধ হয়।
1: একদম একদম সেটাই, মানে এই যে প্রাণের পরশ ছুঁয়ে দেওয়া, বা এই যে সেটাকেই আমরা বলতে পারি যে বেসিক্যালি যেটা নানান ধরনের রাসায়নিক বিক্রিয়া তাদের সম্মিলিত উচ্চারণ থেকে জীবন বিকশিত হয় বা জীবনের স্ফুরণ ঘটে, এবং সেটাই হচ্ছে প্রাণের পরশ। এবং সেটাও যদি তুমি আবার রাসায়নিকভাবে বা কেমিস্ট্রির অ্যাঙ্গেল থেকে দেখতে চাও, তাহলে সেটাই হচ্ছে ধরো হিমোগ্লোবিন। সেখানেও ধরো যে যে স্ট্রাকচার, যে অণুরা হাত ধরাধরি করে যেরকম দাঁড়িয়ে রয়েছে, ঠিক তার সঙ্গে সেখানে একটা পরফাইরিনের একটা রিং রয়েছে, তার মাঝখানে বসে রয়েছে আয়রন, আয়রনের অ্যাটম। আবার এটাকেই আয়রনের জায়গায় তুমি যখন ম্যাগনেশিয়াম করে দিচ্ছ, তখন সেটাই হয়ে যাচ্ছে ক্লোরোফিল। অর্থাৎ দেখো কি সুন্দরভাবে রবীন্দ্রনাথের কথাতেই বলতে গেলে, একদিকে সেই আলোর সংশ্লেষে শালক সংশ্লেষ হচ্ছে, আবার অন্যদিকে সেই শালক সংশ্লেষ থেকে সংজাত যে যা কিছু তৈরি হচ্ছে, অর্থাৎ গ্লুকোজ বলো বা অন্যান্য জিনিস, সেটাই আবার ভেঙে গিয়ে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর জল, তার মাধ্যমে সেটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেটাই আবার শক্তি, যে শক্তিটা সূর্যের শক্তি যেটা ধরা রইল গ্লুকোজের মধ্যে, সেটাই ভেঙে গেল, অর্থাৎ শর্করার মধ্যে সেটাই ভেঙে গেল, কার্বোহাইড্রেটই ভেঙে গেল আবার কার্বন আর হাইড্রেট অর্থাৎ জলে, এবং সেভাবেই তোমার জীবনের যে স্ফুরণ, জীবনের যে সংরক্ষণ সেটাও হয়ে চলেছে। অর্থাৎ একদিকে শক্তিকে ধারণ করা, এবং সেই ধারণকে ধারণ করা শক্তিকে ভেঙে নতুন শক্তি দিয়ে জীবনকে ধারণ করা, এটাই হচ্ছে রসায়নের একটা অন্যতম সুন্দর সঙ্গীত, এবং সেই সঙ্গীতেই প্রাণের পরশ রবীন্দ্রনাথের কথায় ছুঁয়ে যাচ্ছে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও

0: তুমি যে টেম্পারেচারের কথা বলছিলে, যে ঘরের স্বাভাবিক তাপমাত্রা, সেটা বোধ হয় ওই আগুনের পরশমণি ছোঁয়া প্রাণের মধ্যে ওই টেম্পারেচারটা, যে তাপমাত্রা তুমি সুন্দরভাবে বলছিলে, 21 ডিগ্রিতে গেলে কী হবে, 19 ডিগ্রিতে গেলে কী হবে, সেটারও একটা কোনো হয়তো ছোঁয়া বা কিছু একটা রিফ্লেকশন আছে।
1: ঠিক
0: এইখানটাতেই শালক সংসারের কথা বললে, যে জীবনে শালক সংসারের ভূমিকাটা খুবই অপরিসীমই বলতে পারো। আমার একটা ছোট্ট অ্যানেকডোট দিয়ে, তখন আমার একটু ছাদে বাগান টাগান করার শখ ছিল, তো বাড়ির ছাদে যেটা করেছিলাম সেখানে একসময় আমার মেয়ে তখন অনেক ছোট, তো আমি জল দিতে উঠতাম, ও উঠতো, তো একটি গাছ টবে একটু প্রায় মৃতপ্রায় শুকিয়ে যেরকম হয় একটা বয়স হয়ে গিয়েছিল, তো সে ওটা দেখে বলতো যে দেখ গাছটা প্রায় মরে যাওয়ার জোগাড় হয়েছে, মরে যাচ্ছে, এবার তুলে ফেলতে হবে। তো একদিন দুদিন জল দেওয়ার পরই হঠাৎ সেই গাছটাই আবার প্রাণবন্ত হয়ে, তো বললো বাবা কী করে, শুধু জল দিলে, আমরা শুধু জল না, ওই যে সূর্যের আলোটা পেলো উপর থেকে জলটা, যে শালক সংস্থা যেটাকে ফটোসিনথেসিস বলে, সেটা হওয়াতেই ও কীরকম খিলখিলিয়ে উঠলো আর কি। তো খিলখিলিয়ে শব্দটা ওই বলেছিল ইনফ্যাক্ট, যে আমার আর অন্যত কিছু দরকার না, ওরা কত সহজে শুধু আলো আর জলেই খুশি হয়ে ওঠে, আমাদের কত কী চাই আর কি। তো এই যে গাছের বা উদ্ভিদের শালক সংশ্লেষ, তার মধ্যেও কিন্তু একটা লাইফ লেসন আছে, যে বোধহয় বাঁচতে বা বিকশিত হয়ে শালক সংশ্লেষটাই জড়িত, খুব বেশি কিছু যে লাগে তা নয়, তো সেটার মধ্যেও একটা রসায়নই লুকিয়ে আছে, যে ওই যে শালক সংশ্লেষ প্রক্রিয়াটা যেটার জন্য বেশি কিছু লাগছে না, আলো জল ক্লোরোফিল এটা দিয়েই হয়ে যাচ্ছে আর কি। এই জায়গাটাতেই আমার নেক্সট প্রশ্ন যেটা তোমার কাছে, বা প্রশ্ন বলবো না কারণ এটা আমরা আড্ডা দিতে বসেছি, মনের মধ্যে যেটা ঘুরপাক খাচ্ছে, ধরো আজকের একেবারে একটা টপিক্যাল বিষয় যেন ধরি, সবাই আমরা মানে আমাদের ইন্ডিভিজুয়াল স্ক্রিন টাইম, যেটাকে আমরা ব্যাখ্যা করছি পজিটিভলি মি টাইম বলে, যে সবাই স্ক্রিনে মোবাইল স্ক্রিনে কিছু না কিছু করছি, লোকের সঙ্গে লোকে কথা না বলে চ্যাট হচ্ছে, ফেসবুকে হচ্ছে, মেসেঞ্জারে হচ্ছে, তো এই যে কথা বলাটা এটাও কথা বলা, কিন্তু এই কথা বলার মধ্যে কি ওই রসায়নটা তৈরি হতে পারে না, রসায়নটা কোথাও ধাক্কা খায়? বিকজ যেটা আমরা একটু আলোচনা করছিলাম, এর মধ্যে বোধহয় সবসময় প্রাণের পরশটা থাকে না, এটাকে বৈজ্ঞানিকভাবে বা যেহেতু তোমার কিছু বইয়ের লেখা আমি পড়ছিলাম, তার মধ্যে বিজ্ঞান যতটা আছে সবটা হয়তো আমাদের জন্য বোধগম্য হয় না অবিজ্ঞানের ছাত্রের জন্য, কিন্তু একটা দর্শন আছে, গভীর দর্শন বোধ আছে, সেই জন্য তোমার কাছে এই প্রশ্নটা, যে এই যে শুধু একটা স্ক্রিনে যোগাযোগ, এইটা থেকে যে রসায়নটা তৈরি হয়, সেই রসায়নটা কতটা এফেক্টিভ, বা এটা অ্যাকচুয়াল রসায়নটা তৈরি অ্যাট অল হয় কি?
1: হ্যাঁ, এটাও খুব সুন্দর প্রশ্ন। এখন তুমি যদি দেখো আজকের, যেমন ধরো আমার ছেলেদের যে জেনারেশন, সেই জেনারেশনে তারা একটা সম্পূর্ণ অন্য জগতের মধ্যে দিয়ে নিজেদের মধ্যে যোগাযোগ সৃষ্টি করছে বা যোগাযোগ তৈরি করছে। এবার সেই যে রসায়নটা, যেমন ধরো আমার ছেলে খুব গেমিংয়ের মধ্যে আছে, খুব গেম খেলতে ভালোবাসে, এবার সে যখন গেম খেলছে তখন সেই গেম খেলছে টিম নিয়ে, এবার সেই টিমের কাউকেই হয়তো সে চেনে না, এবং এমনও হয়েছে তার থেকে অনেক বড় বয়সের একজন খেলছে তার সঙ্গে, আমি তাকে বলতে যাওয়ায়, মানে আমার ছেলেকে বলতে যাওয়ায় সে খুব বিরক্ত হলো, কারণ সে বলছে আমি তো তোমার বন্ধু নিয়ে কোনো কথা বলিনি, তুমি আমার বন্ধুকে নিয়ে কেন কথা বলবে। অর্থাৎ বন্ধুত্ব স্থাপিত হয়েছে খেলতে খেলতে, এবং সেখানেও কিন্তু তাদের বন্ধুত্বটা কীভাবে হচ্ছে, চ্যাট করে করে, অর্থাৎ তুমি যেরকম বললে স্ক্রিন টাইম, স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছে আমি এখন এই করছি, আমি এখন ওই করছি, সেইভাবে বন্ধুত্বটা স্থাপিত হচ্ছে। অর্থাৎ তুমি যদি সেইভাবে দেখো, তাহলে আমি বলবো আমাদের রসায়নের যে ডিএনএ সেটা হচ্ছে অক্ষর, শব্দ, অর্থাৎ শব্দ ব্রহ্ম যেটা বলা হয়, সেখানে কিন্তু সেই শব্দের মধ্যে শব্দায়িত হচ্ছে জীবনের রসায়ন, এবং সেটাই প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আজকে যেরকম জায়গায় প্রযুক্তি গিয়ে দাঁড়িয়েছে, সেখানে হয়তো এমনও একটা সময় আসবে যখন হলোগ্রামের মাধ্যমে আমরা একজন আরেকজনের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারবো। আজকে যেটা খুব সীমিতভাবে প্রচারিত, সেটা হয়তো একসময় খুব স্ট্যান্ডার্ড হয়ে যাবে। যেমন আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা ভাবতেই পারতাম না যে ভিডিও চ্যাটের মাধ্যমে কথাবার্তা এত সুন্দরভাবে বলা যাবে। অর্থাৎ সেরকমভাবে যদি হলোগ্রামের মাধ্যমে কথা হয়, অথবা আরও পরের দিকে গেলে যদি ধরো তোমার নিউরোনাল কানেকশানগুলো যদি সেইভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের ভাবনাগুলোই ইলেকট্রিক্যাল ইম্পালস হয়ে একে অন্যের মধ্যে প্রবাহিত হবে। অর্থাৎ শব্দের মাধ্যমে যে সংযোগ, সেই সংযোগ হয়তো তার আগে যেটা থাকে সেটা হচ্ছে ভাবনার শব্দায়ন, এবং এই ভাবনা বা চিন্তার শব্দায়ন সেটা আমাদের মনের মধ্যে হয়ে গিয়ে সেটা শব্দায়িত হয়, দিয়ে তারপর সেই শব্দায়িত প্রবাহ হয়, এবং সেই প্রবাহটা তোমার মধ্যে যখন গেল তুমি সেটাকে ধারণ করলে, করে নিজের মতো করে আত্মবিশ্লেষণ করে তুমি সেটাকে বিশ্লেষণ করে তারপর একটা মরফিজম হয়, অর্থাৎ মেলানো হয়, এবং সেই মেলানোর মাধ্যমে তখন তোমার চেনা যে ভাবনাটা তার উপর তুমি একটা যেন শব্দের জামা পরিয়ে দিলে, দিয়ে তুমি আমার কথাটা বুঝতে পারো। এবার ঠিক এই একই জিনিস, একই ভাবনা কিন্তু অন্যভাবেও হতে পারে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: অর্থাৎ তুমি যে বলছো স্ক্রিনের মধ্যে লেখা, এবং সেই লেখাটার হয়তো আজকে যেমন SMS এর যে ভাষা সে ভাষা আমি বুঝতে পারি না। আমি বাঙালি কিন্তু আমি আজকে অল্প বয়সী ছেলে মেয়েদের SMS এর ভাষা আমি বুঝতে পারবো না। অর্থাৎ তার মধ্যে বিবর্তন হচ্ছে, আমি হয়তো বুঝতে পারি না কিন্তু তার বন্ধু বা বান্ধবী সে কিন্তু বুঝতে পারবে।
1: এই যে ইমোটিকন না ইমোটিকন, এই ল্যাঙ্গুয়েজটা ইজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ।
0: হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু সেটা এক ধরনের ল্যাঙ্গুয়েজ তো বটে। কাজেই সেইখানে তুমি যদি গ্রামার, যেমন চমস্কি যে কথাটা বলেছেন গ্রামার, এবার এই গ্রামারটা কিন্তু বেসিক্যালি মনের একটা সংগঠন, মননের সংগঠন, মনের থেকে বলা ভালো মননের সংগঠন, এবং তার মধ্যে তোমার ম্যাপিং হচ্ছে। সেই জন্য চমস্কিরই কথা একটা খুব সুন্দর অন ল্যাঙ্গুয়েজেস চমস্কি বলছেন, যে নাম চমস্কি বলছেন যে যখন কোনো উদ্বাস্তু নতুন জায়গায় গিয়ে শিশু সে নতুন শব্দ নতুন ভাবনা তুলছে, তখন সে অনেক সময় তার নিজের যে ভাষা সেটা ওই জায়গার ভাষার মধ্যে সংমিশ্রণ করে দিচ্ছে, এবং করে দিয়ে হয়তো গ্রামারে সে তার মধ্যে খুঁত থেকে যাচ্ছে কিন্তু কথাটা যথেষ্টভাবেই বোঝা যাচ্ছে। এবং সেদিক থেকেই তিনি বলেছেন যে ক্রিওল যেটা তৈরি হয় সেই ক্রিওলের সংশ্লেষ উনি এইভাবে বলেছেন। এবার ক্রিওলটা, ক্রিওল হচ্ছে ডিফেক্টস ইন কেমিস্ট্রি বা এরার্স ইন কেমিস্ট্রি। এবার ভুল নিয়েও আবার যেমন অনেক সুন্দর সুন্দর কথা হয়,
1: যেমন তুমি যে উদাহরণগুলো দিচ্ছিলে তাতেই ধরো এই যে হোয়াটসঅ্যাপ SMS, এখানে কিন্তু ভুল বলে কিছু নেই, ভুলের কনসেপ্টটাই চলে যাচ্ছে, যে কোনো স্পেলিং যে কোনো গ্রামার সব চলে
0: যাচ্ছে,
1: হোয়াটসঅ্যাপ মেসেজে সব কুছ চলতে হয়, এরকম
0: একটা ব্যাপার। ঠিক, এবং সেখান থেকেও কিন্তু আবার মানে তোমার সৃষ্টির যে সম্ভাবনা সেটাও কিন্তু উচ্চারিত হয়। যেমন মনে করো DNA এর মধ্যে যখন কোনো এরার হয়, কপিং এরার, অর্থাৎ যখন যেটা সে তো টুকে চলে যায় বা সেই টোকার মধ্যে কোনো ছোট্ট ভুল হয়ে গেল, সেই কপিং এরারের মধ্যে দিয়ে যে জিনিসটা হয় সেটাই কিন্তু নতুনভাবে বিবর্তনকে এনে দেয়। সেটা নিয়ে আমরা পরে হয়তো কথা বলবো, এবং এই নিয়ে
1: ভুল থেকেই বলছো একটা
0: বিবর্তন, হ্যাঁ সৃষ্টির বিবর্তন। এবার ভুল থেকেও আবার মৃত্যুও আসতে পারে, সেটা হচ্ছে ক্যান্সার, সেটা মিউটেশন হলো সেখান থেকে ভুল হয়ে গেল হয়ে গিয়ে, আবার ভুল থেকেই অসম্ভব প্রতিভার তৈরি সৃষ্টি হয়, সেটাও কিন্তু ভুল, মানে DNA এর কপিং এ। কাজেই ভুলেরও একটা বিরাট জায়গা আছে। এবং তুমি যেটা বলছো যে এই যে নতুন দুনিয়ায় আমরা যেটা ঢুকছি যেখানে কমিউনিকেশন হয়তো সম্পূর্ণ নতুনভাবে হবে, সেখানে কেমিস্ট্রির হয়তো এই আঙ্গিকগুলোও আবার নতুনভাবে প্রকাশ পাবে। কারণ কেমিস্ট্রিকে আমি যেটা দেখি যেভাবে দেখি সেটা হচ্ছে একটা ভাষা, এবং সেই ভাষা সমস্ত সৃষ্টির মধ্যে সঞ্চারিত, সেটাই কেমিস্ট্রি। আমরা এই যে ঘরে বসে আছি এখানে সমস্ত কিছুটাই পুরো সব কিছুর মধ্যেই কেমিস্ট্রি রয়েছে। এবং আমি আবার শালক সংশ্লেষের কথায় যদি ফিরে যাই, সেখানে আমি একটা খুব সুন্দর করে জিনিস ভাবানোর চেষ্টা করব তোমাকে বা সবাইকে, সেটা হচ্ছে তুমি একদিকে দেখো কিচ্ছু নেই, শুধু সূর্যের আলো বা আলো, আলো রয়েছে, আলোটা এসে একটা ক্লোরোফিলের ওপর পড়ছে বা একটা মিডিয়ামের ওপর পড়ছে, এসে দিয়ে কী হচ্ছে সেই আলো জলকে ভাঙছে। তুমি যেটা বললে কিচ্ছু দিতে হয়নি, তোমার মেয়ে যেরকম বলেছিল যে জলকে একটু জল দিলে গাছের ওপর গাছটা খিলখিলিয়ে উঠলো, এই খিলখিলিয়ে ওঠার রসায়নটা কি, জলকে তুমি ভাঙলে, কে ভাঙতে সাহায্য করলো, ওই ক্লোরোফিল, মনে করো একটা অণু, জাস্ট আর কিচ্ছু না। এবার সে সূর্যের আলোটা নিয়ে জলকে ভাঙলো, ভেঙে জলকে কী করলো, জল আমরা জানি H2O, এটা সবাই আমরা জানি, তার মানে জলকে ভেঙে তৈরি করলো সে অক্সিজেন আর হাইড্রোজেন, কিন্তু সে সেইভাবে করছে না, সে কী করছে, সে প্রোটন অর্থাৎ H+ এবং OH- করে দিচ্ছে। এবার এই OH- অর্থাৎ এই হাইড্রোক্সিল থেকে সে এবার ইলেকট্রনকে কিছুটা বের করে নিচ্ছে, এই যে ইলেকট্রন বেরিয়ে গেল সেটাই কোনো পোটেনশিয়াল ফিল্ডের মধ্যে পড়লে সেই তখন শক্তি হয়ে গেল। আর এই যে ফিল্ডটা, এটা তো আর ফিজিক্সের ল্যাবরেটরি নয়, এখানে নানা ধরনের এনজাইম অর্থাৎ জৈব অনুঘটক তারা এই ফিল্ডটাকে তৈরি করছে, করে সেই শক্তিটা দিচ্ছে, সেই শক্তিতে গাছ কিন্তু খিলখিলে উঠছে। এবার এটাকে নিয়ে যাচ্ছে, এটাকে অনেকটা একটা ছোট্ট পিঁপড়ের অনেকটা শক্তি দিয়ে মাটির মণ্ড তোলার মতো পাহাড়ের ওপর, সেইভাবে সেই এনার্জিটাকে র্যাম্প আপ করছে অর্থাৎ শক্তিটাকে তুলছে, তুলে এবার সেই শক্তিটাকে ধরে রাখলো, এইবার সেই শক্তি অর্থাৎ সেই ইলেকট্রন সেইটা গিয়ে প্রোটনের মাথায় বসছে, বসে হাইড্রাইড তৈরি করছে অর্থাৎ H- তৈরি করছে। এরপর আসছে কার্বন ডাইঅক্সাইডের পালা, এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে সেই শক্তিটা সঞ্চারিত হচ্ছে, হয়ে গিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বন এবং জল এটাই মিলে গিয়ে হাত ধরাধরি করে শক্তি, সেটাই আমরা মানুষ হিসেবে যখন খাচ্ছি সেই গ্লুকোজই খাই আর ভালো প্রোটিনই খাই, যাই করি সেগুলো পরবর্তীকালে হচ্ছে সেখান থেকে সেগুলো ভেঙে আমরা শক্তি পাচ্ছি। অর্থাৎ কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, তিনি খুব সুন্দরভাবে বলতেন যে আমি খেয়ে এসেছি তার মানে কি, আমি এক গাদা ইলেকট্রন খেয়েছি, অর্থাৎ সেই ইলেকট্রন যে তৈরি হয়ে গেল এই ফিল্ডের মধ্যে দিয়ে চলার মধ্যে দিয়ে সে কিন্তু শক্তি পাচ্ছে এবং সেই শক্তি থেকেই যাবতীয় জীবন প্রবাহিত হচ্ছে।

0: মানে তুমি এক্ষুনি যেটা বলছিলে ব্যাখ্যা করলে বা আলোচনা করলে, মানে আমরা ধরো কোনো রোগ হলো বা অসুখ হলো, ডাক্তারের কাছে গেলাম, ওষুধ দিল, এই যে পুরো প্রক্রিয়াটা, এরা হচ্ছে জীববিজ্ঞান, অ্যানাটমি, প্রাণী এইসবের বিশেষজ্ঞ, কিন্তু আলটিমেটলি এরা যেটা দিচ্ছেন প্রতিষেধকই বলো যাই বলো, ভেতরে গিয়ে যেটা হচ্ছে সেটা একটা রসায়ন, একটা কেমিক্যাল রিঅ্যাকশন,
1: একদম,
0: কারণ ওই ভাঙা ভাঙির একটা খেলা, ভাঙা গড়ার খেলা চলছে আর কি, ইলেকট্রন হোক প্রোটন হোক যেটাকে ভেঙে, অর্থাৎ ফার্মাসিউটিক্যালস হোক অ্যানাটমি হোক ডাক্তারি হোক, যেটা হচ্ছে আলটিমেটলি ইট লিডস টু আ বয়েলস ডাউন টু একটা কেমিক্যাল রিঅ্যাকশন, এবং আমরা খাবার খেলে যেটা হজম আমরা বলি এই যে মেটাবলিজম, এটার পেছনেও একটা রসায়নের খেলাই কিন্তু
1: আমি খুব সহজ করে বলছি, হয়তো ওভার সিম্পলিফাইও করছি কিছুটা, এবার তার মাধ্যমে শক্তি তৈরি হবে, এবার সেই শক্তিটা কিন্তু শ্বাস প্রশ্বাসের মধ্যেই তৈরি হচ্ছে। অর্থাৎ তুমি দেখবে ডাক্তাররা বলে থাকেন, তুমি যেহেতু ডাক্তারের কথা অবতারণা করলে তাই আমি বলছি, ডাক্তাররা বলে থাকেন যখন কারো ইউরিনেশন বন্ধ হয়ে যায় সেটা কিন্তু খুব ক্রিটিক্যাল, তার মানে তিনি হয়তো মৃত্যুর কাছাকাছি রয়েছেন, কারণ সেইটা তার মানে হচ্ছে জল তৈরি হচ্ছে না, এবং জল কার প্রোডাক্ট, ওই কার্বোহাইড্রেটকে ভেঙে যে শক্তি হচ্ছে তার এন্ড প্রোডাক্ট কিন্তু জল, এনার্জি। অর্থাৎ এই জল তৈরি হওয়া বন্ধ হয়ে যাওয়া মানে শ্বাস প্রশ্বাস করে যে তোমার শক্তিটা তৈরি হচ্ছে সেই শক্তির সংশ্লেষ কোথাও হয়তো আটকে গেছে, এবং সেভাবেই মানে তুমি ডাক্তারি শাস্ত্রে চিকিৎসা শাস্ত্রেও এই বেসিক কেমিস্ট্রি বা একদম প্রাথমিক যে রসায়ন সেই ভাবনাটা কিন্তু জড়িয়ে রয়েছে।
0: এই যে ক্রিয়েটিনিন এর সমস্যা বলো, যার থেকে ইউরিনেশন বন্ধ হয়, জল তৈরি বন্ধ হয়, সেটাকে একটা ক্রিটিক্যাল সমস্যা হিসেবে ধরা হয়, এইটা থেকে তাহলে আর একটা একটু আরো ব্রডলি চিন্তা করলে যেটা দেখা যাচ্ছে, যেটা আমাদেরই বাংলারই একজন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, যিনি হয়তো যতটা নাম হওয়া উচিত ছিল সেভাবে হয়নি, আচার্য সত্যেন্দ্রনাথ বসু, ওনার যে এই ঈশ্বর কণিকার যে কনসেপ্ট সেটাও কিন্তু একটা মহা অনুপরূপ পরমাণুরই খেলা, এবং এই যে ঈশ্বরকে আমরা যদি অন্যভাবে না দেখে সর্বশক্তিমান যিনি এনার্জি তৈরি করেন এবং এই জীবিকা শক্তিটা এটাকে চালিকা শক্তি যদি বলি সেইটাকে চালু রাখেন, সেগুলো অনুপরমাণুকে ভেঙে সেই ব্যাখ্যাতেও আমরা পৌঁছতে পারি, সেটাও একটা রসায়ন, মানে অনুপরমাণুকে ভেঙে তুমি যেটাকে বললে ডাইহাইড্রোজেন তৈরি করা, কার্বন ডাইঅক্সাইড তৈরি করা, তার থেকে আবার জল এবং শক্তির যে প্রবাহ, অর্থাৎ এটাও একটা সাস্টেনেবিলিটি, এটাও যে চলছে বিকজ অফ দ্যাট ঈশ্বর কণিকাই বলো বা যে নামই দাও না কেন,
1: একদম একদম। এবং এইখানে একটা আরেকটুখানি আমরা হয়তো একটুখানি আলোচনাটা হয়তো একটু অন্যদিকে ঘুরে যাবে, কারণ তুমি ঈশ্বর কণিকা বা বোসনের অবতারণা করলে, এবার সেইখানে যেটা বলতে হয় সেখানে আমি বলবো হয়তো পিরিয়ডিক টেবিলটা আরও বেশি রেলেভেন্ট, পর্যায় সারণি হয়তো আরও বেশি কাছের, তার কারণ হচ্ছে পর্যায় সারণি এই এই প্রসঙ্গে খুব সুন্দর একটা বই আছে ফ্রাঙ্ক উইলচেকের, যিনি নোবেল লরিয়েট, তার একটা বই আছে লঙিং ফর হারমোনিস, এবং সেখানে তিনি একটা সুন্দর কথা ব্যবহার করেছেন যেটা আমার আজও মনে ধরে আছে, সেটা হচ্ছে কসমিক কুকিং। অর্থাৎ এই যে কসমিক কুকিং হচ্ছে এইগুলো হচ্ছে নানা ধরনের প্রাথমিক যে কণা তারা তৈরি হচ্ছে, এবং তারা কিন্তু মানে প্রতিসমতার নিয়ম মেনে সজ্জায়িত হচ্ছে, এবং সেই যে সজ্জা অর্থাৎ সেই যে প্রাথম্যের রন্ধন, প্রাথম্যের রান্না, সেই প্রাথম্যের রান্না থেকে কিন্তু তৈরি হচ্ছে সমস্ত মৌল, এবং সেটাই যখন বিনার তারের মতো সঙ্গীত হয়ে আসছে সেটাই তখন আস্তে আস্তে সেজে গুজে হয়ে যাচ্ছে পর্যায় সারণী, প্রথম উৎসারিত হচ্ছে হাইড্রোজেন, তারপর আরও একটা ইলেকট্রন বা আরও একটা প্রোটন তুমি অ্যাড করলে সেটা হয়ে গেল হিলিয়াম, তারপরে তুমি অ্যাড করলে সেটা হয়ে গেল লিথিয়াম, তারপরের জন্য হলো বেরিলিয়াম, তারপর বোরন কার্বন, এইভাবে পুরো পর্যায় সারণটা সেজে যাচ্ছে, এবং সেখানে একটা করে অক্টেভ রয়েছে, ঠিক যেরকম সঙ্গীতের অক্টেভ ঠিক সেরকমভাবে আটের ফেরে একটা করে সুন্দর যে ইলেকট্রনের বিন্যাস সেইটা সুন্দরভাবে রয়েছে এবং সেই ইলেকট্রনের বিন্যাস ঘুরে ফিরে আসছে, যার ফলে তুমি দেখতে পাবে যে লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের একটা সুন্দর সম্পর্ক রয়েছে, যেটা কেমিস্ট অর্থাৎ রসায়নবিদদের কাছে খুব কাছের। কারণ আমরা ওই পিরিয়ডিক টেবিলটা দেখে আমরা বলে দিতে পারি কিছু না জেনেও যে কোন মৌল কীরকম ধরনের ব্যবহার করবে এবং কোন মৌলের সঙ্গে কোন রকম বিক্রিয়া হবে এবং কীভাবে তারা রাসায়নিক বিক্রিয়া করে তারা একে অন্যের সঙ্গে মিলবে। এই যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা কিন্তু ভীষণভাবেই আমাদের সমাজের কেমিস্ট্রির সঙ্গেও যুক্ত রয়েছে। কীরকমভাবে, যেমন মনে করো যেখানে খুব ক্ষুধায়িত মানুষজন রয়েছে, তাদের মধ্যে প্রচুর শক্তি, প্রচুর এনার্জি, অথচ তাদের মধ্যে সেই সন্তোষের জায়গাটা হয়তো নেই, সন্তুষ্টির জায়গাটা হয়তো নেই, তারা বিক্ষুব্ধ। সেটা অনেকটা ওই পর্যায় সারণীর বাঁ দিকে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এই গ্রুপের সঙ্গে রিলেটেড, কারণ তারা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ অ্যালকালি মেটাল, তাদেরকে তুমি সহজে রাখতে পারবে না, তারা খুব বিদ্রোহী, বিক্ষুব্ধ। আবার তুমি যদি একদম পর্যায় সারণীর ডান দিকে চলে যাও, সেটা হচ্ছে নোবিলিটি, অনেকটা আমাদের আলিপুর বা সল্টলেকের মতো, তারা ভীষণভাবে সন্তুষ্ট, অভিজাত এবং তারা ভীষণভাবে সন্তুষ্ট, তাদেরকে তুমি সহজে কিছু করতে মানে বিক্ষুব্ধ করতে বা তাদেরকে বিক্রিয়াশীল করতে, প্রতিক্রিয়াশীল করতে তুমি পারবে না। ঠিক সেরকমভাবে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, সেনন, রেডন এইভাবে বসে রয়েছে। এই যে আমি যে সাজুজ্যটা টানলাম, এটা আমার সাজুজ্য না, এটা খুব সুন্দরভাবে বলেছেন পিটার অ্যাটকিন্স তার বই পিরিয়ডিক কিংডমে। যেহেতু কথাটা উঠলো তাই আমি এটা আজকে মানে তোমার সামনে তুলে ধরলাম, অর্থাৎ কসমিক কুকিং থেকে পিরিয়ডিক কিংডম, এইটা কিন্তু ওই সত্যেন বোসের, আচার্য সত্যেন্দ্রনাথ বোসের বোসন কণার, হ্যাঁ, এই কথার আঙ্গিক থেকে

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

সময় ভাবি যে মানুষের মন এটাকে আমি দেখতে পাচ্ছি না। তো অনেকেই যে মনের জন্য ট্রিটমেন্টে যান, ইয়ে খান, এটা কি করে সম্ভব? কারণ তোমার মনে কি হচ্ছে আমি জানতে পারছি না, আমার মনে কি হচ্ছে তুমি জানতে পারছো না, অথচ একেবারে নিরন্তর কিছু না কিছু মনের মধ্যে হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু একদিক থেকে দেখতে গেলে একটা কেমিক্যাল রিয়াকশন, এবং সেই কেমিক্যাল রিয়াকশনটাকে যদি কেমিক্যালি প্রপারলি অ্যাসেস করা যায়, জাজ করা যায়, তাহলে তার মনে আমি যদি তুমি যেরকম ওই বললে প্রতিক্রিয়াশীল তারাই যারা এই ডান দিকের এখানে রয়েছে, শোষিত গ্রিভেন্স রয়েছে, হাঙ্গার রয়েছে, কমিউনিজমের যে মূল প্রতিপাদ্য সেখানেও বলা আছে যে শোষিত লোক তারাই প্রতিক্রিয়াশীল। অর্থাৎ প্রতিক্রিয়াশীল হতে গেলে শোষিত হতে হবে। পাখিরা প্রতিপাদ্য সেখানেও বলা আছে যে শোষিত লোক তারাই প্রতিক্রিয়াশীল। অর্থাৎ প্রতিক্রিয়াশীল হতে গেলে শোষিত হতে হবে।

ঠিক, একদম ঠিক। যেমন মনে করো তোমার যে মনের যে সমস্যাগুলো তৈরি হয় বা অনেক ধরনের সমস্যা, সেগুলো বেসিক্যালি কি হয়, সেগুলো প্রাথমিকভাবে দেখতে গেলে হরমোনাল ইমব্যালেন্স। বা হরমোনটা কি, হরমোন হচ্ছে ওই অনেকটা লক অ্যান্ড কি মেনে, চাবি আর তালার মতো মেনে তারা কাজ করে। এবার যখনই তোমার সেই হরমোন কোনো রকমভাবে এদিক ওদিক হবে, অর্থাৎ তার প্রবাহ, তার উচ্চারণ এদিক ওদিক হবে, তখনই সেই গণ্ডগোলটা শুরু হয়। এবং তখন তুমি কথাবার্তার মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে তুমি যেমন তার চিকিৎসা করতে পারো, ঠিক সেরকমভাবে কেমিক্যাল দিয়ে, যেমন ধরো ডোপামিন আপ রেগুলেট করছে, ডোপামিন ডাউন রেগুলেট করছে, ডোপামিন একটা ধরনের হরমোন, তাকে তুমি, সেটাও তো একটা কেমিক্যাল, এবার তাকে তুমি ঠিক সেই রকমভাবে তার পাথওয়েটা দেখে সেই পাথওয়েতে তুমি একটা জায়গায় ইন্টারভিন করলে, অর্থাৎ তুমি সেখানে তোমার কোনো মলিকিউলকে, কোনো অণুকে ঢুকিয়ে দিলে, দিয়ে সেটাকে কন্ট্রোল করলে, এবং সেইভাবে দেখা যাবে আস্তে আস্তে আস্তে আস্তে তিনি সুস্থতার দিকে যাচ্ছেন। লিথিয়াম যেমন, আমি ওই প্রতিক্রিয়াশীল গ্রুপের একটা লিথিয়াম, লিথিয়াম যেমন মানসিক রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এবার তার এক্স্যাক্ট কারণটা কি সেটা হয়তো পুরোপুরি পরিষ্কার নয়, কিন্তু ওই আয়ন চ্যানেল, অর্থাৎ যে আয়নগুলো যে প্রবাহিত হয় যে চ্যানেলের মাধ্যমে, সেইগুলোকে কন্ট্রোল করে অনেকটাই দেখা যায় যে অনেকেই অনেক রিলিফ পান। কাজেই হ্যাঁ, যে কোনো, এবং সেই সেইভাবে সেই আঙ্গিকে দেখতে গেলে পুরো ড্রাগ ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে রয়েছে কিন্তু কেমিস্ট্রির উপর, কারণ কেমিস্ট্রি বা রসায়ন। এবং সেইখানে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে তোমার ওই লক অ্যান্ড কির মতো, তালাচাবির মতো, সেখানে একটা অণু আর একটা অণুর জায়গায় প্রোটিনের একটা রিসেপ্টারে গিয়ে একটা চাবির মতো একটা অণু গিয়ে ধাক্কা মারলো, এবার সে সেই রকম তার মতো করে কাজ করলো বা করলো না। এবার যখনই এটা কোনো কোষ বা কোনো কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস করে, তখনই আমরা অসুস্থ হয়ে পড়ি। আবার তাকে সারানোর জন্য আমরা যখন তখন ওষুধ দিই, তখন সেই ওষুধে সে আবার সুস্থ হয়ে ওঠে, অর্থাৎ তখন সেই টি সেল আমাদের শরীরে যে রয়েছে সে তখন একভাবে বিক্রিয়া করে, করে তাকে সুস্থ করে দেয়, ব্যাকটেরিয়াকে মেরে দেয়, আবার ব্যাকটেরিয়াকে পোষ মানিয়ে নেয়, তাও বলা যেতে পারে, অর্থাৎ গুড ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া এইসব। আবার ঠিক সেইভাবেই, একইভাবে যখন হরমোনাল ইমব্যালেন্স হয়, এন্ডোক্রিনাল ইমব্যালেন্স হয়, তখন তাকে সারিয়ে দিয়ে এবং মনের যে সমস্যা সেগুলোরও সমাধান একইভাবে এসে থাকে। অর্থাৎ সব কিছুর মধ্যেই কিন্তু জুড়ে রয়েছে কেমিস্ট্রি। এবং কেমিস্ট্রির আরও একটা জায়গা যেটা আমি বলতে চাইবো এই প্রসঙ্গে, যেহেতু তুমি প্রশ্নটা তুললে, সেটা হচ্ছে কেমিস্ট্রি কিন্তু ভীষণভাবে, উইদাউট এনি ডিসরেসপেক্ট টু থিওরিটিশিয়ানস, এটা হচ্ছে কেমিস্ট্রি কিন্তু এক্সপেরিমেন্টাল সায়েন্স। কেমিস্ট্রিতে পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ এম্পেরিক্যাল সায়েন্স, এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে জ্ঞানটা আসে সেই জ্ঞানটাকেই পরে তত্ত্বের মাধ্যমে তত্ত্বায়িত করে সেটাকে সমৃদ্ধ, কেমিস্ট্রি সেইভাবেই সমৃদ্ধ হয়েছে। এবং সেই হিসেবে ম্যাথামেটিক্স বা ফিজিক্স যেখানে রাজার আসনে ছিল, কেমিস্ট্রি কিন্তু উৎসাহিত হয়েছে ট্রিক্সটার, জাদুকর, তারপর তোমার হিপি, তারপর তোমার জিপসি এদের থেকে। এবং সেইভাবেই কিন্তু কেমিস্ট্রির কাছে, কেমিস্ট্রির জন্মলগ্ন হয়তো সেইভাবে মহিমান্বিত নয়।

0: কোনদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: দেখতে গেলে তার মধ্যেও একটা মানে যেটাকে আমরা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান বলি, এম্পিরিক্যাল স্টাডিজ, সেইটা একটা ভীষণভাবে তার উৎসে রয়েছে আর কি। ধরো বাঙালি তো একটু রাজনীতি নিয়ে আলোচনা করতে ভালোবাসি আমরা, এই রাজনীতির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপাতত ধরো তুমি একটা দলে আছো, আমি একটা দলে আছি, দুটো একেবারে বিপরীত ধর্মী, যারা সবসময় নিজেদের মধ্যে লঙ্গালঙ্গি দলা এইসব চলছে, এরকম দুটো দলের দুজনে আছে। বাট ইন্ডিভিজুয়ালি অনেক সময় বলে না যে যখন ওই যে তুমি আইস ব্রেকিং বলেছিলে, বরফ গলানো, কোনো একটা কারণে দুটো দলকে হয়তো কাছে আসতে হবে, সেই বরফ গলানোর জন্য ওরা খোঁজে কার সঙ্গে কার রসায়নটা ভালো তাকে পাঠানো হয়। এটা যুদ্ধের ইয়ে তো দেখানো হয়েছিল যে দৌত্যের জন্যে, তেমনি এখনকার আধুনিক রাজনীতিতেও এই যে তার মানে আপাতভাবে যদি তুমি আইডিওলজিক্যালি বা আদারওয়াইজ দুটো ভিন্ন মেরিতে আছো, সেই দুটো ভিন্ন মেরিতে তারা গোষ্ঠীর মধ্যে দুটো ব্যক্তি এমন থাকতে পারে যাদের মধ্যে ব্যক্তিগত রসায়ন ভালো, এইটাকে কিভাবে ব্যাখ্যা করবো?
1: এটাও খুব দারুণ প্রশ্ন। এইখানে বেসিক্যালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা যখন কোনো রকম বন্ডিংয়ে যাই, আমি যদি কেমিস্ট্রির দিক থেকেই বলছি, কোনো রকম বন্ডিংয়ের দিকে যাই, বন্ডিং কেমিস্ট্রিতে কিন্তু দু ধরনের রসায়নের, একটা হচ্ছে আয়নিক বন্ডিং আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। আয়নিক বন্ডিংটা অনেকটা ওই হঠাৎ করে মাথা গরম করে ইলেকট্রন আদান প্রদান হওয়ার মতো সেরকম সাংঘাতিক শক্ত রকমভাবে হলো, হয়ে একটা শক্ত আয়নিক কম্পাউন্ড তৈরি হলো। কিন্তু কোভ্যালেন্ট বন্ডিং যেটা, সেটা হয় ধীরে ধীরে দৌত্যের মাধ্যমে, যেখানে আস্তে আস্তে একটা সম্পর্ক তৈরি হয়, সম্পর্কের ভিত্তি স্থাপন হয়, তারপর ইলেকট্রনের আদান প্রদান হয় অণুগুলোর মধ্যেও, এবং সেই যে বন্ড যেটা তখন তৈরি হয়ে যায় তখন সেটা হয় স্থায়ী এবং সেটা হয় কোভ্যালেন্ট, এবং সেই যে কোভ্যালেন্ট বন্ড সেখান থেকেই কিন্তু জীবন সংশ্লেষ হয়েছে, সেখান থেকেই যাবতীয় সৃষ্টি উৎসাহিত হয়েছে, এবং সেটা কিন্তু আয়নিক বন্ডের নয়, এটা হচ্ছে কোভ্যালেন্ট। অর্থাৎ আয়নিক বন্ডটাকে যদি আমরা বলতে পারি চট করে যেটা ভালো লাগা বা চট করে ভেঙেও যেতে পারে, কিন্তু কোভ্যালেন্ট বন্ড যেটা সেটা হচ্ছে থাকার জন্য, সেটা হচ্ছে স্থায়িত্বের। কাজেই এইরকম মানসিকতা বেসিক্যালি ঠিক একইভাবে মানুষের মধ্যেও রয়েছে। অর্থাৎ দুজন দুটো সম্পূর্ণ উল্টো মেরুর মানুষ হলেও তাদের মধ্যে হয়তো একটা সংশ্লেষ, একটা সংলাপের সংশ্লেষ প্রতিষ্ঠিত হতে পারে, যেটা হয়তো সঙ্গে সঙ্গে হবে না, কিন্তু রাজনীতিতে ওই যেরকমভাবে তুমি বললে আস্তে আস্তে আস্তে আস্তে তৈরি হয়, এবং সেই জায়গাটা যখন তৈরি হয় সেটা ধরো আমাদের ক্ষেত্রে, মানুষের সমাজের ক্ষেত্রে সেটা হয়তো মিউচুয়াল রেসপেক্ট, অর্থাৎ একে অন্যের প্রতি শ্রদ্ধার থেকে বা জ্ঞান থেকে বা ব্যবহারের থেকে বা তোমার কীরকম আত্মিকতা, অর্থাৎ কীরকম এক্সচেঞ্জ অফ আইডিয়াস হচ্ছে সেখান থেকে উৎসাহিত হতে পারে, এবং সেইভাবে যে বন্ধনটা তৈরি হয় সেই বন্ধনটা কিন্তু হয় অনেক বেশি স্থায়ী এবং অনেক বেশি দিনে, এবং সেখান থেকেই কিন্তু এইভাবে কেমিস্ট্রির যদি দেখতে হয়, কেমিস্ট্রির ল্যাব, প্রকৃতির ল্যাব, প্রকৃতির যে রসায়নাগার সেটা কিন্তু কোটি কোটি বছরের পুরনো, এবং সেই রসায়নাগারে কিন্তু প্রকৃতি চিরকাল রিয়াকশান করে চলেছে, নানা ধরনের বিক্রিয়া চলছে, সেগুলো হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, এবং সেই পরীক্ষা নিরীক্ষার থেকেই কিন্তু ওই যে বিভিন্ন আপাত দৃষ্টিতে সোডিয়াম এবং জল, এদের দুজনের মধ্যে কোনোদিন কোনো কিছুই হতে পারে না, কারণ দুটো সম্পূর্ণ বিপরীত মেরু। সোডিয়ামকে জলে ফেললে দপ করে আগুন জ্বলে ওঠে, কিন্তু একেই আবার যখন ঠিকঠাক করে আস্তে আস্তে তুমি যদি ধারণ করতে পারো, তখন সোডিয়ামের আয়ন আর জলের থেকে হাইড্রক্সির আয়নকে নিয়ে এসে তুমি তৈরি করতে পারো একটা ক্ষার, এবং সেই ক্ষারের মধ্যেই আবার তৈরি হতে পারে নতুন ধরনের জিনিস, এবং সেখানেই যদি একটু অ্যাসিড এসে মিলে তখন সেটাই হয়ে গেল একটা সুন্দর, মানে একটা সুন্দর রসায়নাগার, যার মধ্যে আস্তে আস্তে প্রোটিন এলো, আস্তে আস্তে ডিএনএ এলো, আরএনএ এলো, দিয়ে জীবন প্রতিষ্ঠিত হলো। কাজেই আমি হয়তো আশা করব তোমার প্রশ্নটার উত্তর দিতে পেরেছি।
0: একদমই ঠিক, মানে জীবনটাই একটা পরীক্ষাগার বা ল্যাবরেটরি, যেখানে প্রতিনিয়ত নানান রকমের এই পরীক্ষা নিরীক্ষা হয়ে চলেছে। আর তুমি একেবারে শেষে যেটা বললে, যদিও এটা একেবারেই মানে পারিবারিক এবং তোমার ব্যক্তিগত পরিসরে যাচ্ছি, তার সবচেয়ে বড় উদাহরণ বলে তুমি নিজে যে একেবারে আমাদের এই বাংলা থেকে গিয়ে চীনের এক অধ্যাপিকাকে নিজের সুগৃহিণী বা ভরণী করে নিয়ে এলে বাংলায়, দুটো একেবারে ভিন্ন সমাজ, ভিন্ন ভাষা, ভিন্ন ইয়ে, কিন্তু এই যে বললে জ্ঞান, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, কোথাও না কোথাও হয়তো একটা অন্য লেভেলে একটা ম্যাচিং হয়েছে, যেখানেও একটা রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং যেটা চিরস্থায়ী ইয়ের দিকে যায়, যেটা তুমি সুন্দরভাবে ব্যাখ্যা করলে। অসম্ভব ভালো লাগলো তোমার সঙ্গে আজকে কথা বলে, এবং যেভাবে সুন্দরভাবে সাবলীলভাবে তুমি বিজ্ঞানের একেবারে নিগূঢ় তত্ত্ব বা জটিল জিনিসকে ব্যাখ্যা করলে, আমি নিশ্চিত আমাদের দর্শকরাও অনেক কিছু বুঝতে পারবেন, এর থেকে অনেক কিছু শিখতে পারবেন। কারণ এই যে তুমি জীবনটা বললেন পরীক্ষাগার, যেখান থেকে প্রতিনিয়ত আমরা একটা পাঠ নিয়ে চলেছি এবং একটা রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া সমীকরণ প্রতিনিয়ত নিরন্তর হয়ে চলেছে আর কি। এই যে আমরা একটা ক্যামেরার মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলছি, এটাও কথা বলছি, এটাও একটা রসায়ন তৈরি হওয়া ভিউয়ার্সদের সঙ্গে আমাদের, তো আমাদের এই সম্পর্কটাও চিরস্থায়ী হোক। এবং সেই চিরস্থায়ী হতে গেলে আপনাদেরও এনগেজ হতে হবে, ওই যোগাযোগটা একতরফা হয় না, দুতরফা হয়। আপনারা তাই দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স বিজনেস। নিশ্চয়ই আমাদের মধ্যে একটা চিরস্থায়ী এবং নিগূঢ় সম্পর্ক তৈরি হবে। আর এই যে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়াটা যিনি এইভাবে সহজ সরলভাবে আমাদের কাছে ব্যাখ্যা করে গেলেন, সেই প্রফেসর ডক্টর সৌম্যজিৎ রায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এসে এত সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করে দেওয়ার জন্যে। কিন্তু এখানেই আমরা থামছি না, তো জাস্ট চলার শুরু, এরপর আমরা চলতে থাকবো। এবং এই প্রযুক্তি তর্ক বিতর্ক, এই যে প্রযুক্তি তর্ক গপ্প, আমরা গপ্পের ছড়ে আর্গুমেন্টসগুলোকে, তর্কগুলোকে একেবারে খুব সহজভাবে প্রযুক্তির দিকগুলো আপনাদের কাছে তুলে ধরবো। পরবর্তী অধ্যায়গুলোতে আরও অনেক ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সেগুলোর জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে প্রযুক্তি তর্ক গপ্প।

নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন। আড্ডার গানে গানে সারাক্ষণ সঙ্গে আমি শুভায়ন। আজকের পর্বটা একটু আলাদা। আজ আমরা দুই প্রান্তে দাঁড়িয়ে একই আকাশে দুই তারা দেখব। একদিকে সুমন কল্যাণপুর, নরম শান্ত স্বচ্ছ এক সুরের নদী, আর অন্যদিকে মিঠুন চক্রবর্তী, আগুন, বিদ্যুৎ, নাচের ঝড়, একটা যুগের যেন পালস। হ্যাঁ, একজন মনকে ছুঁয়ে যান চুপচাপ, আর একজন মনকে নাচিয়ে তোলেন তুমুল উচ্ছ্বাসে। কিন্তু দুজনেই আমাদের স্মৃতির ভিতর একদম পার্মানেন্ট প্লেলিস্ট। চলুন এই সফট নোট আর ডিস্কোপিটের মেলবন্ধনে ঢুকে পড়ি আজকের আড্ডা জাংশনে। শুনতে থাকুন radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ। তবে আজ নির্দেশ হওয়ার কিন্তু সেরকম কোনো সম্ভাবনা বা সুযোগ আমাদের কাছে নেই।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে, আমি শুভায়ন, রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, মনটা একটু থামিয়ে রাখুন, চোখ বন্ধ করুন আর অনুভব করুন সেই মায়াবী কণ্ঠস্বর, যে কণ্ঠ আমাকে আপনাকে ভুলিয়ে দিতে পারে সময়, ভুলিয়ে দিতে পারে সীমা। একটা সময় ছিল যখন অনেকেই রেডিওতে গান শুনতে শুনতে ভাবতেন, এই তো লতা মঙ্গেশকর, কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যেত এই কণ্ঠে আছে অন্যরকম একটা ম্যাজিক, এক কোমলতা, এক মাধুর্য। হ্যাঁ, সেই কণ্ঠটাই ছিল সুমন কল্যাণপুরের, নিঃশব্দ অথচ অসাধারণ দীপ্তির অধিকারিণী তিনি। মোহাম্মদ রফির সঙ্গে তার জুটির কথা না বললেই নয়।

শ্রদ্ধেয় শিল্পী সুমন কল্যাণপুরকে নিয়ে গানের উপরে আবারও ফিরলাম আড্ডা জংশনে। আমি শুভায়ন, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। কিছু কণ্ঠ থাকে যেগুলোকে বোঝা যায় না, শুধু অনুভব করা যায়। সুমন কল্যাণপুর ও তার কণ্ঠ এতটাই স্বচ্ছ ছিল যে অনেক সময় মানুষ ভুল করতেন, এটা কি লতা মঙ্গেশকর? বলিউডের অসংখ্য গানে সুমনের কণ্ঠে লতাজির সাথে কনফার্মড হয়ে যেত, এমনকি কিছু শ্রোতা বুঝতেই পারতেন না আসল কণ্ঠটি কার। কিন্তু এখানেই তো তার ম্যাজিক, তিনি ইমিটেশন নন, তিনি নিজের মতো করে জেন্টল পারফেকশন। তার গানে প্রেম, উচ্চস্বরে চাওয়া, নরমভাবে তাকানো, একটা বিকেল, একটা জানলা, একটা হালকা হাওয়া, সব কিছু তার গলা যেন সহজ হয়ে যায়। আরও শুনব, আরও কিছু আড্ডা হবে তাকে ঘিরে, কারণ আজকে আমাদের কেন্দ্রবিন্দু কিন্তু তিনি, শ্রদ্ধেয় শিল্পী সুমন কল্যাণপুর, যাকে আমরা এই কিছুদিনের মধ্যেই হারিয়েছি। সুরের জগতে সত্যি আজ ভীষণ ছায়া।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আর এবার আলো বদলাচ্ছে, সুর থেকে উঠছে বিট। মিঠুন চক্রবর্তী শুধু একজন অভিনেতা নন, তিনি একজন মুভমেন্ট। তার ডেবিউ ফিল্ম মৃগয়া 1976। হ্যাঁ, তিনি জিতে নিয়েছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর, তাও প্রথম ছবিতেই। আর তারপর আই অ্যাম আ ডিস্কো ড্যান্সার একটা গান শুধু ভারত নয়, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, পুরো বিশ্ব নেচে উঠেছিল। তিনি প্রমাণ করেছিলেন হিরো মানে শুধু রোম্যান্স নয়, হিরো মানে স্টাইল, রিদিম, রিবেলিয়ন, একটা কমপ্লিট প্যাকেজ। আসুন না, দেখি, অনুভব করি সেই প্যাকেজটাকে। শুধু থাকুন রেডিও বাংলানেট.com, শুভায়নের সঙ্গে আড্ডা জাংশনে, কোথাও যাবেন না।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

আজকে আড্ডা জাংশনে শ্রদ্ধেয় শিল্পী সুমন কল্যাণপুরকে নিয়ে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে একটা কথা মাথায় আসছে, তিনি যেন রেডিও যুগের সাইলেন্স পোয়েট্রি। মিঠুনদার আওয়ার ব্যাপারটা একটু আলাদা, মিঠুন চক্রবর্তী মানে ভিডিও যুগের ভিজুয়াল থান্ডার। একজন হেডফোনের ভিতরের জগৎ আর একজন ডান্স ফ্লোরের সেন্টার স্পটলাইট, কিন্তু দুজনেই টাইমলেস। এ দেখুন আজও কিন্তু দুজনেই ক্লাসিক। হ্যাঁ, দেখা যাক এই বিটে বিটে আমরা কতটা এগোতে পারি, যতই এগিয়ে যাই না কেন সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু এদের দুজনকে কখনো আমরা ভুলতে পারব না, কখনো না। আর আপনি একটা কথা মাথায় রাখুন, আপনি কিন্তু আড্ডা জাংশনকে ভুলবেন না, রেডিও বাংলা নেট ডট কমকে ভুলবেন না, কারণ আপনার আর আমার এই সপ্তাহের শেষে একটাই তো মেলবন্ধন হয় এই বেতারের জগতে, যেখানে আপনি শুধু ওই আড্ডা জাংশনে থাকার জন্যে গোটা সপ্তাহের পরে যতই কাজকর্ম ব্যস্ততা থাকুক না কেন ঠিক সময় বের করে চলে আসেন। আর এটাই আজকের সাকসেস ফ্যাক্টর। আমি শুভায়ন আড্ডা জাংশনে আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিই, যদি জিজ্ঞেস করি এই দুই মানুষ কি দিয়েছেন, শ্রদ্ধেয় সুমন কল্যাণপুর ও মিঠুন চক্রবর্তী? হ্যাঁ, আপনি বলতেই পারেন সুমন কল্যাণপুর এক শান্ত জায়গা যেখানে মন গিয়ে বসে, আর মিঠুন চক্রবর্তী একটা শক্তি যেখানে মন উঠে দাঁড়ায়। একজন শিখিয়েছেন ফিল ডিপলি, আর একজন শিখিয়েছেন লিভ লাউডলি।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

শ্রদ্ধেয় শিল্পী সুমন কল্যাণপুর সবসময় স্পটলাইটের বাইরে থেকেও নিজের জায়গাটা কিন্তু কখনো ছাড়েননি। তিনি শিখিয়েছেন প্রকাশ না করেও প্রভাব ফেলা যায়। আর বিঠুন চক্রবর্তী স্ট্রাগল থেকে উঠে আসা এক মানুষ, FTII গ্র্যাজুয়েট, স্ট্রিট লেভেল ফাইট, তারপর সুপারস্টার। তিনি শিখিয়েছেন নিজের রিদম নিজেকেই তৈরি করতে হয়। হ্যাঁ, তিনি যে প্রথম থেকে খুব একজন নৃত্য বিশারদ ছিলেন তা নয়, তিনি দেখিয়ে দিয়েছিলেন যদি নিজেকে প্রকাশ করতে হয়, সেরকম প্রভাবিত করতে হয় সকলকে, দর্শককে তার মনে একটা জায়গা তৈরি করতে হয়, তাহলে নিজের মতন করে একটা স্টাইল তৈরি করতে হবে যেটা একদম ইউনিক, আর দর্শকরাও কিন্তু একেবারে তাকে হতাশ করেননি। আপনারা হতাশ করবেন না, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন রেডিও বাংলানেট.com এ সুহায়নের সঙ্গে আড্ডা জানাবেন।

ভাবুন তো, একদিকে সুমন কল্যাণপুরের কণ্ঠ, যেখানে চোখ বুজে শান্তি আসে, আর অন্যদিকে মিঠুনদার উপস্থিতি, যেখানে চোখ খুললেই আলো ঝলসে যায়। একজন উইসপার আর একজন এক্সপ্লোশন, কিন্তু দুজনের মধ্যে একটা কমন জায়গা যা আমাদের হৃদয় মেলবন্ধন করেছে। না না, বেতার জগতের কথা বলছি না, আমি বলতে চাইছি একটা কমন ফ্যাক্টর হচ্ছে দুজনের মধ্যে ইমোশন। কারণ শেষ পর্যন্ত গান হোক বা নাচ, সবই তো মনের কথাই বলে।

तेरे मेरे प्यार के चर्चे हर जबान पर, सबको मालूम है और सबको खबर हो गई। किंतु জানেন তো, এত সাফল্যের পরেও তিনি ছিলেন আলো থেকে খানিকটা দূরে, যেন নরম আলোয় মোড়া এক গোপন তারকা। হ্যাঁ, এই গান আমাদের মনের ভেতর আজও বাজে। আবার দেখুন, মারাঠি গানের জগতে যেমন তার দাপট, ঠিক তেমনই হিন্দি প্লেব্যাকে তার নিজস্ব ছাপ। কোনো প্রতিযোগিতার মধ্যে গিয়ে নয়, জাস্ট নিজের মতো করে নীরবতায়। হ্যাঁ, আজকের এই অনুষ্ঠানে আমরা শুনব বেশ কিছু সুর যা চিৎকার করে নয়, বরং আলতো ছুঁয়ে হৃদয়কে বলে, নাড়া দেয়। কারণ সব প্রতিভা আলো চায় না, কিছু প্রতিভা নিজের আলো নিজেই ছড়িয়ে দেয়। তাহলে চলুন আবারও ফিরে যাই সেই মায়াবী ভুবনে, এক সুরেলা সফরে, যেখানে অপেক্ষা করছে আমাদের জন্য সুমন কল্যাণপুর।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে, আমি শুভায়ন, রেডিও বাংলা নেট ডট কমে। হ্যাঁ, অনেক সময় মিউজিক ডিরেক্টররা সুমন কল্যাণপুরকে বেছে নিতেন কারণ তিনি ছিলেন একজন স্টুডিও পার্সন। খুব কম লাইভ শো, খুব কম প্রচার, স্টুডিওর মাইক্রোফোনই যেন ছিল তার সেরা বন্ধু। তার গান শোনার শুরু কিন্তু অল ইন্ডিয়া রেডিও থেকেই, রেডিওই প্রথম তাকে আলো এনেছিল। আজ আজ আমরা সেই রেডিওতেই তাকে স্মরণ করছি। হোয়াট আ ওয়ান্ডারফুল কোইন্সিডেন্স, তাই না? আর একটা ব্যাপার, হাজারেরও বেশি গান রেকর্ড করা সত্ত্বেও তিনি কিন্তু রয়ে গেলেন সেই আন্ডার রেটেড স্টার। কী অদ্ভুত, তাই না? যার কণ্ঠ আমাদের এত কাছে, সেই শিল্পী যেন একটু দূরে থেকে গেলেন। তিনি ক্লাসিক্যাল, ভজন, রোমান্টিক সব ধরনের মধ্যে নিজেকে আলাদা জায়গা, আলাদা গুরুত্ব করে নিজেকে তৈরি করে নিয়েছিলেন। একটা নরম কোমল স্পর্শ যেটা হৃদয় ছুঁয়ে যায় শব্দ না করেই। আর সবচেয়ে সুন্দর কথা কি জানেন, তিনি কখনো প্রতিযোগিতায় নামেননি, তিনি কিন্তু কোনো বিতর্কে জানাননি, তিনি কোনো বিতর্কে যাননি, তিনি শুধু নিজের সুর দিয়ে নিজের মতো করে জায়গা করে নিয়েছিলেন সঙ্গীতের ইতিহাসে।

0: একদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা। বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বন্ধু, আজকের এই আড্ডা জাংশন এই সুরের সফর শেষের পথে, কিন্তু কিছু কণ্ঠ কখনোই শেষ হয় না, তারা থেকেই যায় স্মৃতির ভাঁজে, অনুভূতির গভীরে। সুমন কল্যাণপুর এমনই এক নাম যাকে হয়তো আমরা সবসময় আলাদা করে চিনতে পারিনি, কিন্তু তার গাওয়া প্রতিটা গান আমাদের জীবনের কোনো না কোনো মুহূর্তে ছুঁয়ে গেছে, নীরবে নিঃশব্দে। হয়তো আমরা নাম ভুল করেছি, কিন্তু অনুভূতি কিন্তু কখনো চিনতে ভুল করেনি, ভুল হয়নি। কারণ সত্যিকারের শিল্প তো পরিচয়ের গণ্ডি পেরিয়ে সরাসরি হৃদয়কে গিয়ে নাড়া দেয়, নক করে। তিনি ছিলেন না আলোয় ভাষার তারকা, তিনি ছিলেন সে মৃদু চাঁদের আলো যাকে খুঁজে নিতে হয়, কিন্তু একবার পেলে চিরকাল আপন হয়ে যায়।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কমকে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। নির্ভয় ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরি। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতেই। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে। যাহা যেতে চায় ছেড়ে দি তারে তখনই, বকি নে কারো শুনি নে কাহারো বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু তাড়াতাড়ি করে কাড়ি নে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অস্ত্র গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোণিত বরণে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসী। বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলীন বকুল শয়নে। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্ছে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই।
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে, আঁধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের। তোমায় কি গিয়েছিন ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি, তোমারে পেয়ে

0: গিয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী নও ছবি, নও তুমি ছবি।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, ঘোড়া, হাতি, পালকি অতীতে এগুলো ছিল যানবাহনের অংশ। আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো কিন্তু স্রেফ বিনোদনের অংশ। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলির বাজারের চাহিদা অনুযায়ী শুধু পালকি নয়, ঘোড়া, উট, হাতি ইত্যাদিও কিন্তু সরবরাহ করে থাকে। বিভিন্ন রাজ্যে বা বাইরে যেখানে আপনি যান না কেন, সেখানে আপনি সমুদ্র উপকূলবর্তী এলাকায় যদি যান, সেখানে গেলে আপনি দেখবেন যে পর্যটনের একটি অংশ হয়ে উঠেছে ঘোড়া বা উট। সামান্য কিছু টাকার বিনিময়ে পর্যটকদের মনোরঞ্জন করে এই বিশেষ জিনিসগুলি। জঙ্গল ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু এখনও আমাদের ভরসা করতে হয় সেই বিশেষ জিপ গাড়ি, তার সঙ্গে হাতি বা মাহত বন্ধুর উপর। এক্ষেত্রে কলকাতা বা পশ্চিমবাংলার কলকাতার যে ট্রাম, তার কথাও কিন্তু আমরা বলতে পারি। ট্রাম যেহেতু এখনও কলকাতার কয়েকটি রুটে চলছে, কিন্তু কিছুদিন পরেই সেটা আর চলবে না, তাই বলে আমরা কিন্তু বলতে পারি যে ট্রামও কিন্তু মানুষের ওই বিনোদনের অংশ হয়ে গেছে। যেমন ট্রাম মিউজিয়াম, ট্রাম লাইব্রেরি, ট্রাম রেস্তোরাঁ, অত্যাধিক ট্রাম নস্টালজিয়া, এসব কিন্তু বারবার মনে করিয়ে দেয় যে ট্রাম এখন আর প্রাত্যহিক জীবনের অংশ নয়। আরও কথা হবে গানের ওপারে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ, আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা, নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, গ্রাম বাংলার সেই গা ছমছমে ডাকাতের গল্প হোক বা 19 শতকের কলকাতার রাজপথ, বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী থেকে সত্যেন্দ্রনাথের পালকির গান, আমাদের সংস্কৃতিতে নানাভাবে কিন্তু অনুষঙ্গে পালকি উঠে এসেছে বারংবার। পালকি থেকে উপার্জনের পাশাপাশি পালকির পিছনে বিপুল পরিমাণ খরচা করতেও কিন্তু পিছুপা হতেন না সাহেবরা। সে সময় অনেকেই কিন্তু প্রাইভেট পালকি রাখতেন। প্রথম দিকে পর্তুগিজদের মনে হতো পালকি মেয়েলি বাহন, পরে অবশ্য সেই বাহনই কিন্তু পর্তুগিজ পুরুষদের পছন্দের বাহন হয়ে উঠেছিল। পালকি নিয়ে আরও কথা হবে, কিন্তু গানের ওপারে শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, গানের আগে আপনাদেরকে পালকির কথা বলছিলাম। আপনাদেরকে বলছিলাম যে কিভাবে পর্তুগিজরা আগে কিন্তু তারা ভাবতেন যে পালকি জিনিসটা মূলত একটা মেয়েলি বাহন, কিন্তু পরে অবশ্য দেখা যায় যে পর্তুগিজ পুরুষরাও কিন্তু এই বাহনকে বিশেষভাবে পছন্দ করেছিলেন। আধুনিকতার দাপটে একটা সময় মোটর গাড়ির সঙ্গে টক্কর দিতে না পেরে ধীরে ধীরে কিন্তু হারিয়ে যেতে বসেছিল এই ধ্রুপদী বাহন, আমরা সেটা দেখেছি। শুধু দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রেই নয়, যেসব সামাজিক অনুষ্ঠানে পালকি ছিল এক সময় পরম্পরার অঙ্গ, সেখানেও কিন্তু অনায়াসে প্রাচীন এই যানকে মানে হটিয়ে দিয়ে জায়গা করে নিয়েছিল হাল ফ্যাশনের নানা রকমের ডিজাইনের গাড়ি। তবে সম্প্রতি দেখতে গেলে অবস্থার একটা পরিবর্তন কিন্তু অবশ্যই ঘটেছে। কিছু লোক এখন কিন্তু রকমারি অনুষ্ঠানে পালকিকেই বেছে নিচ্ছে বারংবার। যুগের পাশাপাশি পাল্টে গেছে মানুষের রুচি, আর যেহেতু সেই রুচি পাল্টে গেছে, সেই রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে নতুন ধরনের ফ্যাশন। অনেক সময় তাতে আলাদা চমক আনতে পুরনোকে নতুনভাবে উপস্থাপিত করতে হয়েছে, আর সেখানে আমরা দেখছি যে পালকির ফিরে আসার পিছনে এই ফ্যাশনেরই একটা চাহিদা কিন্তু আজকের দিনে রয়েছে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল

আসিবই কাঁঠাল ছায়ায়, হয়তোবা হাঁস হব কিশোরীর, ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে।

আর বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খইর ধান ছড়াতেছে শিশু এক উঠানির ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালির

0: বললো বক, আমারই পাবি তুমি ইহাদের ভিড়ে।
1: হ্যাঁ বন্ধু, আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, যেটা বলছিলাম পালকির কথা বলছিলাম, আমরা দেখছি যে এখনকার দিনে কিন্তু নতুন আঙ্গিকে পালকি আবার ফিরে এসেছে। আর যেহেতু এই পালকি ফিরে এসেছে, আমরা অবশ্যই দেখি যে ছোট শহর বা গ্রামের ইভেন্ট ম্যানেজাররা তারা কিন্তু প্রথম দিকে এই পালকির কনসেপ্টটাকে মানুষজনের কাছে নিয়ে আসেন। আর সেজন্য বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, বিশেষ করে পশ্চিমবাংলাতে, তারা কিন্তু আমরা দেখছি যে এইভাবে ভালোই রোজগার করতে পারছেন বিভিন্ন অনুষ্ঠানে পালকি সরবরাহ করে। আর মোটামুটি এই পালকির চাহিদা এতটাই বেড়েছে যে এই পালকি ভাড়া দিয়ে এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কিন্তু মোটামুটি 5-8 হাজার টাকা মতন রোজগার করে নেন। আর এক একটা পালকি তৈরি করতে এই সময় দাঁড়িয়ে কিন্তু ভারতীয় টাকায় 40,000 টাকার মতন খরচা হয়ে থাকে। এছাড়া কয়েক বছর পরপর মেরামতের কাজও কিন্তু এই ম্যানেজাররা করেন এই পালকি নিয়ে। আর এই পালকির মানে সাজসজ্জা, সেটাও কিন্তু আমূল পরিবর্তন ঘটেছে। এখানেও কিন্তু মানুষজনের চাহিদা অনুযায়ী, মানে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মানুষজন যারা আছেন, তারা যেরকম চাইছে সেই হিসেবে কিন্তু পালকির সাজসজ্জা আজকের দিনে কিন্তু করা হয়ে থাকে।

0: তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।
1: ব্রাহ্মণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমীধ ভার করি আহরণ বনান্তর হতে। ফিরা এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে, স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে। করি সমাপন সন্ধ্যা স্নান, সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান। হেন কালে অর্ঘ বহি করপুট ভরি, পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দী ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম, নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী, আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে, কুশল হোক সৌম, গোত্র কি তোমার? বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্য, কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী। বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ, ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়ায়ে দুয়ার ধরি জননী জবালা, পুত্র পথ চাহি হেরি তারে বক্ষে টানি, আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম? গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মাত কি গোত্র আমার? শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। বড়দিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, সূচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটোচ্ছায়ে গুরু গৌতমের। বিহঙ্গ কাকলি গান মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শাম গীতি।
2: হিরণ্যগর্ভ সমবর্ততাগ্রে ভূতস্য জাতপতিরেক।
1: হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে, আচার্য আশিস করি সুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন? তুলসীর কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে, কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধু চক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময়ে বিকল, কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন, কহিলেন অব্রাহ্মণ নহ তুমি, তা তো তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাত।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, প্রাচীন ও মধ্যযুগে হাতি কিন্তু রণক্ষেত্রের বাহন হিসেবেও ব্যবহার করা হতো। কখনো কখনো রাজা বাদশারা সেই সময় সৌখিন বাহন হিসেবে হাতির ব্যবহার বারংবার করেছেন। এছাড়াও নানা উৎসব অনুষ্ঠানে বাহনের ভূমিকায় হাতির গুরুত্ব কিন্তু আমরা চিরকালের জন্যই দেখেছি। তাছাড়া বনাঞ্চলের যে লোকজীবন আছে তারা কিন্তু তাদের জীবিকার সঙ্গে হাতি কিন্তু বিশেষভাবে জড়িত। এখনকার দিনেও কিন্তু সেই জীবিকার সঙ্গে হাতির একটা গুরুত্বপূর্ণ বিষয় জড়িত আছে। আমরা দেখি শুধুমাত্র জলদাপাড়ায় নয়, গরুমারা, মূর্তি, লাটাগুড়ি অথবা ধূপঝোড়া এইসব জঙ্গলেও কিন্তু হাতি সাফারি রয়েছে। আর বিভিন্ন দেশের সরকার তারা কিন্তু চান যে পর্যটকরা যাতে হাতিকে নিয়ে মানে হাতির পিঠে চেপে যাতে জঙ্গলে সাফারি করতে পারেন, সেই সুযোগ কিন্তু বিভিন্ন দেশের সরকার করে দিয়েছে মানুষজনের জন্য।

বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মান অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শহর কলকাতায় কিন্তু ঘোড়ার গাড়ির প্রচলন কিন্তু ছিল একদম প্রথম থেকেই। ঘোড়ার গাড়ি এক সময় ফ্যাশনে ছিল কলকাতায়। দু একজন ইংরেজ নিজস্ব গাড়ি নিয়ে তখন রাস্তায় ঘোরাঘুরি করতেন, সেসব গাড়ির আমদানি কিন্তু করা হতো ইংল্যান্ড থেকেই। তখনও ঘোড়ার গাড়ি ওরকমভাবে ভাড়া খাটতো না, ব্যক্তিগত গাড়ি হিসেবেই কিন্তু সেই গাড়িগুলোকে রাস্তায় নামানো হয়েছিল। 19 শতকের প্রথম দিক আমরা দেখি যে ঘোড়ার গাড়ি কিন্তু ভাড়া খাটতে শুরু করে দেয়। পালকি বাহকদের তম্বি মাঝে মাঝেই নাকি সমস্যায় ফেলতো শহরবাসীকে, যাতায়াত প্রায় বন্ধ করে বসে থাকতো। তা ব্রাউনলো নামক এক সাহেব পালকি বাহকদের গুমর একদম ভেঙে দিলেন। 1827 সালে চার চাকার প্ল্যাটফর্ম বানিয়ে ঘোড়া নিয়ে টানতে শুরু করলেন। এই নতুন গাড়ির নাম হলো ব্রাউন বেরি। সস্তায় পুষ্টিকর আর সময় বাঁচানোর এমন সুন্দর ব্যবস্থা পেয়ে কিন্তু শহরবাসী অনেক খুশি হয়ে গেলেন। শুরু হলো ঘোড়ার গাড়ির ভাড়া খাটা। তো আমরা যেটা দেখি যে পালকিকে হারিয়ে দিল ঘোড়ার গাড়ি, আর তার কিছুদিনের পরেই আমরা দেখি যে গাড়ির ঔজ্জ্বল্যকে নিভু নিভু করে দিল ট্রাম। শহর এগোলো আরও আরও দ্রুত হলো, আর রয়ে গেল আমরা দেখি যে পুরনো জিনিস ধীরে ধীরে কিন্তু মিলিয়ে গেল।

0: এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি আপনাদের সেই সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোবট্রটিং উইথ কৌশিক নিয়ে। দু ঘন্টার এই শোতে প্রতি সপ্তাহে আমি আপনাকে নিয়ে যাই নতুন নতুন জায়গায়, এদেশ থেকে ওদেশ ঘুরে বেড়াই আমরা। আর ঘুরতে ঘুরতে গল্পে ছলেই জেনে নিই কত না অজানা কথা। আচ্ছা, বেড়াতে তো আমরা সবাই ভালোবাসি, হ্যাঁ এটা ঠিক যে এ ব্যাপারে সবার পছন্দ আবার সমান নয়। এই ধরুন, কেউ ভালোবাসে পাহাড়, কেউ বা ভালোবাসে জঙ্গল, কেউ সমুদ্রকে ভালোবাসে, তার তীরে বসেই সারাটা দিন কাটাতে চায়, আবার কেউ ভালোবাসে ইতিহাসের কুয়াশা মাখা শ্যাওলা সবুজ দুর্গ বা পুরনো রাজপ্রাসাদ। পছন্দ অনেক রকম হলেও মোদ্দা কথাটা হলো, সেই বেড়ানোটা মনে রাখার মতন করতে চায় সবাই। আর ঠিক এই মনে রাখার মতন ট্যুর করতে গেলে যে বিষয়গুলো সবার আগে ভীষণ জরুরি, সেগুলো হলো সঠিক সময়ে সঠিক জায়গায় যাওয়া এবং সেই ভ্রমণের ভালো লাগা মেখে বাড়ি ফেরা। শুধু যাওয়া আসা নয়, কোথায় থাকবো, কি খাবো, নিরাপদে সবটুকু কীভাবেই বা ঘুরবো, এইসব প্রশ্নের সাথে পকেট ফ্রেন্ডলি প্যাকেজ রেডি করাও ভীষণ জরুরি। গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড এমন একটা সংস্থা যারা বিগত 42 বছর ধরে এই দায়িত্ব পালন করে আসছে খুব ভালোভাবে। আর এই 42 বছরে একের পর এক পালক তাদের মুকুটে জুড়েছে, কিন্তু তাদের সেরা প্রাপ্তি হল আপনাদের ভালোবাসা। বিজনেস ট্রিপ হোক অথবা নিখাদ ঘুরতে যাওয়া, সমস্ত রকম ট্যুরের অসাধারণ দক্ষতার সাথে করে থাকে এরা। আর যেমন গ্লোবের সাথে আমি আর অবশ্যই আপনারাও চলেছি হংকং, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক তিনটে গানের পর। শুনবো আমরা হংকংয়ের গল্প, আমি কৌশিক আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুধাময়ীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। আজ আপনি আমার সাথে ঘুরতে এসেছেন হংকং। আমাদের হংকং সফরটা মোট 4 দিনের। হংকং এতটাই সুন্দর আর সাজানো যে বাজি ধরে বলতে পারি এদেশকে ছেড়ে দেশে ফিরে আসতে একটুকু হলেও কষ্ট হবে। ভ্রমণ করতে ভালোবাসেন এমন যে কোনো কারোর কাছে হংকং একটি খুব সুপরিচিত নাম। হংকং হলো চীনের 2টি বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি, অপর অঞ্চলটি হলো মাকাও। 260টিরও বেশি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত হংকং পার্ল নদীর বদ্বীপের পূর্ব দিকে অবস্থিত। এর উত্তরে রয়েছে চীনের কুয়াংতুং প্রদেশ এবং পূর্ব পশ্চিম আর দক্ষিণে ঘিরে রয়েছে চীনা সাগর। জানলে হয়তো অবাক হবেন, এই হংকংয়ের আয়তন কিন্তু অনেক কম, মাত্র 2779 বর্গ কিলোমিটার, কিন্তু এখানকার জনসংখ্যা প্রায় 75 লাখ। অল্প জায়গায় এই জনসংখ্যাকে স্থান করে দিতে নিতে হয়েছে বিস্তর পরিকল্পনা, আর এজন্যেই হংকং এশিয়া তথা পৃথিবীর মধ্যে অন্যতম গোছানো এবং সুপরিকল্পিত একটি দেশ। এখানকার রাস্তা আর যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, পাশাপাশি নাগরিকদের জন্য রয়েছে অত্যাধুনিক সব আবাসন, উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা সহ আরও নানা রকম উন্নত সুযোগ সুবিধা। আর ঠিক এই কারণেই হংকংয়ের অর্থনীতি অনেক শক্তিশালী। পর্যটন কেন্দ্র হিসেবে হংকং খুব বিখ্যাত। এখানে আছে সেই দুর্ধর্ষ ভিক্টোরিয়া পার্ক, লন্তাও দ্বীপ রয়েছে, সিমসাসুই এবং আরও অনেক কিছু। এছাড়াও পর্যটকদের জন্য অন্যতম বড় আকর্ষণ হিসেবে আছে হংকং ডিজনিল্যান্ড। আগেই বলেছি দ্বীপ শহর হংকং গণপ্রজাতন্ত্র চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল যা পার্ল নদীর বদ্বীপের পূর্বাঞ্চলে অবস্থিত। দীর্ঘ সময় এটি ব্রিটিশ শাসনের অধীনে ছিল। আমরা জানি যে 1997 সালে হংকং আবার চীনের সাথে যুক্ত হয়, তবে চীন সরকার হংকংকে একটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের মর্যাদা দেবার ব্যাপারে সম্মত হয়। তাই চীনের বাকি অংশে প্রচলিত সব নীতি বা নিয়ম এখানে অনুসরণ করতে হয় না। তাই এই ব্যাপারটিকে এক দেশ দুই ব্যবস্থা বলে থাকে অনেকে। হংকং আসার সবথেকে বেস্ট সময় হলো অটম এবং আর্লি উইন্টার, স্পেশালি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। ফিরে আসি আমি একটা ছোট্ট ব্রেকের পর আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ এসেছি আমরা হংকংয়ে। হংকং এয়ারপোর্টে যখন নেমেছি তখন প্রায় সকাল ১১টা। পোস্ট ফর্মালিটিজ আর ইমিগ্রেশনের ঝামেলা মিটিয়ে বাইরে এসে যখন ক্যাবে বসলাম তখন সূর্য আমাদের একদম মাথার উপরে। এয়ারপোর্ট থেকে হোটেল পৌঁছতে লাগলো মাত্র ২০ মিনিট। চেকিং করে নিজের রুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম। হিসেব করে দেখলাম যে লাঞ্চের পর হাতে যা সময় থাকবে তাতে হাফ ডে হংকং সিটি ট্যুরটা হয়ে যাবে। বহু বছর আগে এই হংকং শুধুমাত্র কৃষিজীবী ও মৎস্য শিকারীদের একটি সাধারণ গ্রাম ছিল, কিন্তু বর্তমানে প্রাকৃতিক গভীর বন্দরের কারণে এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ও সমুদ্র বন্দরে পরিণত হয়েছে। লাঞ্চের পর রাস্তায় বেরিয়ে চারিদিক দেখব বলে হাঁটা দিলাম। বেশ ভালোই লাগছিল, ফুরফুরে সমুদ্রের হাওয়া আর সাথে হালকা রোদ্দুর। চোখে রঙিন সানগ্লাস দিয়ে হংকংকে বেশ উপভোগ করছিলাম। প্রথমেই যেটা বুঝলাম তা হলো এই শহরটায় চীন এবং ব্রিটিশ কালচার মিশে একটা অন্য রকমের কালচারের সৃষ্টি হয়েছে। এখানকার বাচ্চা থেকে বুড়ো সবাই দেখতে মঙ্গোলিয়ান বা চাইনিজদের মতন হলেও এদের হাবে ভাবে ব্রিটিশ উপনিবেশের ছোঁয়া আজও বোঝা যায়। এখানে প্রাচ্য ও পাশ্চাত্য দুই ধরনের সংস্কৃতির উৎসবগুলো পালন করা হয়, যেমন চাইনিজ নিউ ইয়ার এবং বড়দিনের সাথে দীপাবলিও পালিত হয়। হংকংয়ের জনসাধারণ সাধারণত ইংরেজি ও ম্যান্ডারিন উভয় ভাষাতেই কথা বলে, আর এই সাংস্কৃতিক ও বিনোদন বৈচিত্র্যের কারণে মানুষের কাছে হংকং সবসময় আকর্ষণীয়। এখন শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক তিনটে গানের পর ফিরে এলাম আমি কৌশিক। আমাদের আজকের সফরে আমি এসেছি হংকং। এখন আমি দাঁড়িয়ে আছি হংকং ওশেন পার্কের সামনে। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ওশেনেরিয়াম এটি। সহজ ভাষায় বললে এই থিম পার্কে সামুদ্রিক প্রাণীর বিশাল সংগ্রহ, 870,000 বর্গ মিটারেরও বেশি জুড়ে গড়ে উঠেছে এই পার্কটি। অ্যাকোয়ারিয়াম এমন আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে যে এটি শুধু শিশুদের নয় বড়দের বিনোদনেরও চাহিদা মেটাতে সক্ষম। দারুণ এই থিম পার্কে দেখলাম সমুদ্রের বিভিন্ন প্রজাতির প্রাণী ও জলজ উদ্ভিদ। ইচ্ছে করলে ডাইভিংও করা যায় এখানে, তবে আমার আর সেটা করে ওঠা হয়নি। 2006 সালের ফোর্বস ম্যাগাজিনে এই অ্যাকোয়ারিয়ামকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 10টি থিম পার্কের একটি হিসাবে নির্বাচিত করেছিল। নিশ্চয়ই ভাবছেন এখানকার এন্ট্রি ফি কত? 3 থেকে 11 বছর বয়সী শিশুদের টিকিটের দাম $160। অন্যদিকে 12 বছরের চেয়ে বেশি বয়সীদের জন্য $320। এটা দেখার পর বাইরে এসে দেখি আলোয় আলোয় হংকং শহরটা ঝলমল করছে। কিছু জায়গা এ শহরে আছে খুবই ঘিঞ্জি, ছোট ছোট অ্যাপার্টমেন্টে ভরা, গায়ে গায়ে ঠেসাঠেসি করে দাঁড়িয়ে থাকা বাড়িগুলো দেখে আমাদের দেশের কথা মনে পড়ে গেল। এখন ফিরে যেতে হবে আমার হোটেলে। কাল সারাটা দিন তাই রেখেছি ডিজনিল্যান্ড দেখার জন্য। হোটেলে ফিরে একটা দুর্দান্ত ডিনার করে নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে উপভোগ করছিলাম সুন্দরী হংকংকে। এত উপর থেকে নিচের রাস্তাগুলোকে মনে হচ্ছে আলোর মালায় সাজানো মুক্তোর হারের মতন। ক্যামেরার টাইম ল্যাপসে বন্দি করলাম মুহূর্তটাকে। তারপর গায়ে হালকা চাদরটা জড়িয়ে একটা ঘুম। ঘুম ভাঙল মোবাইলের অ্যালার্মের আওয়াজে। তাড়াতাড়ি রেডি হতে হবে, আমার ক্যাব আসবে, আমায় নিয়ে যাবে ডিজনিল্যান্ডে। আমাদের এই সফর জারি থাকবে। হ্যাঁ, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন radiobanglanet.com মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

অসাজাম বেগুনি জীব নুনের মোড়ক, জাম্বনে দোলনা খানা ঝুলছে ফাঁকা।

0: এদেশের প্রাচীন প্রবাদ, ডিজনিল্যান্ডে না গেলে হংকং ভ্রমণই ভৃতা। বুঝতে পারলেন, মিকি মাউজের সাথে আড্ডা না দিয়ে এবং সমুদ্রের প্রাণীদের সাথে হ্যান্ডশেক না করে কোনো ট্যুরিস্ট হংকং ত্যাগ করতে চাইবে বলে মনে হয় না। গাড়ি আমায় সোজা নামিয়ে দিল ডিজনিল্যান্ডের টিকিট কাউন্টারের সামনে। দেখলাম এখানে দুরকম টিকিট রয়েছে, একদিনের টিকিটের দাম এবং দুদিনের টিকিটের দাম কিন্তু আলাদা। একদিনের টিকিট ৪৫০ হংকং ডলার, তবে তিন থেকে ১১ বছর শিশুর জন্য ৩২০ হংকং ডলার এবং ৬৫ বছর বয়সীদের জন্য ১০০ হংকং ডলার। দুদিনের টিকিট জনপ্রতি ৫৮৫ হংকং ডলার, শিশুদের ৪১৫ এবং প্রবীণদের ১৭০ হংকং ডলার। আমার অনলাইনে আগে থেকেই টিকিট কাটা ছিল। ভেবেছিলাম ডিজনিল্যান্ড মানে মিকি মাউস, ডোনাল্ড ডাক আর টম অ্যান্ড জেরির রাজত্ব, কিন্তু এখানে ঢুকেই সেই ভুল ভেঙে গেল। গোটা ডিজনিল্যান্ড ঘুরে অনেক জানা অজানা চীনা কার্টুন চরিত্র এবং পশ্চিমের কার্টুন চরিত্রের সমাহার দেখতে পেলাম। বিভিন্ন ধরনের ডিজনি চরিত্র যে কোনো সময় ট্যুরিস্টদের সামনে এসে তাদেরকে চমকে দেয়। মিকি মাউস এসে আমার সাথে অনেকগুলো সেলফিও তুলে গেল। এই পার্কের প্যাকেজ দেখলাম অনেকটাই সস্তা, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাপানের থেকে এই পার্ক অনেকটাই ছোট। ডিজনিল্যান্ড হংকংয়ের ভিতর দুটি হোটেল রয়েছে, চাইলে আপনি এখানেও একটা রাত কাটিয়ে যেতে পারেন। এখানে জঙ্গল রিভার ক্রুজ রাইডটা এক কথায় দুর্ধর্ষ। এরকম রোমাঞ্চকর রাইড আমি খুব কমই চড়েছি। বাচ্চাগুলোর আনন্দ ছিল দেখার মতন। এখানে আরও একটা দারুণ দেখা জিনিস হলো এখানকার ঐতিহ্যবাহী আফ্রিকান বাজার। লোভ সামলানো গেল না, কিছু টুকটাক গিফট আইটেম কিনে ফেললাম আমি। ফিরে আসছি একটা ব্রেকের পর, এখন শুনে নেব দুটো খুব সুন্দর গান, তারপর আবার ফিরে আসছি আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। যাবেন না কোথাও, হংকং নিয়ে আরও অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন জানাবো আমরা। আপনাদের এই স্বপ্নের সফর সফল করবে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। এদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +81 00 136 126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইট www.globeindia.in।
1: বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে, বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে, ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে, ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। বাহাতে চটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা, বাহাতে চটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা, হঠাৎ লাফিয়ে ওঠে ফুটবোর্ডে ফসকা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম ব্রেকের পর আপনার সাথে হংকং সফরে। আমি আপনাদের চলার সাথী কৌশিক, আর আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ। অবাক বিস্ময়ে ঘুরে দেখছি হংকং ডিজনিল্যান্ড। সামনেই দেখলাম রয়েছে আরেক আকর্ষণ, টারজানস ট্রি হাউস। সেটা দেখে একটু হাঁটলেই আপনার সাথে দেখা হয়ে যাবে পুগ্যাংয়ের। এখানে ক্যামেরার ক্লিকে ধরা থাকবে অবিস্মরণীয় সব ছবি, যা সারা জীবনের জন্য আপনার অ্যালবামের একটি চমৎকার সংগ্রহ হয়ে থাকবে। ওই যে সামনে সুন্দর বাগানটা, ওখানে দেখা করতে পারেন রাজকীয় বাগানের রাজকুমারী সিন্ড্রেলা আর এলিসের সাথে। গত 26 জানুয়ারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ হয়ে যায় হংকং ডিজনিল্যান্ড। পরে 18 জুন 2022 দুয়ার ফের খুলেছে। সামনেই দেখা হয়ে গেল এখানকার এক কর্মীর সাথে। তিনি বললেন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অতিথিদের 7 দিন আগে থেকেই অনলাইনে টিকিট বুকিং দিতে হবে। জনসমাগম নিয়ন্ত্রণ রাখাই এই নিয়মের উদ্দেশ্য। বার্ষিক পাসধারী ম্যাজিক অ্যাক্সেস সদস্যরা অবশ্য অগ্রাধিকার পাবেন। তাদের জন্য শরীরের তাপমাত্রা স্ক্রিনিং ও ফেস মাস্ক পরা বাধ্যতামূলক। ডিজনিল্যান্ডে ঘন ঘন স্যানিটাইজেশন হচ্ছে। দর্শনার্থীদের জন্য থাকছে হ্যান্ড স্যানিটাইজার। 3 বছর ধরে হংকং ডিজনিল্যান্ড লোকসান গুনছে। এটি হংকং ইন্টারন্যাশনাল থিম পার্কস লিমিটেড ও ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির যৌথ মালিকানা। এদের সবার আশা ক্যাসল অফ ম্যাজিক্যাল ড্রিমস এবং এলসা, আনা ও অন্যান্য চরিত্র সহ হলিউডের ফ্রোজেন থিমের বিভাগ চালু হলে লাভের মুখ দেখা যাবে। এ নিয়ে বিশ্বে ডিজনির 2টি থিম পার্ক চালু হলো। এর আগে চীনের সাংহাইতে ডিজনিল্যান্ড গত 11ই মে আবার খুলেছে। ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জাপান ও ফ্রান্সের ডিজনিল্যান্ডগুলো এখনও বন্ধ। এখন শুনে নেব পরপর 3টে গান। গানের ওপারে আমি ফিরে আসছি। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আজ হংকংয়ে আমার চতুর্থ দিন। আজ আমরা চলেছি মাকাও দেখতে। অ্যামাজনের বিখ্যাত পাখি নয়, এ মাকাও হলো হংকংয়ের যমজ শহর মাকাও। এর উত্তরে কুয়াংতুং প্রদেশ এবং দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর। মাকাওয়ের অর্থনীতি বহুলাংশে পর্যটন ও ক্যাসিনো ব্যবসার উপর নির্ভরশীল। এছাড়া আয়ের প্রধান উৎস যন্ত্রাংশ উৎপাদন। ষোড়শ শতকের মাঝামাঝি থেকে 1999 সাল পর্যন্ত মাকাও পর্তুগিজদের শাসনাধীন ছিল। এটি ছিল চীনে সর্বশেষ ইউরোপীয় কলোনি। পর্তুগিজ ব্যবসায়ীরা 1550 সালের দিকে মাকাওয়ের প্রথম বসতি স্থাপন করে। 1557 সালে চীনের সম্রাট মাকাওকে বাণিজ্য বন্দর হিসেবে পর্তুগালের কাছে ইজারা দেন। 1887 সাল পর্যন্ত মাকাও চীনা প্রশাসনের অধীনে পর্তুগাল কর্তৃক শাসিত হয়েছিল। 1887 সালে মাকাও পর্তুগিজ কলোনিতে রূপান্তরিত হয়। 1999 সালের 19 ডিসেম্বর মধ্যরাতে মাকাওয়ের সার্বভৌমত্ব ও কর্তৃত্ব চীনের কাছে হস্তান্তর করা হয় এবং 20 ডিসেম্বর থেকে চীনের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। চীনা পর্তুগিজ যৌথ ঘোষণা ও মাকাওয়ের মৌলিক নীতি অনুসারে 2049 সাল পর্যন্ত এটি বিশেষ সার্বভৌম ক্ষমতা ভোগ করবে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

মাকাও সিটি আর তাইপা আইল্যান্ড এই দুটি ছোট্ট শহর নিয়ে গঠিত এশিয়ার লাস ভেগাস নামে পরিচিত মাকাও। মাকাওয়ের মোট আয়তন বাংলাদেশের রাজধানী ঢাকার থেকেও কম হবে। সব মিলিয়ে এদেশের আয়তন মাত্র 33 বর্গ কিলোমিটারের মতন, তবে তার মধ্যে অর্ধেকটাই আবার জল সীমান্ত। তবে ছোট্ট এই দেশটির জনসংখ্যা ততটা কম নয়। কিন্তু মাকাওয়ে বর্তমানে প্রায় 7 লক্ষাধিক মানুষের বসবাস। অর্থনৈতিক দিক থেকে অধিক সমৃদ্ধ এবং এই অঞ্চলটি মূলত ক্যাসিনোর জন্য খুবই বিখ্যাত। শুনেছিলাম মাকাও নাকি খুবই এক্সপেন্সিভ শহর, ক্যাসিনো শহর, তাই এক্সপেন্সিভ হওয়াটা একেবারে স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে এসে দেখলাম একটু খোঁজ খবর নিয়ে চললে অনেক কম খরচেই মাকাও ঘোরা যায়। মাকাও সিটির আমা টেম্পল থেকে ঘোরা শুরু করে শহরটা ঘুরে আবার এখানেই এসে থেমেছিলাম। আর এখানে অবস্থিত প্রায় অনেক দালান কোঠাই সেই প্রাচীন আমলে পর্তুগিজদের হাতে তৈরি করা। আমি মাকাও ঘুরছি গুগল ম্যাপ দেখে দেখে। আপনি চাইলে এখানে হোটেলে এক রাত থাকতেই পারেন, কিন্তু এখানে হোটেল থাকা একটু এক্সপেন্সিভ, একটু বলতে খুবই এক্সপেন্সিভ। কিন্তু আমি তো আর হোটেলে থাকিনি, তাই সেই খরচটা আমার পকেট থেকে বের হয়নি। মাকাওয়ের সব জায়গায় ম্যাকডোনাল্ড আর 7-Eleven দেখতে পাবেন, তাই খাবার দাবার নিয়ে অহেতুক চিন্তা করা লাগবে না। আপনি মাকাওয়ের বিভিন্ন স্থানে ফ্রি ওয়াইফাই পাবেন, তাই ইন্টারনেটের পিছনে বাড়তি টাকা খরচ না করাই ভালো। আমা টেম্পলের পর প্রথমেই দেখে নিলাম মাকাও টাওয়ার। 63 তলা বিশিষ্ট এই বিল্ডিংটি মাকাওয়ের সবচেয়ে উঁচু বিল্ডিং। এতটাই উঁচু যে মাকাওয়ের প্রায় অনেক জায়গা থেকে এই টাওয়ারটি দেখা যায়। টাওয়ারটি টেলিকমিউনিকেশন এবং ব্রডকাস্টিংয়ের জন্য ব্যবহৃত হলেও দর্শনার্থীদের জন্য এর একটা অবজারভেশন ডেক খোলা আছে। ডেক থেকে মাকাওয়ের ভিউ দেখা ছাড়া বাঞ্জি জাম্পিং, স্কাইওয়াকের অভিজ্ঞতাও নেওয়া যাবে। বলে রাখা ভালো যে মাকাও টাওয়ারের এই বাঞ্জি জাম্পিং পৃথিবীর দ্বিতীয় উঁচু বাঞ্জি জাম্পিং স্পট, যার উচ্চতা 764 ফিট, আর এর খরচের পরিমাণও টাওয়ারের সমান উঁচু। মাকাওয়ের প্রধান ট্যুরিস্ট স্পটগুলোর আরেকটি হচ্ছে সেনাডো স্কোয়ার। এই চত্বরের ইতিহাস অনেকটাই পুরানো, আর এখানে বিদ্যমান বাড়িগুলোর বয়সও অনেক। বাহারি রঙের আদি যুগের এইসব বাড়ি দেখার জন্যেই বিশ্বের সকল প্রান্ত থেকে মানুষজন এখানে এসে থাকে। এর আশপাশে চাপা গলি, রং বেরঙের টেরেস, গাছপালা আর একটু পরপর চার্চের দেখা পাওয়া, মনে হবে যেন আপনি ইউরোপের কোনো শহরে হেঁটে বেড়াচ্ছেন। ও আচ্ছা, এখানে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্ট্রিট মার্কেট বসে, চাইলে হালকা কেনাকাটাও সেরে নিতে পারেন। সেনিডো স্কোয়ারের আশেপাশে বেশ কিছু চার্চ পাবেন। যদি পুরাতন বিল্ডিংয়ের প্রতি মোহ থাকে তাহলে দেখে আসতে ভুলবেন না। খরচ বলতে খাবার দাবার আর কেনাকাটায় যা হবে তাই। চত্বর বা আশপাশের কোনো বিল্ডিংয়ে প্রবেশের জন্য আপনাকে পয়সা খরচা করতে হবে না। সেনিডো স্কোয়ার থেকে হাঁটতে হাঁটতে আশপাশের বিল্ডিং দেখবেন আর পৌঁছে যাবেন সেন্ট পল গির্জায়। মাকাও ট্যুরিস্ট স্পট দিয়ে গুগলে সার্চ করলে এই জায়গাটার ভুরি ভুরি ছবি পাবেন। এখানে মানুষজন আসে ইনস্টাগ্রামের ছবি তোলার জন্য। 26 মিটার লম্বা দরজা আকৃতির বর্তমান এই দেওয়ালটি 1600 শতাব্দীর দিকে তৈরি করা চার্চের রুইন। এটা পুনরায় সংস্কার করা হয় 1995 সালে। বাই দ্য ওয়ে, এই স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজের একটি অংশ। এর আশেপাশে সবকটা বাড়ি একেবারে মাল্টিকালচারাল। সামনের ওই প্রাগ ঐতিহাসিক মন্টে ফর্ট্রেসটি বর্তমানে মাকাও মিউজিয়ামের অন্তর্ভুক্ত। এর আগে এই স্থানটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। এরও অনেক আগে এই স্থানটি মিলিটারি জোন হিসেবে সংরক্ষিত ছিল।
চার্চ রুইন্স থেকে মাথা উঁচু করলেই এই ফোর্ট্রেসটি দেখতে পাওয়া যায়। মাত্র 52 মিটার উঁচু এই ফোর্ট্রেসটি থেকে ব্যস্ত মাকাও শহরের বহু রূপ একসঙ্গে দেখা যায়। মন্টে ফোর্ট্রেস ছাদেই ছোট্ট মাকাও মিউজিয়ামটার অবস্থান, শহরের বহু রূপ একসঙ্গে দেখা যায়। মন্টে ফোর্ট্রেস ছাদেই ছোট্ট মাকাও মিউজিয়ামটার

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

সামনের দিকে তাকিয়েই আচমকাই চমকে গেছিলাম। হংকংয়ে আছি না প্যারিসে, এক মিনিটের জন্য ভুলেই গেছিলাম আমি। আমার সামনেই মাকাও আইফেল টাওয়ার। ফ্রান্সের আইফেল টাওয়ারের সাদৃশ্য এই টাওয়ারটি রাতের বেলায় বাহারি রঙের আলোতে চারপাশের এলাকা আলোকিত করে রাখে। সম্পূর্ণ এরিয়াটাই রং চঙা বিলাসবহুল হোটেল, স্কাইস্ক্র্যাপার বিল্ডিং আর ক্যাসিনো হোটেল দিয়ে পরিপূর্ণ। আমি এখানে গিয়েছিলাম সন্ধ্যের সময়। রাস্তার চারপাশে সারিবদ্ধ পাম গাছ, কৃত্রিম জলের ফোয়ারা সম্পূর্ণ এরিয়াটাকে অনন্য এক রূপে সাজিয়ে দিয়েছে। এখন আবার ফিরে এসেছি সেই আমা টেম্পলের সামনে। 14 শতাব্দীতে তৈরিকৃত এই মন্দিরটি মাকাওয়ের সবচেয়ে পুরনো মন্দির। এখানে আসলে হয়তো দেখার মতন তেমন কিছু নেই, তবে ইতিহাস যদি পছন্দের বিষয় হয় তাহলে এখান থেকে ঘুরে যেতে পারে। এখানে প্রবেশের জন্য কোনো টাকা পয়সা লাগে না। মন্দিরের উপরে ছোট্ট একটা টিলা আছে যেখানে বেশ কিছু ছোট্ট ছোট্ট গুহায় দেবদেবীর মূর্তি দেখতে পাবেন। মন্দিরের নিচে বড় বড় ঝাঁক দেওয়া কিছু গাছ দেখতে পাবেন। গাছগুলির সামনে দিয়ে একমুখী একটা ছোট্ট গলি আছে, আর সেই গলি দিয়ে 5 মিনিট হেঁটে গেলেই বেশ কিছু প্রাচীন চার্চ পাবেন। সময় হলে চার্চগুলো ঘুরে যেতে পারেন। মাকাও ট্যুরিস্ট স্পট লিখে গুগলে সার্চ করলে গ্র্যান্ড লিসবোয়া এই ছবিটা প্রথম সারিতেই পাবেন। গোল্ডেন কালারের এই বিল্ডিংটি একটি ক্যাসিনো হোটেল, তবে হোটেলটির বাইরের কারুকাজ এতটাই আকর্ষণীয় যে ঘুরতে যাওয়া সকলেই এই বিল্ডিংটির সামনে গিয়ে একটা ছবি তুলে আসে। সন্ধ্যের পর আপনি মাকাওয়ের বড় বড় হোটেলে প্রবেশ করলেই ফ্রিতে অথবা সামান্য কিছু ফি দিয়ে মাকাও শো উপভোগ করতে পারবেন। এই শোগুলি মূলত সার্কাস খেলার মতন। ক্যাসিনো খেলতে আসা কাস্টমারদের বিনোদন দেওয়ার জন্য মূলত এই শোগুলির ব্যবস্থা রাখে হোটেল কর্তৃপক্ষ। তবে সবচেয়ে জনপ্রিয় শো হচ্ছে দ্য হাউস অফ ড্যান্সিং ওয়াটার। এই শোটি গোলাকার একটি হলরুমে হয়ে থাকে যার মধ্যেখানে রয়েছে জল, আর সেই জলের উপর দর্শকদের জন্য সার্কাস দেখায় সার্কাস শিল্পীরা। তবে এই হোটেলের শো একটু এক্সপেন্সিভ। বাহারি রঙের ট্রেডিশনাল মাকাওনিজ ঘর বাড়ি স্ট্রিট শপ আর আদি যুগের তৈরি বেশ কিছু চার্চ টেম্পল নিয়েই তাইপা ভিলেজের অবস্থান। ট্রেডিশনাল ঘর বাড়ি হলেও সব কিছুই নতুন করে সাজানো, অনেকটা ইউরোপিয়ান স্টাইলের মতো দেখায়। আগেও বলেছিলাম সম্পূর্ণ মাকাও মাল্টিকালচারাল একটি দেশ, তবে পর্তুগিজদের রেখে যাওয়া কালচার এখনও এদের মধ্যে খুব বেশি দেখা যায়। আর একটা কথা, বেশিরভাগ খাবারের দোকানে আপনি ইটালিয়ান মেনু পাবেন। মাকাও ঘোরা শেষে আমরা আবার ফিরে চললাম হংকংয়ের উদ্দেশ্যে। যেতে যেতে শুনবো আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস,
2: প্রেম করেছি,
1: কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া।
2: তুমি না হয় রহিতে কাছে,
1: আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
3: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

পরের দিন সকালে গেলাম হংকং হেরিটেজ মিউজিয়াম। এই জাদুঘরটি হংকংয়ের ইতিহাস, শিল্প ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, যে কোনো ট্যুরিস্টের কাছে আকর্ষণীয় বিষয়। এখানে চীনের ঐতিহাসিক প্রেক্ষাপট পুতুল দিয়ে চিত্রিত করা হয়। এছাড়াও এখানে নতুন টেরিটরি সম্পর্কে বড় প্রদর্শনী এবং পারফরমেন্সের জন্য একটি অপেরা হাউস রয়েছে। এর পাশেই আছে নান্দনিকভাবে গোছানো শাটিন পার্ক। সিংমুন নদীও মিউজিয়াম থেকে খুব কাছেই, এটা ট্যুরিস্টদের জন্য বাড়তি পাওয়া। হেরিটেজ মিউজিয়ামের রাস্তার ঠিক নিচে রয়েছে এক প্রাচীন মন্দির। এই মন্দিরটি প্রাচীন চীনের দক্ষিণী রাজবংশের সময়কার একজন সেনাপতি চেকুংকে উৎসর্গ করা হয়েছে। এখানকার মন্দির কমপ্লেক্স সবসময় লোকারণ্য থাকে, তাই যাদের ভিড় পছন্দের নয় তারা বিষয়টা মাথায় রেখে মন্দিরে যাবেন। তবে ঐতিহ্যবাহী স্থাপত্য এবং জটিল ভাস্কর্যগুলি ট্যুরিস্টদের যে কোনো কষ্টকে তুচ্ছ করে দেবে। আর যারা হেরিটেজ মিউজিয়াম দেখতে চায় তাদের এই মন্দির মিস করা একদম বোকাম হবে। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরটা। চলুন দেখে আসি হংকং জাংস। প্রায় 260টি ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত এক বিচিত্র দ্বীপপুঞ্জ। এখানে সাগরে ভেসে বেড়ায় অনেক পুরনো মডেলের ছোট ছোট জাহাজ। এই জলযানগুলো ট্যুরিস্টদের টাইম মেশিন করে পুরনো যুগে নিয়ে যায়, আর এই জলযানগুলোর দেহের মরচে ভিন্ন অনুভূতি এনে দেয়, মনে করিয়ে দেয় সময় কত পরিবর্তনশীল। তারপর চড়ে বসুন পিক ট্রামে। পিক ট্রাম 1,700 ফুট উচ্চতায় হংকং দ্বীপের বৃহত্তম পর্বত শিখরের শীর্ষে নিয়ে যায় ট্যুরিস্টকে, যেখান থেকে ট্যুরিস্ট ভিক্টোরিয়া হারবার, কাওলুন এবং আশেপাশের পাহাড়গুলির 180 ডিগ্রি দর্শনীয় অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারে। বলা যায় পুরো সিটির সেরা ভিউ এখানেই পাওয়া যায়। কাল সকালেই ফিরে যেতে হবে দেশে, তাই আজকে রাতটা ঠিক করলাম একটু বোহেমিয়ান হব, মানে হংকংয়ে এসেছি আর এর নাইট লাইফটা এনজয় করব না, এটা হয় নাকি? তাই আজ চললাম ল্যান কোয়াইফংয়ে। নাইট লাইফ বা পার্টির জন্য চমৎকার জায়গাটা। রাস্তার দুই ধারে সারি সারি রেস্টুরেন্ট, বার, শিশা ক্লাব, নাইট ক্লাব, পাব সব ভর্তি। আরও পরিষ্কার করে বললে বড়দের এন্টারটেনমেন্টের পুরো আয়োজন আছে এখানে। তবে এই জায়গাকে সেন্ট্রাল হংকংয়ের পার্টি সেন্টার বলা হয়। সন্ধ্যার পর ধীরে ধীরে মানুষ আসতে থাকে, রাত বাড়ার সঙ্গে সঙ্গেই ব্যস্ত হয়ে ওঠে পুরো এলাকাটা। আর এই রাত কিন্তু অন্য রাতের মতন নয়, এখানকার রাতগুলো রঙিন বন্যতায় ভরা। রাস্তায় অনেক ভিড় থাকে, মানুষজন সবাই যে সুস্থ থাকে তাও নয়, তাই যারা কনজারভেটিভ তাদের এখানে না আসাই ভালো। তবে যদি কেউ হংকংয়ের বন্য দিকটা দেখতে চায় তাহলে এটাই সেই সঠিক জায়গা। কেমন লাগলো আমাদের এই হংকং ট্যুর জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাংলার কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল

আর বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খড়ির ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালির

0: আমারই পাবি তুমি ইহাদের ভিড়ে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে।
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরিকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে,

0: রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রে দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি, কি প্রলাপ কহে কবি তুমি ছবি, নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনালি ক্ষণ, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের, তোমায় কি গিয়েছিনু ভুলে, তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোড় দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি নও ছবি নও ছবি নও শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কমকে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। নির্ভয় ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরি। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতেই। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে। যাহা যেতে চায় ছেড়ে দি তারে তখনই, বকি নে কারো শুনি নে কাহারো বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু তাড়াতাড়ি করে কাড়ি নে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অস্ত্র গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোণিত বরণে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসী। বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলীন বকুল শয়নে। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে। সবলে কারেও ধরি নে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্ছে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই।
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7।

0: তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিচ্ছরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের, তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, ঘোড়া, হাতি, পালকি অতীতে এগুলো ছিল যানবাহনের অংশ। আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো কিন্তু স্রেফ বিনোদনের অংশ। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলির বাজারের চাহিদা অনুযায়ী শুধু পালকি নয়, ঘোড়া, উট, হাতি ইত্যাদিও কিন্তু সরবরাহ করে থাকে। বিভিন্ন রাজ্যে বা বাইরে যেখানে আপনি যান না কেন, সেখানে আপনি সমুদ্র উপকূলবর্তী এলাকায় যদি যান, সেখানে গেলে আপনি দেখবেন যে পর্যটনের একটি অংশ হয়ে উঠেছে ঘোড়া বা উট। সামান্য কিছু টাকার বিনিময়ে পর্যটকদের মনোরঞ্জন করে এই বিশেষ জিনিসগুলি। জঙ্গল ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু এখনও আমাদের ভরসা করতে হয় সেই বিশেষ জিপ গাড়ি, তার সঙ্গে হাতি বা মাহুত বন্ধুর উপর। এক্ষেত্রে কলকাতা বা পশ্চিমবাংলার কলকাতার যে ট্রাম, তার কথাও কিন্তু আমরা বলতে পারি। ট্রাম যেহেতু এখনও কলকাতার কয়েকটি রুটে চলছে, কিন্তু কিছুদিন পরেই সেটা আর চলবে না, তাই বলে আমরা কিন্তু বলতে পারি যে ট্রামও কিন্তু মানুষের ওই বিনোদনের অংশ হয়ে গেছে। যেমন ট্রাম মিউজিয়াম, ট্রাম লাইব্রেরি, ট্রাম রেস্তোরাঁ, অত্যাধিক ট্রাম নস্টালজিয়া, এসব কিন্তু বারবার মনে করিয়ে দেয় যে ট্রাম এখন আর প্রাত্যহিক জীবনের অংশ নয়। আরও কথা হবে গানের ওপারে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ, আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা, নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, গ্রাম বাংলার সেই গা ছমছমে ডাকাতের গল্প হোক বা 19 শতকের কলকাতার রাজপথ, বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী থেকে সত্যেন্দ্রনাথের পালকির গান, আমাদের সংস্কৃতিতে নানাভাবে কিন্তু অনুষঙ্গে পালকি উঠে এসেছে বারংবার। পালকি থেকে উপার্জনের পাশাপাশি পালকির পিছনে বিপুল পরিমাণ খরচা করতেও কিন্তু পিছুপা হতেন না সাহেবরা। সে সময় অনেকেই কিন্তু প্রাইভেট পালকি রাখতেন। প্রথম দিকে পর্তুগিজদের মনে হতো পালকি মেয়েলি বাহন, পরে অবশ্য সেই বাহনই কিন্তু পর্তুগিজ পুরুষদের পছন্দের বাহন হয়ে উঠেছিল। পালকি নিয়ে আরও কথা হবে, কিন্তু গানের ওপারে শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, গানের আগে আপনাদেরকে পালকির কথা বলছিলাম, আপনাদেরকে বলছিলাম যে কিভাবে পর্তুগিজরা আগে কিন্তু তারা ভাবতেন যে পালকি জিনিসটা মূলত একটা মেয়েলি বাহন, কিন্তু পরে অবশ্য দেখা যায় যে পর্তুগিজ পুরুষরাও কিন্তু এই বাহনকে বিশেষভাবে পছন্দ করেছিলেন। আধুনিকতার দাপটে একটা সময় মোটর গাড়ির সঙ্গে টক্কর দিতে না পেরে ধীরে ধীরে কিন্তু হারিয়ে যেতে বসেছিল এই ধ্রুপদী বাহন, আমরা সেটা দেখেছি। শুধু দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রেই নয়, যেসব সামাজিক অনুষ্ঠানে পালকি ছিল এক সময় পরম্পরার অঙ্গ, সেখানেও কিন্তু অনায়াসে প্রাচীন এই যানকে মানে হটিয়ে দিয়ে জায়গা করে নিয়েছিল হাল ফ্যাশনের নানা রকমের ডিজাইনের গাড়ি। তবে সম্প্রতি দেখতে গেলে অবস্থার একটা পরিবর্তন কিন্তু অবশ্যই ঘটেছে। কিছু লোক এখন কিন্তু রকমারি অনুষ্ঠানে পালকিকেই বেছে নিচ্ছে বারংবার। যুগের পাশাপাশি পাল্টে গেছে মানুষের রুচি, আর যেহেতু সেই রুচি পাল্টে গেছে, সেই রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে নতুন ধরনের ফ্যাশন। অনেক সময় তাতে আলাদা চমক আনতে পুরনোকে নতুনভাবে উপস্থাপিত করতে হয়েছে, আর সেখানে আমরা দেখছি যে পালকির ফিরে আসার পিছনে এই ফ্যাশনেরই একটা চাহিদা কিন্তু আজকের দিনে রয়েছে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে।

আর বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খইর ধান ছড়াতেছে শিশু এক উঠানির ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি।

0: খবর বল আমারি পাবি তুমি ইহাদের ভিড়ে।
1: হ্যাঁ বন্ধু, আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, যেটা বলছিলাম পালকির কথা বলছিলাম, আমরা দেখছি যে এখনকার দিনে কিন্তু নতুন আঙ্গিকে পালকি আবার ফিরে এসেছে। আর যেহেতু এই পালকি ফিরে এসেছে, আমরা অবশ্যই দেখি যে ছোট শহর বা গ্রামের ইভেন্ট ম্যানেজাররা তারা কিন্তু প্রথম দিকে এই পালকির কনসেপ্টটাকে মানুষজনের কাছে নিয়ে আসেন। আর সেই জন্য বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, বিশেষ করে পশ্চিমবাংলাতে, তারা কিন্তু আমরা দেখছি যে এইভাবে ভালোই রোজগার করতে পারছেন বিভিন্ন অনুষ্ঠানে পালকি সরবরাহ করে। আর মোটামুটি এই পালকির চাহিদা এতটাই বেড়েছে যে এই পালকির ভাড়া দিয়ে এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কিন্তু মোটামুটি 5-8 হাজার টাকা মতন রোজগার করে নেন। আর এক একটা পালকি তৈরি করতে এই সময় দাঁড়িয়ে কিন্তু ভারতীয় টাকায় 40,000 টাকার মতন খরচা হয়ে থাকে। এছাড়া কয়েক বছর পরপর মেরামতের কাজও কিন্তু এই ম্যানেজাররা করেন এই পালকি নিয়ে। আর এই পালকির মানে সাজসজ্জা, সেটাও কিন্তু আমূল পরিবর্তন ঘটেছে। এখানেও কিন্তু মানুষজনের চাহিদা অনুযায়ী, মানে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মানুষজন যারা আছেন, তারা যেরকম চাইছে সেই হিসেবে কিন্তু পালকির সাজসজ্জা আজকের দিনে কিন্তু করা হয়ে থাকে।

0: তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।
1: ব্রাহ্মণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমীধে ভার করি আহরণ বনান্তর হতে। ফিরা এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে, স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে। করি সমাপন সন্ধ্যা স্নান, সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান, হেন কালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দী ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে, কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে, কুশক্ষেত্রবাসী সত্য কাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে, কুশল হোক সৌম গোত্র কি তোমার, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়ায়ে দুয়ারে ধরি জননী জবালা, পুত্র পথ চাহি হেরি তারে বক্ষে টানি, আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম, গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে, মাত কি গোত্র আমার। শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছি সে ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, শুচি শোভা সৌম মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমের। বিহঙ্গ কাকলি গান মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত সাম গীতি।

হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলাম প্রণাম। মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে, আচার্য আশিস করি শুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন? তুলিশির কহিলা বালক, ভগবন নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে, কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধুচক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো, সবে বিস্ময়ে বিকল, কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন, কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাত।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, প্রাচীন ও মধ্যযুগে হাতি কিন্তু রণক্ষেত্রের বাহন হিসেবেও ব্যবহার করা হতো। কখনো কখনো রাজা বাদশারা সেই সময় সৌখিন বাহন হিসেবে হাতির ব্যবহার বারংবার করেছেন। এছাড়াও নানা উৎসব অনুষ্ঠানে বাহনের ভূমিকায় হাতির গুরুত্ব কিন্তু আমরা চিরকালের জন্যই দেখেছি। তাছাড়া বনাঞ্চলের যে লোকজীবন আছে তারা কিন্তু তাদের জীবিকার সঙ্গে হাতি কিন্তু বিশেষভাবে জড়িত। এখনকার দিনেও কিন্তু সেই জীবিকার সঙ্গে হাতির একটা গুরুত্বপূর্ণ বিষয় জড়িত আছে আমরা দেখি। শুধুমাত্র জলদাপাড়ায় নয়, গরুমারা, মূর্তি, লাটাগুড়ি অথবা ধূপঝোড়া এইসব জঙ্গলেও কিন্তু হাতি সাফারি রয়েছে। আর বিভিন্ন দেশের সরকার তারা কিন্তু চান যে পর্যটকরা যাতে হাতিকে নিয়ে মানে হাতির পিঠে চেপে যাতে জঙ্গলে সাফারি করতে পারেন, সেই সুযোগ কিন্তু বিভিন্ন দেশের সরকার করে দিয়েছে মানুষজনের জন্য।

বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মান অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শহর কলকাতায় কিন্তু ঘোড়ার গাড়ির প্রচলন কিন্তু ছিল একদম প্রথম থেকেই। ঘোড়ার গাড়ি এক সময় ফ্যাশনে ছিল কলকাতায়। দু একজন ইংরেজ নিজস্ব গাড়ি নিয়ে তখন রাস্তায় ঘোরাঘুরি করতেন, সেসব গাড়ির আমদানি কিন্তু করা হতো ইংল্যান্ড থেকেই। তখনও ঘোড়ার গাড়ি ওরকমভাবে ভাড়া খাটতো না, ব্যক্তিগত গাড়ি হিসেবেই কিন্তু সেই গাড়িগুলোকে রাস্তায় নামানো হয়েছিল। 19 শতকের প্রথম দিক আমরা দেখি যে ঘোড়ার গাড়ি কিন্তু ভাড়া খাটতে শুরু করে দেয়। পালকি বাহকদের তম্বি মাঝে মাঝেই নাকি সমস্যায় ফেলতো শহরবাসীকে, যাতায়াত প্রায় বন্ধ করে বসে থাকত। তা ব্রাউনলো নামক এক সাহেব পালকি বাহকদের গুমর একদম ভেঙে দিলেন। 1827 সালে 4 চাকার প্ল্যাটফর্ম বানিয়ে ঘোড়া নিয়ে টানতে শুরু করলেন। এই নতুন গাড়ির নাম হলো ব্রাউনবেরি। সস্তায় পুষ্টিকর আর সময় বাঁচানোর এমন সুন্দর ব্যবস্থা পেয়ে কিন্তু শহরবাসী অনেক খুশি হয়ে গেলেন। শুরু হলো ঘোড়ার গাড়ির ভাড়া খাটা। তো আমরা যেটা দেখি যে পালকিকে হারিয়ে দিল ঘোড়ার গাড়ি, আর তার কিছুদিনের পরেই আমরা দেখি যে গাড়ির ঔজ্জ্বল্যকে নিভু নিভু করে দিল ট্রাম। শহর এগোলো আরও আরও দ্রুত হলো, আর রয়ে গেল আমরা দেখি যে পুরনো জিনিস ধীরে ধীরে কিন্তু মিলিয়ে গেল।

0: এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি আপনাদের সেই সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোবট্রটিং উইথ কৌশিক নিয়ে। দু ঘন্টার এই শোতে প্রতি সপ্তাহে আমি আপনাকে নিয়ে যাই নতুন নতুন জায়গায়, এদেশ থেকে ওদেশ ঘুরে বেড়াই আমরা। আর ঘুরতে ঘুরতে গল্পে ছলেই জেনে নিই কত না অজানা কথা। আচ্ছা, বেড়াতে তো আমরা সবাই ভালোবাসি। হ্যাঁ, এটা ঠিক যে এ ব্যাপারে সবার পছন্দ আবার সমান নয়। এই ধরুন, কেউ ভালোবাসে পাহাড়, কেউ বা ভালোবাসে জঙ্গল, কেউ সমুদ্রকে ভালোবাসে, তার তীরে বসেই সারাটা দিন কাটাতে চায়। আবার কেউ ভালোবাসে ইতিহাসের কুয়াশা মাখা শ্যাওলা সবুজ দুর্গ বা পুরনো রাজপ্রাসাদ। পছন্দ অনেক রকম হলেও মোদ্দা কথাটা হলো, সেই বেড়ানোটা মনে রাখার মতন করতে চায় সবাই। আর ঠিক এই মনে রাখার মতন ট্যুর করতে গেলে যে বিষয়গুলো সবার আগে ভীষণ জরুরি, সেগুলো হলো সঠিক সময়ে সঠিক জায়গায় যাওয়া এবং সেই ভ্রমণের ভালো লাগা মেখে বাড়ি ফেরা। শুধু যাওয়া আসা নয়, কোথায় থাকব, কি খাবো, নিরাপদে সবটুকু কীভাবেই বা ঘুরব, এই সব প্রশ্নের সাথে পকেট ফ্রেন্ডলি প্যাকেজ রেডি করাও ভীষণ জরুরি। গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড এমন একটা সংস্থা যারা বিগত 42 বছর ধরে এই দায়িত্ব পালন করে আসছে খুব ভালোভাবে। আর এই 42 বছরে একের পর এক পালক তাদের মুকুটে জুড়েছে, কিন্তু তাদের সেরা প্রাপ্তি হলো আপনাদের ভালোবাসা। বিজনেস ট্রিপ হোক অথবা নিখাদ ঘুরতে যাওয়া, সমস্ত রকম ট্যুরের অসাধারণ দক্ষতার সাথে করে থাকে এরা। আর যেমন গ্লোবের সাথে আমি আর অবশ্যই আপনারাও চলেছি হংকং। কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক 3টে গানের পর। শুনবো আমরা হংকংয়ের গল্প, আমি কৌশিক আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ সুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com-এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। আজ আপনি আমার সাথে ঘুরতে এসেছেন হংকং। আমাদের হংকং সফরটা মোট 4 দিনের। হংকং এতটাই সুন্দর আর সাজানো যে বাজি ধরে বলতে পারি এদেশকে ছেড়ে দেশে ফিরে আসতে একটুকু হলেও কষ্ট হবে। ভ্রমণ করতে ভালোবাসেন এমন যে কোনো কারোর কাছে হংকং একটি খুব সুপরিচিত নাম। হংকং হলো চীনের 2টি বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি, অপর অঞ্চলটি হলো মাকাও। 260টিরও বেশি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত হংকং পার্ল নদীর বদ্বীপের পূর্ব দিকে অবস্থিত। এর উত্তরে রয়েছে চীনের কুয়াংতুং প্রদেশ এবং পূর্ব পশ্চিম আর দক্ষিণে ঘিরে রয়েছে চীনা সাগর। জানলে হয়তো অবাক হবেন, এই হংকংয়ের আয়তন কিন্তু অনেক কম, মাত্র 2779 বর্গ কিলোমিটার, কিন্তু এখানকার জনসংখ্যা প্রায় 75 লাখ। অল্প জায়গায় এই জনসংখ্যাকে স্থান করে দিতে নিতে হয়েছে বিস্তর পরিকল্পনা, আর এজন্যেই হংকং এশিয়া তথা পৃথিবীর মধ্যে অন্যতম গোছানো এবং সুপরিকল্পিত একটি দেশ। এখানকার রাস্তা আর যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, পাশাপাশি নাগরিকদের জন্য রয়েছে অত্যাধুনিক সব আবাসন, উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা সহ আরও নানা রকম উন্নত সুযোগ সুবিধা। আর ঠিক এই কারণেই হংকংয়ের অর্থনীতি অনেক শক্তিশালী। পর্যটন কেন্দ্র হিসেবে হংকং খুব বিখ্যাত। এখানে আছে সেই দুর্ধর্ষ ভিক্টোরিয়া পার্ক, লন্তাও দ্বীপ রয়েছে, সিমসাসুই এবং আরও অনেক কিছু। এছাড়াও পর্যটকদের জন্য অন্যতম বড় আকর্ষণ হিসেবে আছে হংকং ডিজনিল্যান্ড। আগেই বলেছি, দ্বীপ শহর হংকং গণপ্রজাতন্ত্র চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল যা পার্ল নদীর বদ্বীপের পূর্বাঞ্চলে অবস্থিত। দীর্ঘ সময় এটি ব্রিটিশ শাসনের অধীনে ছিল। আমরা জানি যে 1997 সালে হংকং আবার চীনের সাথে যুক্ত হয়, তবে চীন সরকার হংকংকে একটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের মর্যাদা দেবার ব্যাপারে সম্মত হয়। তাই চীনের বাকি অংশে প্রচলিত সব নীতি বা নিয়ম এখানে অনুসরণ করতে হয় না, তাই এই ব্যাপারটিকে এক দেশ দুই ব্যবস্থা বলে থাকে অনেকে। হংকং আসার সবথেকে বেস্ট সময় হলো অটম এবং আর্লি উইন্টার, স্পেশালি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। ফিরে আসি আমি একটা ছোট্ট ব্রেকের পর আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ এসেছি আমরা হংকংয়ে। হংকং এয়ারপোর্টে যখন নেমেছি তখন প্রায় সকাল 11টা। পোস্ট ফর্মালিটিস আর ইমিগ্রেশনের ঝামেলা মিটিয়ে বাইরে এসে যখন ক্যাবে বসলাম তখন সূর্য আমাদের একদম মাথার উপরে। এয়ারপোর্ট থেকে হোটেল পৌঁছতে লাগলো মাত্র মিনিট 20। চেকিং করে নিজের রুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম। হিসেব করে দেখলাম যে লাঞ্চের পর হাতে যা সময় থাকবে তাতে হাফ ডে হংকং সিটি ট্যুরটা হয়ে যাবে। বহু বছর আগে এই হংকং শুধুমাত্র কৃষিজীবী ও মৎস্য শিকারীদের একটি সাধারণ গ্রাম ছিল, কিন্তু বর্তমানে প্রাকৃতিক গভীর বন্দরের কারণে এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ও সমুদ্র বন্দরে পরিণত হয়েছে। লাঞ্চের পর রাস্তায় বেরিয়ে চারিদিক দেখব বলে হাঁটা দিলাম। বেশ ভালোই লাগছিল, ফুরফুরে সমুদ্রের হাওয়া আর সাথে হালকা রোদ্দুর। চোখের রঙিন সানগ্লাস দিয়ে হংকংকে বেশ উপভোগ করছিলাম। প্রথমেই যেটা বুঝলাম তা হলো এই শহরটায় চীন এবং ব্রিটিশ কালচার মিশে একটা অন্য রকমের কালচারের সৃষ্টি হয়েছে। এখানকার বাচ্চা থেকে বুড়ো সবাই দেখতে মঙ্গোলিয়ান বা চাইনিজদের মতন হলেও এদের হাবে ভাবে ব্রিটিশ উপনিবেশের ছোঁয়া আজও বোঝা যায়। এখানে প্রাচ্য ও পাশ্চাত্য দুই ধরনের সংস্কৃতির উৎসবগুলো পালন করা হয়, যেমন চাইনিজ মুনিয়ার এবং বড়দিনের সাথে দীপাবলিও পালিত হয়। হংকংয়ের জনসাধারণ সাধারণত ইংরেজি ও ম্যান্ডারিন উভয় ভাষাতেই কথা বলে, আর এই সাংস্কৃতিক ও বিনোদন বৈচিত্র্যের কারণে মানুষের কাছে হংকং সব সময় আকর্ষণীয়। এখন শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্যাক টু ব্যাক তিনটে গানের পর ফিরে এলাম আমি কৌশিক। আমাদের আজকের সফরে আমি এসেছি হংকং। এখন আমি দাঁড়িয়ে আছি হংকং ওশেন পার্কের সামনে। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ওশেনেরিয়াম এটি। সহজ ভাষায় বললে এই থিম পার্কে সামুদ্রিক প্রাণীর বিশাল সংগ্রহ, 870,000 বর্গ মিটারেরও বেশি জুড়ে গড়ে উঠেছে এই পার্কটি। অ্যাকোয়ারিয়াম এমন আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে যে এটি শুধু শিশুদের নয়, বড়দের বিনোদনেরও চাহিদা মেটাতে সক্ষম। দারুণ এই থিম পার্কে দেখলাম সমুদ্রের বিভিন্ন প্রজাতির প্রাণী ও জলজ উদ্ভিদ। ইচ্ছে করলে ডাইভিংও করা যায় এখানে, তবে আমার আর সেটা করে ওঠা হয়নি। 2006 সালের ফোর্বস ম্যাগাজিনে এই অ্যাকোয়ারিয়ামকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 10টি থিম পার্কের একটি হিসাবে নির্বাচিত করেছিল। নিশ্চয়ই ভাবছেন এখানকার এন্ট্রি ফি কত? 3 থেকে 11 বছর বয়সী শিশুদের টিকিটের দাম $160। অন্যদিকে 12 বছরের চেয়ে বেশি বয়সীদের জন্য $320। এটা দেখার পর বাইরে এসে দেখি আলোয় আলোয় হংকং শহরটা ঝলমল করছে। কিছু জায়গা এ শহরে আছে খুবই ঘিঞ্জি, ছোট ছোট অ্যাপার্টমেন্টে ভরা, গায়ে গায়ে ঠেসাঠেসি করে দাঁড়িয়ে থাকা বাড়িগুলো দেখে আমাদের দেশের কথা মনে পড়ে গেল। এখন ফিরে যেতে হবে আমার হোটেলে। কাল সারাটা দিন তাই রেখেছি ডিজনিল্যান্ড দেখার জন্য। হোটেলে ফিরে একটা দুর্দান্ত ডিনার করে নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে উপভোগ করছিলাম সুন্দরী হংকংকে। এত উপর থেকে নিচের রাস্তাগুলোকে মনে হচ্ছে আলোর মালায় সাজানো মুক্তোর হারের মতন। ক্যামেরার টাইম ল্যাপসে বন্দি করলাম মুহূর্তটাকে। তারপর গায়ে হালকা চাদরটা জড়িয়ে একটা ঘুম। ঘুম ভাঙল মোবাইলের অ্যালার্মের আওয়াজে। তাড়াতাড়ি রেডি হতে হবে, আমার ক্যাব আসবে, আমায় নিয়ে যাবে ডিজনিল্যান্ডে। আমাদের এই সফর জারি থাকবে। হ্যাঁ, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: এদেশের প্রাচীন প্রবাদ, ডিজনিল্যান্ডে না গেলে হংকং ভ্রমণই ভৃতা। বুঝতে পারলেন, মিকি মাউজের সাথে আড্ডা না দিয়ে এবং সমুদ্রের প্রাণীদের সাথে হ্যান্ডশেক না করে কোনো ট্যুরিস্ট হংকং ত্যাগ করতে চাইবে বলে মনে হয় না। গাড়ি আমায় সোজা নামিয়ে দিল ডিজনিল্যান্ডের টিকিট কাউন্টারের সামনে। দেখলাম এখানে দুরকম টিকিট রয়েছে, একদিনের টিকিটের দাম এবং দুদিনের টিকিটের দাম কিন্তু আলাদা। একদিনের টিকিট ৪৫০ হংকং ডলার, তবে তিন থেকে ১১ বছর শিশুর জন্য ৩২০ হংকং ডলার এবং ৬৫ বছর বয়সীদের জন্য ১০০ হংকং ডলার। দুদিনের টিকিট জনপ্রতি ৫৮৫ হংকং ডলার, শিশুদের ৪১৫ এবং প্রবীণদের ১৭০ হংকং ডলার। আমার অনলাইনে আগে থেকেই টিকিট কাটা ছিল। ভেবেছিলাম ডিজনিল্যান্ড মানে মিকি মাউস, ডোনাল্ড ডাক আর টম অ্যান্ড জেরির রাজত্ব, কিন্তু এখানে ঢুকেই সেই ভুল ভেঙে গেল। গোটা ডিজনিল্যান্ড ঘুরে অনেক জানা অজানা চীনা কার্টুন চরিত্র এবং পশ্চিমের কার্টুন চরিত্রের সমাহার দেখতে পেলাম। বিভিন্ন ধরনের ডিজনি চরিত্র যে কোনো সময় ট্যুরিস্টদের সামনে এসে তাদেরকে চমকে দেয়। মিকি মাউস এসে আমার সাথে অনেকগুলো সেলফিও তুলে গেল। এই পার্কের প্যাকেজ দেখলাম অনেকটাই সস্তা, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাপানের থেকে এই পার্ক অনেকটাই ছোট। ডিজনিল্যান্ড হংকংয়ের ভিতর দুটি হোটেল রয়েছে, চাইলে আপনি এখানেও একটা রাত কাটিয়ে যেতে পারেন। এখানে জঙ্গল রিভার ক্রুজ রাইডটা এক কথায় দুর্ধর্ষ। এরকম রোমাঞ্চকর রাইড আমি খুব কমই চড়েছি। বাচ্চাগুলোর আনন্দও ছিল দেখার মতন। এখানে আরও একটা দারুণ দেখা জিনিস হলো এখানকার ঐতিহ্যবাহী আফ্রিকান বাজার। লোভ সামলানো গেল না, কিছু টুকটাক গিফট আইটেম কিনে ফেললাম আমি। ফিরে আসছি একটা ব্রেকের পর, এখন শুনে নেব দুটো খুব সুন্দর গান, তারপর আবার ফিরে আসছি আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। যাবেন না কোথাও, হংকং নিয়ে আরও অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন জানাবো আমরা। আপনাদের এই স্বপ্নের সফর সফল করবে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। এদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +81 00 136 126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইট www.globeindia.in।
1: বাসটা ছুটছে যত, লোকটা ছুটেছে তত জোরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটেছে তত জোরে। ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটেছে তত জোরে। ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটেছে তত জোরে। বাহাতে ছটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা। বাহাতে ছটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা। হঠাৎ লাফিয়ে ওঠে ফুটবোর্ডে, ফসে

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম ব্রেকের পর আপনার সাথে হংকং সফরে। আমি আপনাদের চলার সাথী কৌশিক, আর আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ। অবাক বিস্ময়ে ঘুরে দেখছি হংকং ডিজনিল্যান্ড। সামনেই দেখলাম রয়েছে আরেক আকর্ষণ, টারজানস ট্রি হাউস। সেটা দেখে একটু হাঁটলেই আপনার সাথে দেখা হয়ে যাবে পুগ্যাংয়ের। এখানে ক্যামেরার ক্লিকে ধরা থাকবে অবিস্মরণীয় সব ছবি, যা সারা জীবনের জন্য আপনার অ্যালবামের একটি চমৎকার সংগ্রহ হয়ে থাকবে। ওই যে সামনে সুন্দর বাগানটা, ওখানে দেখা করতে পারেন রাজকীয় বাগানের রাজকুমারী সিন্ড্রেলা আর এলিসের সাথে। গত 26 জানুয়ারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ হয়ে যায় হংকং ডিজনিল্যান্ড। পরে 18 জুন 2022 দুয়ার ফের খুলেছে। সামনেই দেখা হয়ে গেল এখানকার এক কর্মীর সাথে। তিনি বললেন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অতিথিদের 7 দিন আগে থেকেই অনলাইনে টিকিট বুকিং দিতে হবে। জনসমাগম নিয়ন্ত্রণ রাখাই এই নিয়মের উদ্দেশ্য। বার্ষিক পাসধারী ম্যাজিক অ্যাক্সেস সদস্যরা অবশ্য অগ্রাধিকার পাবেন। তাদের জন্য শরীরের তাপমাত্রা স্ক্রিনিং ও ফেস মাস্ক পরা বাধ্যতামূলক। ডিজনিল্যান্ডে ঘন ঘন স্যানিটাইজেশন হচ্ছে। দর্শনার্থীদের জন্য থাকছে হ্যান্ড স্যানিটাইজার। 3 বছর ধরে হংকং ডিজনিল্যান্ড লোকসান গুনছে। এটি হংকং ইন্টারন্যাশনাল থিম পার্কস লিমিটেড ও ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির যৌথ মালিকানা। এদের সবার আশা ক্যাসল অফ ম্যাজিক্যাল ড্রিমস এবং এলসা, আনা ও অন্যান্য চরিত্র সহ হলিউডের ফ্রোজেন থিমের বিভাগ চালু হলে লাভের মুখ দেখা যাবে। এ নিয়ে বিশ্বে ডিজনির 2টি থিম পার্ক চালু হলো। এর আগে চীনের সাংহাইতে ডিজনিল্যান্ড গত 11ই মে আবার খুলেছে। ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জাপান ও ফ্রান্সের ডিজনিল্যান্ডগুলো এখনও বন্ধ। এখন শুনে নেব পরপর 3টে গান। গানের ওপারে আমি ফিরে আসছি। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আজ হংকংয়ে আমার চতুর্থ দিন। আজ আমরা চলেছি মাকাও দেখতে। অ্যামাজনের বিখ্যাত পাখি নয়, এ মাকাও হলো হংকংয়ের যমজ শহর মাকাও। এর উত্তরে কুয়াংতুং প্রদেশ এবং দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর। মাকাওয়ের অর্থনীতি বহুলাংশে পর্যটন ও ক্যাসিনো ব্যবসার উপর নির্ভরশীল। এছাড়া আয়ের প্রধান উৎস যন্ত্রাংশ উৎপাদন। ষোড়শ শতকের মাঝামাঝি থেকে 1999 সাল পর্যন্ত মাকাও পর্তুগিজদের শাসনাধীন ছিল। এটি ছিল চীনে সর্বশেষ ইউরোপীয় কলোনি। পর্তুগিজ ব্যবসায়ীরা 1550 সালের দিকে মাকাওয়ের প্রথম বসতি স্থাপন করে। 1557 সালে চীনের সম্রাট মাকাওকে বাণিজ্য বন্দর হিসাবে পর্তুগালের কাছে ইজারা দেন। 1887 সাল পর্যন্ত মাকাও চীনা প্রশাসনের অধীনে পর্তুগাল কর্তৃক শাসিত হয়েছিল। 1887 সালে মাকাও পর্তুগিজ কলোনিতে রূপান্তরিত হয়। 1999 সালের 19 ডিসেম্বর মধ্যরাতে মাকাওয়ের সার্বভৌমত্ব ও কর্তৃত্ব চীনের কাছে হস্তান্তর করা হয় এবং 20 ডিসেম্বর থেকে চীনের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। চীনা পর্তুগিজ যৌথ ঘোষণা ও মাকাওয়ের মৌলিক নীতি অনুসারে 2049 সাল পর্যন্ত এটি বিশেষ সার্বভৌম ক্ষমতা ভোগ করবে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কম এ শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মাকাও সিটি আর তাইপা আইল্যান্ড এই দুটি ছোট্ট শহর নিয়ে গঠিত এশিয়ার লাস ভেগাস নামে পরিচিত মাকাও। মাকাওয়ের মোট আয়তন বাংলাদেশের রাজধানী ঢাকার থেকেও কম হবে। সব মিলিয়ে এদেশের আয়তন মাত্র 33 বর্গ কিলোমিটারের মতন, তবে তার মধ্যে অর্ধেকটাই আবার জল সীমান্ত। তবে ছোট্ট এই দেশটির জনসংখ্যা ততটা কম নয়। কিন্তু মাকাওয়ে বর্তমানে প্রায় 7 লক্ষাধিক মানুষের বসবাস। অর্থনৈতিক দিক থেকে অধিক সমৃদ্ধ এবং এই অঞ্চলটি মূলত ক্যাসিনোর জন্য খুবই বিখ্যাত। শুনেছিলাম মাকাও নাকি খুবই এক্সপেন্সিভ শহর, ক্যাসিনো শহর, তাই এক্সপেন্সিভ হওয়াটা একেবারে স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে এসে দেখলাম একটু খোঁজ খবর নিয়ে চললে অনেক কম খরচেই মাকাও ঘোরা যায়। মাকাও সিটির আমা টেম্পল থেকে ঘোরা শুরু করে শহরটা ঘুরে আবার এখানেই এসে থেমেছিলাম। আর এখানে অবস্থিত প্রায় অনেক দালান কোঠায় সেই প্রাচীন আমলে পর্তুগিজদের হাতে তৈরি করা। আমি মাকাও ঘুরছি গুগল ম্যাপ দেখে দেখে। আপনি চাইলে এখানে হোটেলে এক রাত থাকতেই পারেন, কিন্তু এখানে হোটেল থাকা একটু এক্সপেন্সিভ। একটু বলতে খুবই এক্সপেন্সিভ, কিন্তু আমি তো আর হোটেলে থাকিনি, তাই সেই খরচটা আমার পকেট থেকে বের হয়নি। মাকাওয়ের সব জায়গায় ম্যাকডোনাল্ড আর 7-Eleven দেখতে পাবেন, তাই খাবার দাবার নিয়ে অহেতুক চিন্তা করা লাগবে না। আপনি মাকাওয়ের বিভিন্ন স্থানে ফ্রি ওয়াইফাই পাবেন, তাই ইন্টারনেটের পিছনে বাড়তি টাকা খরচ না করাই ভালো। আ মা টেম্পলের পর প্রথমেই দেখে নিলাম মাকাও টাওয়ার। 63 তলা বিশিষ্ট এই বিল্ডিংটি মাকাওয়ের সবচেয়ে উঁচু বিল্ডিং। এতটাই উঁচু যে মাকাওয়ের প্রায় অনেক জায়গা থেকে এই টাওয়ারটি দেখা যায়। টাওয়ারটি টেলিকমিউনিকেশন এবং ব্রডকাস্টিংয়ের জন্য ব্যবহৃত হলেও দর্শনার্থীদের জন্য এর একটা অবজারভেশন ডেক খোলা আছে। ডেক থেকে মাকাওয়ের ভিউ দেখা ছাড়া বাঞ্জি জাম্পিং, স্কাইওয়াকের অভিজ্ঞতাও নেওয়া যাবে। বলে রাখা ভালো যে মাকাও টাওয়ারের এই বাঞ্জি জাম্পিং পৃথিবীর দ্বিতীয় উঁচু বাঞ্জি জাম্পিং স্পট, যার উচ্চতা 764 ফিট, আর এর খরচের পরিমাণও টাওয়ারের সমান উঁচু। মাকাওয়ের প্রধান ট্যুরিস্ট স্পটগুলোর আরেকটি হচ্ছে সেনাডো স্কোয়ার। এই চত্বরের ইতিহাস অনেকটাই পুরানো, আর এখানে বিদ্যমান বাড়িগুলোর বয়সও অনেক। বাহারি রঙের আদি যুগের এইসব বাড়ি দেখার জন্যেই বিশ্বের সকল প্রান্ত থেকে মানুষজন এখানে এসে থাকে। এর আশপাশে চাপা গলি, রং বেরঙের টেরেস, গাছপালা আর একটু পরপর চার্চের দেখা পাওয়া, মনে হবে যেন আপনি ইউরোপের কোনো শহরে হেঁটে বেড়াচ্ছেন। ও আচ্ছা, এখানে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্ট্রিট মার্কেট বসে, চাইলে হালকা কেনাকাটাও সেরে নিতে পারেন। সেনিডো স্কোয়ারের আশেপাশে বেশ কিছু চার্চ পাবেন। যদি পুরাতন বিল্ডিংয়ের প্রতি মোহ থাকে তাহলে দেখে আসতে ভুলবেন না। খরচ বলতে খাবার দাবার আর কেনাকাটায় যা হবে তাই। চত্বর বা আশপাশের কোনো বিল্ডিংয়ে প্রবেশের জন্য আপনাকে পয়সা খরচা করতে হবে না। সেনিডো স্কোয়ার থেকে হাঁটতে হাঁটতে আশপাশের বিল্ডিং দেখবেন আর পৌঁছে যাবেন সেন্ট পল গির্জায়। মাকাও ট্যুরিস্ট স্পট দিয়ে গুগলে সার্চ করলে এই জায়গাটার ভুরি ভুরি ছবি পাবেন। এখানে মানুষজন আসে ইনস্টাগ্রামের ছবি তোলার জন্য। 26 মিটার লম্বা দরজা আকৃতির বর্তমান এই দেওয়ালটি 1600 শতাব্দীর দিকে তৈরি করা চার্চের রুইন। এটা পুনরায় সংস্কার করা হয় 1995 সালে। বাই দ্য ওয়ে, এই স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজের একটি অংশ। এর আশেপাশে সবকটা বাড়ি একেবারে মাল্টিকালচারাল। সামনের ওই প্রাগ ঐতিহাসিক মন্টে ফর্ট্রেসটি বর্তমানে মাকাও মিউজিয়ামের অন্তর্ভুক্ত। এর আগে এই স্থানটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। এরও অনেক আগে এই স্থানটি মিলিটারি জোন হিসেবে সংরক্ষিত ছিল।
চার্চ রুইন্স থেকে মাথা উঁচু করলেই এই ফোর্ট্রেসটি দেখতে পাওয়া যায়। মাত্র 52 মিটার উঁচু এই ফোর্ট্রেসটি থেকে ব্যস্ত মাকাও শহরের বহু রূপ একসঙ্গে দেখা যায়। মন্টে ফোর্ট্রেস ছাদেই ছোট্ট মাকাও মিউজিয়ামটার অবস্থান। সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এখানে ঢোকা যাবে। এর ঠিক মধ্যেই রয়েছে একটি কৃত্রিম নীলাভ পুল, যেখানে নৌকায় চড়ে বিলাসবহুল হোটেলের কারুকলা দেখতে পারবেন। অনেকটাই ইতালির ভেনিস শহরের আদলে তৈরি করা হয়েছে সম্পূর্ণ জায়গাটি। সকাল 11টা থেকে রাত 9টার আগে গেলেই এই নৌকায় চড়তে পারবেন। ফিরে আসি একটা ছোট্ট ব্রেকের পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260। আরো বিশদ জানতে চোখ রাখুন।

সামনের দিকে তাকিয়েই আচমকাই চমকে গেছিলাম। হংকংয়ে আছি না প্যারিসে, এক মিনিটের জন্য ভুলেই গেছিলাম আমি। আমার সামনেই মাকাও আইফেল টাওয়ার। ফ্রান্সের আইফেল টাওয়ারের সাদৃশ্য এই টাওয়ারটি রাতের বেলায় বাহারি রঙের আলোতে চারপাশের এলাকা আলোকিত করে রাখে। সম্পূর্ণ এরিয়াটাই রং চঙা বিলাসবহুল হোটেল, স্কাইস্ক্র্যাপার বিল্ডিং আর ক্যাসিনো হোটেল দিয়ে পরিপূর্ণ। আমি এখানে গিয়েছিলাম সন্ধ্যের সময়। রাস্তার চারপাশে সারিবদ্ধ পাম গাছ, কৃত্রিম জলের ফোয়ারা সম্পূর্ণ এরিয়াটাকে অনন্য এক রূপে সাজিয়ে দিয়েছে। এখন আবার ফিরে এসেছি সেই আ মা টেম্পলের সামনে। 14 শতাব্দীতে তৈরিকৃত এই মন্দিরটি মাকাওয়ের সবচেয়ে পুরনো মন্দির। এখানে আসলে হয়তো দেখার মতন তেমন কিছু নেই, তবে ইতিহাস যদি পছন্দের বিষয় হয় তাহলে এখান থেকে ঘুরে যেতে পারে। এখানে প্রবেশের জন্য কোনো টাকা পয়সা লাগে না। মন্দিরের উপরে ছোট্ট একটা টিলা আছে যেখানে বেশ কিছু ছোট্ট ছোট্ট গুহায় দেবদেবীর মূর্তি দেখতে পাবেন। মন্দিরের নিচে বড় বড় ঝাঁক দেওয়া কিছু গাছ দেখতে পাবেন। গাছগুলির সামনে দিয়ে একমুখী একটা ছোট্ট গলি আছে, আর সেই গলি দিয়ে 5 মিনিট হেঁটে গেলেই বেশ কিছু প্রাচীন চার্চ পাবেন। সময় হলে চার্চগুলো ঘুরে যেতে পারেন। মাকাও ট্যুরিস্ট স্পট লিখে গুগলে সার্চ করলে গ্র্যান্ড লিসবোয়া এই ছবিটা প্রথম সারিতেই পাবেন। গোল্ডেন কালারের এই বিল্ডিংটি একটি ক্যাসিনো হোটেল, তবে হোটেলটির বাইরের কারুকাজ এতটাই আকর্ষণীয় যে ঘুরতে যাওয়া সকলেই এই বিল্ডিংটির সামনে গিয়ে একটা ছবি তুলে আসে। সন্ধ্যের পর আপনি মাকাওয়ের বড় বড় হোটেলে প্রবেশ করলেই ফ্রিতে অথবা সামান্য কিছু ফি দিয়ে মাকাও শো উপভোগ করতে পারবেন। এই শোগুলি মূলত সার্কাস খেলার মতন। ক্যাসিনো খেলতে আসার কাস্টমারদের বিনোদন দেওয়ার জন্য মূলত এই শোগুলির ব্যবস্থা রাখে হোটেল কর্তৃপক্ষ। তবে সবচেয়ে জনপ্রিয় শো হচ্ছে দ্য হাউস অফ ড্যান্সিং ওয়াটার। এই শোটি গোলাকার একটি হলরুমে হয়ে থাকে যার মধ্যখানে রয়েছে জল, আর সেই জলের উপর দর্শকদের জন্য সার্কাস দেখায় সার্কাস শিল্পীরা। তবে এই হোটেলের শো একটু এক্সপেন্সিভ। বাহারি রঙের ট্রেডিশনাল মাকাওনিজ ঘর বাড়ি স্ট্রিট শপ আর আদি যুগের তৈরি বেশ কিছু চার্চ টেম্পল নিয়েই তাইপা ভিলেজের অবস্থান। ট্রেডিশনাল ঘর বাড়ি হলেও সব কিছুই নতুন করে সাজানো, অনেকটা ইউরোপিয়ান স্টাইলের মতো দেখায়। আগেও বলেছিলাম সম্পূর্ণ মাকাও মাল্টিকালচারাল একটি দেশ, তবে পর্তুগিজদের রেখে যাওয়া কালচার এখনও এদের মধ্যে খুব বেশি দেখা যায়। আর একটা কথা, বেশিরভাগ খাবারের দোকানে আপনি ইটালিয়ান মেনু পাবেন। মাকাও ঘোরা শেষে আমরা আবার ফিরে চললাম হংকংয়ের উদ্দেশ্যে। যেতে যেতে শুনব আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোবট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর, প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

পরের দিন সকালে গেলাম হংকং হেরিটেজ মিউজিয়াম। এই জাদুঘরটি হংকংয়ের ইতিহাস, শিল্প ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, যে কোনো ট্যুরিস্টের কাছে আকর্ষণীয় বিষয়। এখানে চীনের ঐতিহাসিক প্রেক্ষাপট পুতুল দিয়ে চিত্রিত করা হয়। এছাড়াও এখানে নতুন টেরিটরি সম্পর্কে বড় প্রদর্শনী এবং পারফরমেন্সের জন্য একটি অপেরা হাউস রয়েছে। এর পাশেই আছে নান্দনিকভাবে গোছানো শাটিন পার্ক। সিংমুন নদীও মিউজিয়াম থেকে খুব কাছেই, এটা ট্যুরিস্টদের জন্য বাড়তি পাওয়া। হেরিটেজ মিউজিয়ামের রাস্তার ঠিক নিচে রয়েছে এক প্রাচীন মন্দির। এই মন্দিরটি প্রাচীন চীনের দক্ষিণী রাজবংশের সময়কার একজন সেনাপতি চেকুংকে উৎসর্গ করা হয়েছে। এখানকার মন্দির কমপ্লেক্স সবসময় লোকারণ্য থাকে, তাই যাদের ভিড় পছন্দের নয় তারা বিষয়টা মাথায় রেখে মন্দিরে যাবেন। তবে ঐতিহ্যবাহী স্থাপত্য এবং জটিল ভাস্কর্যগুলি ট্যুরিস্টদের যে কোনো কষ্টকে তুচ্ছ করে দেবে। আর যারা হেরিটেজ মিউজিয়াম দেখতে চায় তাদের এই মন্দির মিস করা একদম বোকাম হবে। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরটা। চলুন দেখে আসি হংকং জাংস। প্রায় 260টি ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত এক বিচিত্র দ্বীপপুঞ্জ। এখানে সাগরে ভেসে বেড়ায় অনেক পুরনো মডেলের ছোট ছোট জাহাজ। এই জলযানগুলো ট্যুরিস্টদের টাইম মেশিন করে পুরনো যুগে নিয়ে যায়, আর এই জলযানগুলোর দেহের মরচে ভিন্ন অনুভূতি এনে দেয়, মনে করিয়ে দেয় সময় কত পরিবর্তনশীল। তারপর চড়ে বসুন পিক ট্রামে। পিক ট্রাম 1,700 ফুট উচ্চতায় হংকং দ্বীপের বৃহত্তম পর্বত শিখরের শীর্ষে নিয়ে যায় ট্যুরিস্টকে, যেখান থেকে ট্যুরিস্ট ভিক্টোরিয়া হারবার, কাওলুন এবং আশেপাশের পাহাড়গুলির 180 ডিগ্রি দর্শনীয় অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারে। বলা যায় পুরো সিটির সেরা ভিউ এখানেই পাওয়া যায়। কাল সকালেই ফিরে যেতে হবে দেশে, তাই আজকের রাতটা ঠিক করলাম একটু বোহেমিয়ান হব, মানে হংকংয়ে এসেছি আর এর নাইট লাইফটা এনজয় করব না, এটা হয় নাকি? তাই আজ চললাম ল্যান কোয়াইফংয়ে। নাইট লাইফ বা পার্টির জন্য চমৎকার জায়গাটা। রাস্তার দুই ধারে সারি সারি রেস্টুরেন্ট, বার, শিশা ক্লাব, নাইট ক্লাব, পাব সব ভর্তি। আরও পরিষ্কার করে বললে বড়দের এন্টারটেনমেন্টের পুরো আয়োজন আছে এখানে। তবে এই জায়গাকে সেন্ট্রাল হংকংয়ের পার্টি সেন্টার বলা হয়। সন্ধ্যার পর ধীরে ধীরে মানুষ আসতে থাকে, রাত বাড়ার সঙ্গে সঙ্গেই ব্যস্ত হয়ে ওঠে পুরো এলাকাটা। আর এই রাত কিন্তু অন্য রাতের মতন নয়, এখানকার রাতগুলো রঙিন বন্যতায় ভরা। রাস্তায় অনেক ভিড় থাকে, মানুষজন সবাই যে সুস্থ থাকে তাও নয়, তাই যারা কনজারভেটিভ তাদের এখানে না আসাই ভালো। তবে যদি কেউ হংকংয়ের বন্য দিকটা দেখতে চায় তাহলে এটাই সেই সঠিক জায়গা। কেমন লাগলো আমাদের এই হংকং ট্যুর জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখি নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

মাংসে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে। বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল

আসিবই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর, ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে।

আর বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খইর ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে

0: আমারই পাবি তুমি ইহাদের ভিড়ে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: পাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরিকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতী। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, দূরে মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানে।

0: তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল। অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু। ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা। বিস্মৃতির মর্মে বসেই রক্তে মোহর দিয়েছে যে দোলা। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাই জানে, তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী। নও ছবি নও তুমি ছবি।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: না।
1: হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনবো। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট ডট কমকে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। নির্ভয় ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরি। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতেই। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে। যাহা যেতে চায় ছেড়ে দি তারে তখনই, বকি নে কারো শুনি নে কাহারো বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু তাড়াতাড়ি করে কাড়ি নে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোণিত বরণে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসি, বকুল কেবল দলিত করেছি আলসে। ছিলাম যখন নীলীন বকুল শয়নে, কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্ছে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই।
0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Atos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Atos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.atosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন।

0: আছে রচি আছে আপনার ছন্দ নব নব বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল, হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি, একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছে সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি, কি প্রলাপ কহে কবি তুমি ছবি, নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের, তোমায় কি গিয়েছি ভুলে, তুমি যে নিয়েছো ভাষা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি ন ছবি ন ছবি ন শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, ন ছবি ন তুমি ছবি।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, ঘোড়া, হাতি, পালকি অতীতে এগুলো ছিল যানবাহনের অংশ। আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো কিন্তু স্রেফ বিনোদনের অংশ। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলির বাজারের চাহিদা অনুযায়ী শুধু পালকি নয়, ঘোড়া, উট, হাতি ইত্যাদিও কিন্তু সরবরাহ করে থাকে। বিভিন্ন রাজ্যে বা বাইরে যেখানে আপনি যান না কেন, সেখানে আপনি সমুদ্র উপকূলবর্তী এলাকায় যদি যান, সেখানে গেলে আপনি দেখবেন যে পর্যটনের একটি অংশ হয়ে উঠেছে ঘোড়া বা উট। সামান্য কিছু টাকার বিনিময়ে পর্যটকদের মনোরঞ্জন করে এই বিশেষ জিনিসগুলি। জঙ্গল ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু এখনও আমাদের ভরসা করতে হয় সেই বিশেষ জিপ গাড়ি, তার সঙ্গে হাতি বা মাহুত বন্ধুর উপর। এক্ষেত্রে কলকাতা বা পশ্চিমবাংলার কলকাতার যে ট্রাম, তার কথাও কিন্তু আমরা বলতে পারি। ট্রাম যেহেতু এখনও কলকাতার কয়েকটি রুটে চলছে, কিন্তু কিছুদিন পরেই সেটা আর চলবে না, তাই বলে আমরা কিন্তু বলতে পারি যে ট্রামও কিন্তু মানুষের ওই বিনোদনের অংশ হয়ে গেছে। যেমন ট্রাম মিউজিয়াম, ট্রাম লাইব্রেরি, ট্রাম রেস্তোরাঁ, অত্যাধিক ট্রাম নস্টালজিয়া, এসব কিন্তু বারবার মনে করিয়ে দেয় যে ট্রাম এখন আর প্রাত্যহিক জীবনের অংশ নয়। আরও কথা হবে গানের ওপারে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ, আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, গ্রাম বাংলার সেই গা ছমছমে ডাকাতের গল্প হোক বা 19 শতকের কলকাতার রাজপথ, বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী থেকে সত্যেন্দ্রনাথের পালকির গান, আমাদের সংস্কৃতিতে নানাভাবে কিন্তু অনুষঙ্গে পালকি উঠে এসেছে বারংবার। পালকি থেকে উপার্জনের পাশাপাশি পালকির পিছনে বিপুল পরিমাণ খরচা করতেও কিন্তু পিছুপা হতেন না সাহেবরা। সে সময় অনেকেই কিন্তু প্রাইভেট পালকি রাখতেন। প্রথম দিকে পর্তুগিজদের মনে হতো পালকি মেয়েলি বাহন, পরে অবশ্য সেই বাহনই কিন্তু পর্তুগিজ পুরুষদের পছন্দের বাহন হয়ে উঠেছিল। পালকি নিয়ে আরও কথা হবে কিন্তু গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, গানের আগে আপনাদেরকে পালকির কথা বলছিলাম, আপনাদেরকে বলছিলাম যে কীভাবে পর্তুগিজরা আগে কিন্তু তারা ভাবতেন যে পালকি জিনিসটা মূলত একটা মেয়েরই বাহন, কিন্তু পরে অবশ্য দেখা যায় যে পর্তুগিজ পুরুষরাও কিন্তু এই বাহনকে বিশেষভাবে পছন্দ করেছিলেন। আধুনিকতার দাপটে একটা সময় মোটর গাড়ির সঙ্গে টক্কর দিতে না পেরে ধীরে ধীরে কিন্তু হারিয়ে যেতে বসেছিল এই ধ্রুপদী বাহন, আমরা সেটা দেখেছি। শুধু দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রেই নয়, যেসব সামাজিক অনুষ্ঠানে পালকি ছিল এক সময় পরম্পরার অঙ্গ, সেখানেও কিন্তু অনায়াসে প্রাচীন এই যানকে মানে হটিয়ে দিয়ে জায়গা করে নিয়েছিল হাল ফ্যাশনের নানা রকমের ডিজাইনের গাড়ি। তবে সম্প্রতি দেখতে গেলে অবস্থার একটা পরিবর্তন কিন্তু অবশ্যই ঘটেছে। কিছু লোক এখন কিন্তু রকমারি অনুষ্ঠানে পালকিকেই বেছে নিচ্ছে বারংবার। যুগের পাশাপাশি পাল্টে গেছে মানুষের রুচি, আর যেহেতু সেই রুচি পাল্টে গেছে, সেই রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে নতুন ধরনের ফ্যাশন। অনেক সময় তাতে আলাদা চমক আনতে পুরনোকে নতুনভাবে উপস্থাপিত করতে হয়েছে, আর সেখানে আমরা দেখছি যে পালকির ফিরে আসার পিছনে এই ফ্যাশনেরই একটা চাহিদা কিন্তু আজকের দিনে রয়েছে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল

আসিবই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর, ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে।

আর বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খড়ির ধান ছড়াতেছে শিশু এক উঠানির ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি।

0: আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে।
1: হ্যাঁ বন্ধু, আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, যেটা বলছিলাম পালকির কথা বলছিলাম, আমরা দেখছি যে এখনকার দিনে কিন্তু নতুন আঙ্গিকে পালকি আবার ফিরে এসেছে। আর যেহেতু এই পালকি ফিরে এসেছে, আমরা অবশ্যই দেখি যে ছোট শহর বা গ্রামের ইভেন্ট ম্যানেজাররা তারা কিন্তু প্রথম দিকে এই পালকির কনসেপ্টটাকে মানুষজনের কাছে নিয়ে আসেন। আর সেই জন্য বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, বিশেষ করে পশ্চিমবাংলাতে, তারা কিন্তু আমরা দেখছি যে এইভাবে ভালোই রোজগার করতে পারছেন বিভিন্ন অনুষ্ঠানে পালকি সরবরাহ করে। আর মোটামুটি এই পালকির চাহিদা এতটাই বেড়েছে যে এই পালকির ভাড়া দিয়ে এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কিন্তু মোটামুটি 5-8 হাজার টাকা মতন রোজগার করে নেন। আর এক একটা পালকি তৈরি করতে এই সময় দাঁড়িয়ে কিন্তু ভারতীয় টাকায় 40,000 টাকার মতন খরচা হয়ে থাকে। এছাড়া কয়েক বছর পরপর মেরামতের কাজও কিন্তু এই ম্যানেজাররা করেন এই পালকি নিয়ে। আর এই পালকির মানে সাজসজ্জা, সেটাও কিন্তু আমূল পরিবর্তন ঘটেছে। এখানেও কিন্তু মানুষজনের চাহিদা অনুযায়ী, মানে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মানুষজন যারা আছেন, তারা যেরকম চাইছে সেই হিসেবে কিন্তু পালকির সাজসজ্জা আজকের দিনে কিন্তু করা হয়ে থাকে।

0: তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।
1: ব্রাহ্মণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমীধ ভার করি আহরণ বনান্তর হতে। ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে, করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান, হেন কালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দী ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে, কুশল হোক সৌম গোত্র কি তোমার, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়ায়ে দুয়ার ধরি জননী জবালা, পুত্র পথ চাহি হেরি তারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম, গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে, মাতো কি গোত্র আমার। শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছি সে ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তাত। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, সূচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটোচ্ছায়ে গুরু গৌতমের। বিহঙ্গ কাকলি গান মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শাম গীতি।
2: হিরণ্যগর্ভ সমবর্ততাগ্রে ভূতস্য জাতপতিরেক,
1: হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে, আচার্য আশিস করি সুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন? তুলসীর কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে, কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধু চক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময়ে বিকল, কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকের করিয়া লিঙ্গন, কহিলেন অব্রাহ্মণ নহ তুমি, তা তো তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাত।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, প্রাচীন ও মধ্যযুগে হাতি কিন্তু রণক্ষেত্রের বাহন হিসেবেও ব্যবহার করা হতো। কখনো কখনো রাজা বাদশারা সেই সময় সৌখিন বাহন হিসেবে হাতির ব্যবহার বারংবার করেছেন। এছাড়াও নানা উৎসব অনুষ্ঠানে বাহনের ভূমিকায় হাতির গুরুত্ব কিন্তু আমরা চিরকালের জন্যই দেখেছি। তাছাড়া বনাঞ্চলের যে লোকজীবন আছে তারা কিন্তু তাদের জীবিকার সঙ্গে হাতি কিন্তু বিশেষভাবে জড়িত। এখনকার দিনেও কিন্তু সেই জীবিকার সঙ্গে হাতির একটা গুরুত্বপূর্ণ বিষয় জড়িত আছে। আমরা দেখি শুধুমাত্র জলদাপাড়ায় নয়, গরুমারা, মূর্তি, লাটাগুড়ি অথবা ধূপঝোড়া এইসব জঙ্গলেও কিন্তু হাতি সাফারি রয়েছে। আর বিভিন্ন দেশের সরকার তারা কিন্তু চান যে পর্যটকরা যাতে হাতিকে নিয়ে মানে হাতির পিঠে চেপে যাতে জঙ্গলে সাফারি করতে পারেন, সেই সুযোগ কিন্তু বিভিন্ন দেশের সরকার করে দিয়েছে মানুষজনের জন্য।

বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

থেকেই। ঘোড়ার গাড়ি এক সময় ফ্যাশনে ছিল কলকাতায়। দু একজন ইংরেজ নিজস্ব গাড়ি নিয়ে তখন রাস্তায় ঘোরাঘুরি করতেন। সেসব গাড়ির আমদানি কিন্তু করা হতো ইংল্যান্ড থেকেই। তখনও ঘোড়ার গাড়ি ওরকমভাবে ভাড়া খাটতো না, ব্যক্তিগত গাড়ি হিসেবেই কিন্তু সেই গাড়িগুলোকে রাস্তায় নামানো হয়েছিল। 19 শতকের প্রথম দিক আমরা দেখি যে ঘোড়ার গাড়ি কিন্তু ভাড়া খাটতে শুরু করে দেয়। পালকি বাহকদের তম্বি মাঝে মাঝেই নাকি সমস্যায় ফেলতো শহরবাসীকে, যাতায়াত প্রায় বন্ধ করে বসে থাকতো। তা ব্রাউনলো নামক এক সাহেব পালকি বাহকদের গুমর একদম ভেঙে দিলেন। 1827 সালে চার চাকার প্ল্যাটফর্ম বানিয়ে ঘোড়া নিয়ে টানতে শুরু করলেন। এই নতুন গাড়ির নাম হলো ব্রাউনবেরি। সস্তায় পুষ্টিকর আর সময় বাঁচানোর এমন সুন্দর ব্যবস্থা পেয়ে কিন্তু শহরবাসী অনেক খুশি হয়ে গেলেন। শুরু হলো ঘোড়ার গাড়ির ভাড়া খাটা। তো আমরা যেটা দেখি যে পালকিকে হারিয়ে দিল ঘোড়ার গাড়ি, আর তার কিছুদিনের পরেই আমরা দেখি যে গাড়ির ঔজ্জ্বল্যকে নিভু নিভু করে দিল ট্রাম। শহর এগোলো আরও আরও দ্রুত হলো, আর রয়ে গেল আমরা দেখি যে পুরনো জিনিস ধীরে ধীরে কিন্তু মিলিয়ে গেল।

0: এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি আপনাদের সেই সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। দু ঘন্টার এই শোতে প্রতি সপ্তাহে আমি আপনাকে নিয়ে যাই নতুন নতুন জায়গায়, এদেশ থেকে ওদেশ ঘুরে বেড়াই আমরা। আর ঘুরতে ঘুরতে গল্পের ছলেই জেনে নিই কত না অজানা কথা। আচ্ছা, বেড়াতে তো আমরা সবাই ভালোবাসি। হ্যাঁ, এটা ঠিক যে এ ব্যাপারে সবার পছন্দ আবার সমান নয়। এই ধরুন, কেউ ভালোবাসে পাহাড়, কেউ বা ভালোবাসে জঙ্গল, কেউ সমুদ্রকে ভালোবাসে, তার তীরে বসেই সারাটা দিন কাটাতে চায়। আবার কেউ ভালোবাসে ইতিহাসের কুয়াশা মাখা শ্যাওলা সবুজ দুর্গ বা পুরনো রাজপ্রাসাদ। পছন্দ অনেক রকম হলেও মোদ্দা কথাটা হলো, সেই বেড়ানোটা মনে রাখার মতন করে করতে চায় সবাই। আর ঠিক এই মনে রাখার মতন ট্যুর করতে গেলে যে বিষয়গুলো সবার আগে ভীষণ জরুরি, সেগুলো হলো সঠিক সময়ে সঠিক জায়গায় যাওয়া এবং সেই ভ্রমণের ভালো লাগা মেখে বাড়ি ফেরা। শুধু যাওয়া আসা নয়, কোথায় থাকব, কি খাবো, নিরাপদে সবটুকু কীভাবেই বা ঘুরবো, এই সব প্রশ্নের সাথে পকেট ফ্রেন্ডলি প্যাকেজ রেডি করাও ভীষণ জরুরি। গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড এমন একটা সংস্থা যারা বিগত 42 বছর ধরে এই দায়িত্ব পালন করে আসছে খুব ভালোভাবে। আর এই 42 বছরে একের পর এক পালক তাদের মুকুটে জুড়েছে, কিন্তু তাদের সেরা প্রাপ্তি হল আপনাদের ভালোবাসা। বিজনেস ট্রিপ হোক অথবা নিখাদ ঘুরতে যাওয়া, সমস্ত রকম ট্যুরের অসাধারণ দক্ষতার সাথে করে থাকে এরা। আর যেমন গ্লোবের সাথে আমি আর অবশ্যই আপনারাও চলেছি হংকং। কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক তিনটে গানের পর। শুনবো আমরা হংকংয়ের গল্প, আমি কৌশিক আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে সুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। আজ আপনি আমার সাথে ঘুরতে এসেছেন হংকং। আমাদের হংকং সফরটা মোট 4 দিনের। হংকং এতটাই সুন্দর আর সাজানো যে বাজি ধরে বলতে পারি এদেশকে ছেড়ে দেশে ফিরে আসতে একটুকু হলেও কষ্ট হবে। ভ্রমণ করতে ভালোবাসেন এমন যে কোনো কারোর কাছে হংকং একটি খুব সুপরিচিত নাম। হংকং হল চীনের 2টি বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি, অপর অঞ্চলটি হল মাকাও। 260টিরও বেশি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত হংকং পার্ল নদীর বদ্বীপের পূর্ব দিকে অবস্থিত। এর উত্তরে রয়েছে চীনের কুয়াংতুং প্রদেশ এবং পূর্ব পশ্চিম আর দক্ষিণে ঘিরে রয়েছে চীনা সাগর। জানলে হয়তো অবাক হবেন, এই হংকংয়ের আয়তন কিন্তু অনেক কম, মাত্র 2,779 বর্গ কিলোমিটার, কিন্তু এখানকার জনসংখ্যা প্রায় 75 লাখ। অল্প জায়গায় এই জনসংখ্যাকে স্থান করে দিতে নিতে হয়েছে বিস্তর পরিকল্পনা, আর এজন্যেই হংকং এশিয়া তথা পৃথিবীর মধ্যে অন্যতম গোছানো এবং সুপরিকল্পিত একটি দেশ। এখানকার রাস্তা আর যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, পাশাপাশি নাগরিকদের জন্য রয়েছে অত্যাধুনিক সব আবাসন, উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা সহ আরও নানা রকম উন্নত সুযোগ সুবিধা। আর ঠিক এই কারণেই হংকংয়ের অর্থনীতি অনেক শক্তিশালী। পর্যটন কেন্দ্র হিসেবে হংকং খুব বিখ্যাত। এখানে আছে সেই দুর্ধর্ষ ভিক্টোরিয়া পার্ক, লন্তাও দ্বীপ রয়েছে, সিমসাসুই এবং আরও অনেক কিছু। এছাড়াও পর্যটকদের জন্য অন্যতম বড় আকর্ষণ হিসেবে আছে হংকং ডিজনিল্যান্ড। আগেই বলেছি, দ্বীপ শহর হংকং গণপ্রজাতন্ত্র চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল যা পার্ল নদীর বদ্বীপের পূর্বাঞ্চলে অবস্থিত। দীর্ঘ সময় এটি ব্রিটিশ শাসনের অধীনে ছিল। আমরা জানি যে 1997 সালে হংকং আবার চীনের সাথে যুক্ত হয়, তবে চীন সরকার হংকংকে একটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের মর্যাদা দেবার ব্যাপারে সম্মত হয়। তাই চীনের বাকি অংশে প্রচলিত সব নীতি বা নিয়ম এখানে অনুসরণ করতে হয় না। তাই এই ব্যাপারটিকে এক দেশ দুই ব্যবস্থা বলে থাকে অনেকে। হংকং আসার সবথেকে বেস্ট সময় হলো অটম এবং আর্লি উইন্টার, স্পেশালি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। ফিরে আসি আমি একটা ছোট্ট ব্রেকের পর আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ এসেছি আমরা হংকংয়ে। হংকং এয়ারপোর্টে যখন নেমেছি তখন প্রায় সকাল ১১টা। পোস্ট ফর্মালিটিজ আর ইমিগ্রেশনের ঝামেলা মিটিয়ে বাইরে এসে যখন ক্যাবে বসলাম তখন সূর্য আমাদের একদম মাথার উপরে। এয়ারপোর্ট থেকে হোটেল পৌঁছতে লাগলো মাত্র মিনিট ২০। চেকিং করে নিজের রুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম। হিসেব করে দেখলাম যে লাঞ্চের পর হাতে যা সময় থাকবে তাতে হাফ ডে হংকং সিটি ট্যুরটা হয়ে যাবে। বহু বছর আগে এই হংকং শুধুমাত্র কৃষিজীবী ও মৎস্য শিকারীদের একটি সাধারণ গ্রাম ছিল, কিন্তু বর্তমানে প্রাকৃতিক গভীর বন্দরের কারণে এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ও সমুদ্র বন্দরে পরিণত হয়েছে। লাঞ্চের পর রাস্তায় বেরিয়ে চারিদিক দেখব বলে হাঁটা দিলাম। বেশ ভালোই লাগছিল, ফুরফুরে সমুদ্রের হাওয়া আর সাথে হালকা রোদ্দুর। চোখের রঙিন সানগ্লাস দিয়ে হংকংকে বেশ উপভোগ করছিলাম। প্রথমেই যেটা বুঝলাম তা হলো এই শহরটায় চীন এবং ব্রিটিশ কালচার মিশে একটা অন্য রকমের কালচারের সৃষ্টি হয়েছে। এখানকার বাচ্চা থেকে বুড়ো সবাই দেখতে মঙ্গোলিয়ান বা চাইনিজদের মতন হলেও এদের হাবে ভাবে ব্রিটিশ উপনিবেশের ছোঁয়া আজও বোঝা যায়। এখানে প্রাচ্য ও পাশ্চাত্য দুই ধরনের সংস্কৃতির উৎসবগুলো পালন করা হয়, যেমন চাইনিজ নিউ ইয়ার এবং বড়দিনের সাথে দীপাবলিও পালিত হয়। হংকংয়ের জনসাধারণ সাধারণত ইংরেজি ও ম্যান্ডারিন উভয় ভাষাতেই কথা বলে, আর এই সাংস্কৃতিক ও বিনোদন বৈচিত্র্যের কারণে মানুষের কাছে হংকং সব সময় আকর্ষণীয়। এখন শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: যে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চয় অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক তিনটে গানের পর ফিরে এলাম আমি কৌশিক। আমাদের আজকের সফরে আমি এসেছি হংকং। এখন আমি দাঁড়িয়ে আছি হংকং ওশেন পার্কের সামনে। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ওশেনেরিয়াম এটি। সহজ ভাষায় বললে এই থিম পার্কে সামুদ্রিক প্রাণীর বিশাল সংগ্রহ, 870,000 বর্গ মিটারেরও বেশি জুড়ে গড়ে উঠেছে এই পার্কটি। অ্যাকোয়ারিয়াম এমন আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে যে এটি শুধু শিশুদের নয় বড়দের বিনোদনেরও চাহিদা মেটাতে সক্ষম। দারুণ এই থিম পার্কে দেখলাম সমুদ্রের বিভিন্ন প্রজাতির প্রাণী ও জলজ উদ্ভিদ। ইচ্ছে করলে ডাইভিংও করা যায় এখানে, তবে আমার আর সেটা করে ওঠা হয়নি। 2006 সালের ফোর্বস ম্যাগাজিনে এই অ্যাকোয়ারিয়ামকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 10টি থিম পার্কের একটি হিসাবে নির্বাচিত করেছিল। নিশ্চয়ই ভাবছেন এখানকার এন্ট্রি ফি কত? 3 থেকে 11 বছর বয়সী শিশুদের টিকিটের দাম $160। অন্যদিকে 12 বছরের চেয়ে বেশি বয়সীদের জন্য $320। এটা দেখার পর বাইরে এসে দেখি আলোয় আলোয় হংকং শহরটা ঝলমল করছে। কিছু জায়গা এ শহরে আছে খুবই ঘিঞ্জি, ছোট ছোট অ্যাপার্টমেন্টে ভরা, গায়ে গায়ে ঠেসাঠেসি করে দাঁড়িয়ে থাকা বাড়িগুলো দেখে আমাদের দেশের কথা মনে পড়ে গেল। এখন ফিরে যেতে হবে আমার হোটেলে। কাল সারাটা দিন তাই রেখেছি ডিজনিল্যান্ড দেখার জন্য। হোটেলে ফিরে একটা দুর্দান্ত ডিনার করে নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে উপভোগ করছিলাম সুন্দরী হংকংকে। এত উপর থেকে নিচের রাস্তাগুলোকে মনে হচ্ছে আলোর মালায় সাজানো মুক্তোর হারের মতন। ক্যামেরার টাইম ল্যাপসে বন্দি করলাম মুহূর্তটাকে। তারপর গায়ে হালকা চাদরটা জড়িয়ে একটা ঘুম। ঘুম ভাঙল মোবাইলের অ্যালার্মের আওয়াজে। তাড়াতাড়ি রেডি হতে হবে, আমার ক্যাব আসবে, আমায় নিয়ে যাবে ডিজনিল্যান্ডে। আমাদের এই সফর জারি থাকবে। হ্যাঁ, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: এদেশের প্রাচীন প্রবাদ, ডিজনিল্যান্ডে না গেলে হংকং ভ্রমণই ভৃতা। বুঝতে পারলেন, মিকি মাউজের সাথে আড্ডা না দিয়ে এবং সমুদ্রের প্রাণীদের সাথে হ্যান্ডশেক না করে কোনো ট্যুরিস্ট হংকং ত্যাগ করতে চাইবে বলে মনে হয় না। গাড়ি আমায় সোজা নামিয়ে দিল ডিজনিল্যান্ডের টিকিট কাউন্টারের সামনে। দেখলাম এখানে দুরকম টিকিট রয়েছে, একদিনের টিকিটের দাম এবং দুদিনের টিকিটের দাম কিন্তু আলাদা। একদিনের টিকিট ৪৫০ হংকং ডলার, তবে তিন থেকে ১১ বছর শিশুর জন্য ৩২০ হংকং ডলার এবং ৬৫ বছর বয়সীদের জন্য ১০০ হংকং ডলার। দুদিনের টিকিট জনপ্রতি ৫৮৫ হংকং ডলার, শিশুদের ৪১৫ এবং প্রবীণদের ১৭০ হংকং ডলার। আমার অনলাইনে আগে থেকেই টিকিট কাটা ছিল। ভেবেছিলাম ডিজনিল্যান্ড মানে মিকি মাউস, ডোনাল্ড ডাক আর টম অ্যান্ড জেরির রাজত্ব, কিন্তু এখানে ঢুকেই সেই ভুল ভেঙে গেল। গোটা ডিজনিল্যান্ড ঘুরে অনেক জানা অজানা চীনা কার্টুন চরিত্র এবং পশ্চিমের কার্টুন চরিত্রের সমাহার দেখতে পেলাম। বিভিন্ন ধরনের ডিজনি চরিত্র যে কোনো সময় ট্যুরিস্টদের সামনে এসে তাদেরকে চমকে দেয়। মিকি মাউস এসে আমার সাথে অনেকগুলো সেলফিও তুলে গেল। এই পার্কের প্যাকেজ দেখলাম অনেকটাই সস্তা, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাপানের থেকে এই পার্ক অনেকটাই ছোট। ডিজনিল্যান্ড হংকংয়ের ভিতর দুটি হোটেল রয়েছে, চাইলে আপনি এখানেও একটা রাত কাটিয়ে যেতে পারেন। এখানে জঙ্গল রিভার ক্রুজ রাইডটা এক কথায় দুর্ধর্ষ। এরকম রোমাঞ্চকর রাইড আমি খুব কমই চড়েছি। বাচ্চাগুলোর আনন্দ ছিল দেখার মতন। এখানে আরও একটা দারুণ দেখা জিনিস হলো এখানকার ঐতিহ্যবাহী আফ্রিকান বাজার। লোভ সামলানো গেল না, কিছু টুকটাক গিফট আইটেম কিনে ফেললাম আমি। ফিরে আসছি একটা ব্রেকের পর, এখন শুনে নেব দুটো খুব সুন্দর গান, তারপর আবার ফিরে আসছি আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। যাবেন না কোথাও, হংকং নিয়ে আরও অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন জানাবো আমরা। আপনাদের এই স্বপ্নের সফর সফল করবে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। এদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +81 00 136 126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইট www.globeindia.in।
1: বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে, বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে, ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে, ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। বাহাতে চটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা, বাহাতে চটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা, হঠাৎ লাফিয়ে ওঠে ফুটফুটে ফসকা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: রেড

ফিরে এলাম ব্রেকের পর আপনার সাথে হংকং সফরে। আমি আপনাদের চলার সাথী কৌশিক, আর আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ। অবাক বিস্ময়ে ঘুরে দেখছি হংকং ডিজনিল্যান্ড। সামনেই দেখলাম রয়েছে আরেক আকর্ষণ, টারজানস ট্রি হাউস। সেটা দেখে একটু হাঁটলেই আপনার সাথে দেখা হয়ে যাবে পুগ্যাংয়ের। এখানে ক্যামেরার ক্লিকে ধরা থাকবে অবিস্মরণীয় সব ছবি, যা সারা জীবনের জন্য আপনার অ্যালবামের একটি চমৎকার সংগ্রহ হয়ে থাকবে। ওই যে সামনে সুন্দর বাগানটা, ওখানে দেখা করতে পারেন রাজকীয় বাগানের রাজকুমারী সিন্ড্রেলা আর এলিসের সাথে। গত 26 জানুয়ারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ হয়ে যায় হংকং ডিজনিল্যান্ড। পরে 18 জুন 2022 দুয়ার ফের খুলেছে। সামনেই দেখা হয়ে গেল এখানকার এক কর্মীর সাথে। তিনি বললেন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অতিথিদের 7 দিন আগে থেকেই অনলাইনে টিকিট বুকিং দিতে হবে। জনসমাগম নিয়ন্ত্রণ রাখাই এই নিয়মের উদ্দেশ্য। বার্ষিক পাসধারী ম্যাজিক অ্যাক্সেস সদস্যরা অবশ্য অগ্রাধিকার পাবেন। তাদের জন্য শরীরের তাপমাত্রা স্ক্রিনিং ও ফেস মাস্ক পরা বাধ্যতামূলক। ডিজনিল্যান্ডে ঘন ঘন স্যানিটাইজেশন হচ্ছে। দর্শনার্থীদের জন্য থাকছে হ্যান্ড স্যানিটাইজার। 3 বছর ধরে হংকং ডিজনিল্যান্ড লোকসান গুনছে। এটি হংকং ইন্টারন্যাশনাল থিম পার্কস লিমিটেড ও ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির যৌথ মালিকানা। এদের সবার আশা ক্যাসল অফ ম্যাজিক্যাল ড্রিমস এবং এলসা, আনা ও অন্যান্য চরিত্র সহ হলিউডের ফ্রোজেন থিমের বিভাগ চালু হলে লাভের মুখ দেখা যাবে। এ নিয়ে বিশ্বে ডিজনির 2টি থিম পার্ক চালু হলো। এর আগে চীনের সাংহাইতে ডিজনিল্যান্ড গত 11ই মে আবার খুলেছে। ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জাপান ও ফ্রান্সের ডিজনিল্যান্ডগুলো এখনও বন্ধ। এখন শুনে নেব পরপর 3টে গান। গানের ওপারে আমি ফিরে আসছি। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আজ হংকংয়ে আমার চতুর্থ দিন। আজ আমরা চলেছি মাকাও দেখতে। অ্যামাজনের বিখ্যাত পাখি নয়, এ মাকাও হলো হংকংয়ের যমজ শহর মাকাও। এর উত্তরে কুয়াংতুং প্রদেশ এবং দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর। মাকাওয়ের অর্থনীতি বহুলাংশে পর্যটন ও ক্যাসিনো ব্যবসার উপর নির্ভরশীল। এছাড়া আয়ের প্রধান উৎস যন্ত্রাংশ উৎপাদন। ষোড়শ শতকের মাঝামাঝি থেকে 1999 সাল পর্যন্ত মাকাও পর্তুগিজদের শাসনাধীন ছিল। এটি ছিল চীনে সর্বশেষ ইউরোপীয় কলোনি। পর্তুগিজ ব্যবসায়ীরা 1550 সালের দিকে মাকাওয়ের প্রথম বসতি স্থাপন করে। 1557 সালে চীনের সম্রাট মাকাওকে বাণিজ্য বন্দর হিসেবে পর্তুগালের কাছে ইজারা দেন। 1887 সাল পর্যন্ত মাকাও চীনা প্রশাসনের অধীনে পর্তুগাল কর্তৃক শাসিত হয়েছিল। 1887 সালে মাকাও পর্তুগিজ কলোনিতে রূপান্তরিত হয়। 1999 সালের 19 ডিসেম্বর মধ্যরাতে মাকাওয়ের সার্বভৌমত্ব ও কর্তৃত্ব চীনের কাছে হস্তান্তর করা হয় এবং 20 ডিসেম্বর থেকে চীনের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। চীনা পর্তুগিজ যৌথ ঘোষণা ও মাকাওয়ের মৌলিক নীতি অনুসারে 2049 সাল পর্যন্ত এটি বিশেষ সার্বভৌম ক্ষমতা ভোগ করবে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

মাকাও সিটি আর তাইপা আইল্যান্ড এই দুটি ছোট্ট শহর নিয়ে গঠিত এশিয়ার লাস ভেগাস নামে পরিচিত মাকাও। মাকাওয়ের মোট আয়তন বাংলাদেশের রাজধানী ঢাকার থেকেও কম হবে। সব মিলিয়ে এদেশের আয়তন মাত্র 33 বর্গ কিলোমিটারের মতন, তবে তার মধ্যে অর্ধেকটাই আবার জল সীমান্ত। তবে ছোট্ট এই দেশটির জনসংখ্যা ততটা কম নয়। কিন্তু মাকাওয়ে বর্তমানে প্রায় 7 লক্ষাধিক মানুষের বসবাস। অর্থনৈতিক দিক থেকে অধিক সমৃদ্ধ এবং এই অঞ্চলটি মূলত ক্যাসিনোর জন্য খুবই বিখ্যাত। শুনেছিলাম মাকাও নাকি খুবই এক্সপেন্সিভ শহর, ক্যাসিনো শহর, তাই এক্সপেন্সিভ হওয়াটা একেবারে স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে এসে দেখলাম একটু খোঁজ খবর নিয়ে চললে অনেক কম খরচেই মাকাও ঘোরা যায়। মাকাও সিটির আমা টেম্পল থেকে ঘোরা শুরু করে শহরটা ঘুরে আবার এখানেই এসে থেমেছিলাম। আর এখানে অবস্থিত প্রায় অনেক দালান কোঠায় সেই প্রাচীন আমলে পর্তুগিজদের হাতে তৈরি করা। আমি মাকাও ঘুরছি গুগল ম্যাপ দেখে দেখে। আপনি চাইলে এখানে হোটেলে এক রাত থাকতেই পারেন, কিন্তু এখানে হোটেল থাকা একটু এক্সপেন্সিভ, একটু বলতে খুবই এক্সপেন্সিভ। কিন্তু আমি তো আর হোটেলে থাকিনি, তাই সেই খরচটা আমার পকেট থেকে বের হয়নি। মাকাওয়ের সব জায়গায় ম্যাকডোনাল্ড আর 7-Eleven দেখতে পাবেন, তাই খাবার দাবার নিয়ে অহেতুক চিন্তা করা লাগবে না। আপনি মাকাওয়ের বিভিন্ন স্থানে ফ্রি ওয়াইফাই পাবেন, তাই ইন্টারনেটের পিছনে বাড়তি টাকা খরচ না করাই ভালো। আমা টেম্পলের পর প্রথমেই দেখে নিলাম মাকাও টাওয়ার। 63 তলা বিশিষ্ট এই বিল্ডিংটি মাকাওয়ের সবচেয়ে উঁচু বিল্ডিং। এতটাই উঁচু যে মাকাওয়ের প্রায় অনেক জায়গা থেকে এই টাওয়ারটি দেখা যায়। টাওয়ারটি টেলিকমিউনিকেশন এবং ব্রডকাস্টিংয়ের জন্য ব্যবহৃত হলেও দর্শনার্থীদের জন্য এর একটা অবজারভেশন ডেক খোলা আছে। ডেক থেকে মাকাওয়ের ভিউ দেখা ছাড়া বাঞ্জি জাম্পিং, স্কাইওয়াকের অভিজ্ঞতাও নেওয়া যাবে। বলে রাখা ভালো যে মাকাও টাওয়ারের এই বাঞ্জি জাম্পিং পৃথিবীর দ্বিতীয় উঁচু বাঞ্জি জাম্পিং স্পট, যার উচ্চতা 764 ফিট, আর এর খরচের পরিমাণও টাওয়ারের সমান উঁচু। মাকাওয়ের প্রধান ট্যুরিস্ট স্পটগুলোর আরেকটি হচ্ছে সেনাডো স্কোয়ার। এই চত্বরের ইতিহাস অনেকটাই পুরানো, আর এখানে বিদ্যমান বাড়িগুলোর বয়সও অনেক। বাহারি রঙের আদি যুগের এইসব বাড়ি দেখার জন্যেই বিশ্বের সকল প্রান্ত থেকে মানুষজন এখানে এসে থাকে। এর আশপাশে চাপা গলি, রং বেরঙের টেরেস, গাছপালা আর একটু পরপর চার্চের দেখা পাওয়া, মনে হবে যেন আপনি ইউরোপের কোনো শহরে হেঁটে বেড়াচ্ছেন। ও আচ্ছা, এখানে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্ট্রিট মার্কেট বসে, চাইলে হালকা কেনাকাটাও সেরে নিতে পারেন। সেনিডো স্কোয়ারের আশেপাশে বেশ কিছু চার্চ পাবেন। যদি পুরাতন বিল্ডিংয়ের প্রতি মোহ থাকে তাহলে দেখে আসতে ভুলবেন না। খরচ বলতে খাবার দাবার আর কেনাকাটায় যা হবে তাই। চত্বর বা আশপাশের কোনো বিল্ডিংয়ে প্রবেশের জন্য আপনাকে পয়সা খরচা করতে হবে না। সেনিডো স্কোয়ার থেকে হাঁটতে হাঁটতে আশপাশের বিল্ডিং দেখবেন আর পৌঁছে যাবেন সেন্ট পল গির্জায়। মাকাও ট্যুরিস্ট স্পট দিয়ে গুগলে সার্চ করলে এই জায়গাটার ভুরি ভুরি ছবি পাবেন। এখানে মানুষজন আসে ইনস্টাগ্রামের ছবি তোলার জন্য। 26 মিটার লম্বা দরজা আকৃতির বর্তমান এই দেওয়ালটি 1600 শতাব্দীর দিকে তৈরি করা চার্চের রুইন। এটা পুনরায় সংস্কার করা হয় 1995 সালে। বাই দ্য ওয়ে, এই স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজের একটি অংশ। এর আশেপাশে সবকটা বাড়ি একেবারে মাল্টিকালচারাল। সামনের ওই প্রাগ ঐতিহাসিক মন্টে ফর্ট্রেসটি বর্তমানে মাকাও মিউজিয়ামের অন্তর্ভুক্ত। এর আগে এই স্থানটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। এরও অনেক আগে এই স্থানটি মিলিটারি জোন হিসেবে সংরক্ষিত ছিল।
চার্চ রুইন্স থেকে মাথা উঁচু করলেই এই ফোর্ট্রেসটি দেখতে পাওয়া যায়। মাত্র 52 মিটার উঁচু এই ফোর্ট্রেসটি থেকে ব্যস্ত মাকাও শহরের বহু রূপ একসঙ্গে দেখা যায়। মন্টে ফোর্ট্রেস ছাদেই ছোট্ট মাকাও মিউজিয়ামটার অবস্থান। সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এখানে ঢোকা যাবে। এর ঠিক মধ্যেই রয়েছে একটি কৃত্রিম নীলাভ পুল, যেখানে নৌকায় চড়ে বিলাসবহুল হোটেলের কারুকলা দেখতে পারবেন। অনেকটাই ইতালির ভেনিস শহরের আদলে তৈরি করা হয়েছে সম্পূর্ণ জায়গাটি। সকাল 11টা থেকে রাত 9টার আগে গেলেই এই নৌকায় চড়তে পারবেন। ফিরে আসি একটা ছোট্ট ব্রেকের পর।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

সামনের দিকে তাকিয়েই আচমকাই চমকে গেছিলাম। হংকংয়ে আছি না প্যারিসে, এক মিনিটের জন্য ভুলেই গেছিলাম আমি। আমার সামনেই মাকাও আইফেল টাওয়ার। ফ্রান্সের আইফেল টাওয়ারের সাদৃশ্য এই টাওয়ারটি রাতের বেলায় বাহারি রঙের আলোতে চারপাশের এলাকা আলোকিত করে রাখে। সম্পূর্ণ এরিয়াটাই রং চঙা বিলাসবহুল হোটেল, স্কাইস্ক্র্যাপার বিল্ডিং আর ক্যাসিনো হোটেল দিয়ে পরিপূর্ণ। আমি এখানে গিয়েছিলাম সন্ধ্যের সময়,

রাস্তার চারপাশে সারিবদ্ধ পাম গাছ, কৃত্রিম জলের ফোয়ারা সম্পূর্ণ এরিয়াটাকে অনন্য এক রূপে সাজিয়ে দিয়েছে। এখন আবার ফিরে এসেছি সেই আমা টেম্পলের সামনে। 14 শতাব্দীতে তৈরিকৃত এই মন্দিরটি মাকাওয়ের সবচেয়ে পুরনো মন্দির। এখানে আসলে হয়তো দেখার মতন তেমন কিছু নেই, তবে ইতিহাস যদি পছন্দের বিষয় হয় তাহলে এখান থেকে ঘুরে যেতে পারে। এখানে প্রবেশের জন্য কোনো টাকা পয়সা লাগে না। মন্দিরের উপরে ছোট্ট একটা টিলা আছে যেখানে বেশ কিছু ছোট্ট ছোট্ট গুহায় দেবদেবীর মূর্তি দেখতে পাবেন। মন্দিরের নিচে বড় বড় ঝাঁক দেওয়া কিছু গাছ দেখতে পাবেন। গাছগুলির সামনে দিয়ে একমুখী একটা ছোট্ট গলি আছে, আর সেই গলি দিয়ে 5 মিনিট হেঁটে গেলেই বেশ কিছু প্রাচীন চার্চ পাবেন। সময় হলে চার্চগুলো ঘুরে যেতে পারেন। মাকাও ট্যুরিস্ট স্পট লিখে গুগলে সার্চ করলে গ্র্যান্ড লিসবোয়া এই ছবিটা প্রথম সারিতেই পাবেন। গোল্ডেন কালারের এই বিল্ডিংটি একটি ক্যাসিনো হোটেল, তবে হোটেলটির বাইরের কারুকাজ এতটাই আকর্ষণীয় যে ঘুরতে যাওয়ার সকলেই এই বিল্ডিংটির সামনে গিয়ে একটা ছবি তুলে আসে। সন্ধ্যের পর আপনি মাকাওয়ের বড় বড় হোটেলে প্রবেশ করলেই ফ্রিতে অথবা সামান্য কিছু ফি দিয়ে মাকাও শো উপভোগ করতে পারবেন। এই শোগুলি মূলত সার্কাস খেলার মতন। ক্যাসিনো খেলতে আসার কাস্টমারদের বিনোদন দেওয়ার জন্য মূলত এই শোগুলির ব্যবস্থা রাখে হোটেল কর্তৃপক্ষ। তবে সবচেয়ে জনপ্রিয় শো হচ্ছে দ্য হাউস অফ ড্যান্সিং ওয়াটার। এই শোটি গোলাকার একটি হলরুমে হয়ে থাকে যার মধ্যখানে রয়েছে জল, আর সেই জলের উপর দর্শকদের জন্য সার্কাস দেখায় সার্কাস শিল্পীরা। তবে এই হোটেলের শো একটু এক্সপেন্সিভ। বাহারি রঙের ট্রেডিশনাল মাকাওনিজ ঘর বাড়ি স্ট্রিট শপ আর আদি যুগের তৈরি বেশ কিছু চার্চ টেম্পল নিয়েই তাইপা ভিলেজের অবস্থান। ট্রেডিশনাল ঘর বাড়ি হলেও সব কিছুই নতুন করে সাজানো, অনেকটা ইউরোপিয়ান স্টাইলের মতো দেখায়। আগেও বলেছিলাম সম্পূর্ণ মাকাও মাল্টিকালচারাল একটি দেশ, তবে পর্তুগিজদের রেখে যাওয়া কালচার এখনও এদের মধ্যে খুব বেশি দেখা যায়। আর একটা কথা, বেশিরভাগ খাবারের দোকানে আপনি ইটালিয়ান মেনু পাবেন। মাকাও ঘোরা শেষে আমরা আবার ফিরে চললাম হংকংয়ের উদ্দেশ্যে। যেতে যেতে শুনব আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানে জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

পরের দিন সকালে গেলাম হংকং হেরিটেজ মিউজিয়াম। এই জাদুঘরটি হংকংয়ের ইতিহাস, শিল্প ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, যে কোনো ট্যুরিস্টের কাছে আকর্ষণীয় বিষয়। এখানে চীনের ঐতিহাসিক প্রেক্ষাপট পুতুল দিয়ে চিত্রিত করা হয়। এছাড়াও এখানে নতুন টেরিটরি সম্পর্কে বড় প্রদর্শনী এবং পারফরমেন্সের জন্য একটি অপেরা হাউস রয়েছে। এর পাশেই আছে নান্দনিকভাবে গোছানো শাটিন পার্ক। সিংমুন নদীও মিউজিয়াম থেকে খুব কাছেই, এটা ট্যুরিস্টদের জন্য বাড়তি পাওয়া। হেরিটেজ মিউজিয়ামের রাস্তার ঠিক নিচে রয়েছে এক প্রাচীন মন্দির। এই মন্দিরটি প্রাচীন চীনের দক্ষিণী রাজবংশের সময়কার একজন সেনাপতি চে কুংকে উৎসর্গ করা হয়েছে। এখানকার মন্দির কমপ্লেক্স সবসময় লোকারণ্য থাকে, তাই যাদের ভিড় পছন্দের নয় তারা বিষয়টা মাথায় রেখে মন্দিরে যাবেন। তবে ঐতিহ্যবাহী স্থাপত্য এবং জটিল ভাস্কর্যগুলি ট্যুরিস্টদের যে কোনো কষ্টকে তুচ্ছ করে দেবে। আর যারা হেরিটেজ মিউজিয়াম দেখতে চায় তাদের এই মন্দির মিস করা একদম বোকামো হবে। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরটা। চলুন দেখে আসি হংকং জাংস। প্রায় 260টি ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত এক বিচিত্র দ্বীপপুঞ্জ। এখানে সাগরে ভেসে বেড়ায় অনেক পুরনো মডেলের ছোট ছোট জাহাজ। এই জলযানগুলো ট্যুরিস্টদের টাইম মেশিন করে পুরনো যুগে নিয়ে যায়, আর এই জলযানগুলোর দেহের মরচে ভিন্ন অনুভূতি এনে দেয়, মনে করিয়ে দেয় সময় কত পরিবর্তনশীল। তারপর চড়ে বসুন পিক ট্রামে। পিক ট্রাম 1,700 ফুট উচ্চতায় হংকং দ্বীপের বৃহত্তম পর্বত শিখরের শীর্ষে নিয়ে যায় ট্যুরিস্টকে, যেখান থেকে ট্যুরিস্ট ভিক্টোরিয়া হারবার, কাওলুন এবং আশেপাশের পাহাড়গুলির 180 ডিগ্রি দর্শনীয় অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারে। বলা যায় পুরো সিটির সেরা ভিউ এখানেই পাওয়া যায়। কাল সকালেই ফিরে যেতে হবে দেশে, তাই আজকের রাতটা ঠিক করলাম একটু বোহেমিয়ান হব, মানে হংকংয়ে এসেছি আর এর নাইট লাইফটা এনজয় করব না, এটা হয় নাকি? তাই আজ চললাম ল্যান কোয়াইফংয়ে। নাইট লাইফ বা পার্টির জন্য চমৎকার জায়গাটা। রাস্তার দুই ধারে সারি সারি রেস্টুরেন্ট, বার, শিশা ক্লাব, নাইট ক্লাব, পাব সব ভর্তি। আরও পরিষ্কার করে বললে বড়দের এন্টারটেনমেন্টের পুরো আয়োজন আছে এখানে। তবে এই জায়গাকে সেন্ট্রাল হংকংয়ের পার্টি সেন্টার বলা হয়। সন্ধ্যার পর ধীরে ধীরে মানুষ আসতে থাকে, রাত বাড়ার সঙ্গে সঙ্গেই ব্যস্ত হয়ে ওঠে পুরো এলাকাটা। আর এই রাত কিন্তু অন্য রাতের মতন নয়, এখানকার রাতগুলো রঙিন বন্যতায় ভরা। রাস্তায় অনেক ভিড় থাকে, মানুষজন সবাই যে সুস্থ থাকে তাও নয়, তাই যারা কনজারভেটিভ তাদের এখানে না আসাই ভালো। তবে যদি কেউ হংকংয়ের বন্য দিকটা দেখতে চায় তাহলে এটাই সেই সঠিক জায়গা। কেমন লাগলো আমাদের এই হংকং ট্যুর জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ

আসিবই কাঁঠাল ছায়ায়, হয়তোবা হাঁস হব কিশোরীর, ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে

আর বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খড়ির ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি।

0: আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায়ের দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তবু, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। এ জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রে দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিচ্ছরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনালী ক্ষণ, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে।

0: তারপরে অন্ধকারে অগোচরে তোমার এই লোভী ন ছবি ন তুমি ছবি।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে, তোমার ভালোবাসার ঠিকানা।

0: আসে না।
1: হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। নির্ভয় ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরি। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতেই। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। জেঠা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়িনে কো ভাই ছাড়িনে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়িনে। যাহা যেতে চায় ছেড়ে দি তারে তখনই, বকিনে কারো শুনিনে কাহারো বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়িনে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়িনে কো ভাই ছাড়িনে, তাই বলে কিছু তাড়াতাড়ি করে কাড়িনে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অস্ত্র গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোণিত বরণে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসী। বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলীন বকুল শয়নে। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্ছে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই।
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে,